0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন ১৯ রবিউল সানে, পয়লা অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ ফেনি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী। তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে, প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না, বললেন বাণিজ্যমন্ত্রী। জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সিরিয়ার হোমসে বাসে গুলিবর্ষণের ঘটনায় নিহত অন্তত ৭। এবং আজ জাপানে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ফেনি যাচ্ছেন। সফরকালে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সফর ঘিরে জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনীবাসী। আরও শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী সফরে আসবেন, তাই ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে সাজ সাজ রব, নিরাপত্তা ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে ব্যস্ত প্রশাসন। সফরের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প। ১৫৪২ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ কমবে, এমন প্রত্যাশার কথা বাংলাদেশ বেতারকে জানালেন স্থানীয়রা।
3: এলাকার সমস্যা সম্পর্কে আমরা বলার আগে প্রধানমন্ত্রী অবহিত আছেন, তিনি সেভাবে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।
4: এই ওনার আশাকে উপলক্ষ করে আমাদের পুরো পরিশ্রম একটা সাজ সাজ রবে উন্নীত হয়েছে। আমাদের রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো গুলো খুবই দ্রুতভাবে উন্নয়ন হচ্ছে।
2: পরশুরামের খেয়াঘাটে প্রকল্পের উদ্বোধন স্থলে মঞ্চ নির্মাণ করা হয়েছে। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও ডাক বাংলোর প্রস্তুতিও সম্পন্ন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বেতারকে জানালেন ফেনী জেলা প্রশাসক মাহবুবুল করিম।
5: পুলিশে প্রায় ৩,০০০ সহকর্মী থাকবেন, বিভিন্ন জায়গায় ডাবলোড থাকবেন, বিজিবি থাকবেন, যেহেতু সীমান্তবর্তী ৪টা জেলা রয়েছে ফেনীতে ১০২ কিলোমিটার, সেখানে আমাদের প্রায় ৯ প্লাটুন বিজিবি ডাবলোড থাকবে, আমাদের পিজিআর থাকবে, র‍্যাব থাকবে, কোস্টগার্ড থাকবে, সবাই মোটামুটি প্রস্তুত রয়েছে আমাদের ১ তারিখের প্রোগ্রামের জন্য।
2: মুহুরি কহুয়া প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানের পথ তৈরি হবে আশা করছেন এলাকার সংসদ সদস্য। উদ্বোধনের জায়গায় সর্বশেষ প্রস্তুতি তদারকি করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীও।
6: আমরা আশা করি এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, ইনশাল্লাহ ১ তারিখের উদ্বোধনের মাধ্যমে সেটা পূরণ সম্ভব।
7: আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, এখানকার স্থানীয় এমপি এবং ডিসি মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত কিছু ইনশাল্লাহ এখানকার অবস্থা আমরা সবকিছু আমরা ঠিক রেখেছি।
2: দুপুরে পরশুরামের মুহুরি কহুয়া প্রকল্প উদ্বোধনের পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩:৩০ ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিকেলে একই মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর উন্নয়ন বঞ্চনা থেকে তারেক রহমানের হাত ধরে মুক্তির প্রহর গুনছে ফেনীবাসী। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে উন্নয়নের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালে শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: সম্প্রতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। জাতিসংঘ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এ সফরে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন 30টি ইভেন্টে, করেছেন 11টি দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে আলোচনায় ছিল রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, শান্তিরক্ষা ও ফিলিস্তিন ইস্যু।
9: মাননীয় প্রধানমন্ত্রী, 4 দিনের 30টা কর্মসূচির ভেতরে 8টা ছিল সরাসরি জাতিসংঘের সাথে রিলেটেড, যেটা জাতিসংঘের প্ল্যাটফর্মের ভেতরেই হচ্ছিল। প্রথম যেটা, সেটা জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে তিনি যোগদান করেছিলেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জাতিসংঘে ওনার ঐতিহাসিক ভাষণ, কিভাবে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছিলেন এবং কিভাবে নতুন গণতান্ত্রিক সরকারের বিভিন্ন পলিসি এবং প্রোগ্রাম উপস্থাপন করেছিলেন।
8: তবে দেশের অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা আর দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা দুদিকেই এখন গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি বলেন, নাগরিকদের ক্ষমতাহীন রেখে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসন থেকে আলোর পথে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তাতে জনগণকে আরেকটু ধৈর্য ধরতে হবে।
10: বাংলাদেশ, উনি যে কথাটা বারবার বলতে চান, জাতিসংঘ কিভাবে বলেছেন, উনি বিশ্বাস করেন যে দেশের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।
8: এদিকে নিউ ইয়র্কে সফরকালীন দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে পরিকল্পিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, জাতিসংঘ সফরকে আড়াল করতেই ঘটানো হয়েছে এমন সব ন্যাক্কারজনক ঘটনা।
11: যখন দেশে আসলাম তখন আমাদের এই সফলতা নিয়ে নিউজ হবে, ঠিক তখন দেখা গেল আর একটি ঘটনা ঘটানো হলো, যে ঘটনা দিয়ে আমাদের যে নিউজ গুলো হবে এমন ঘটনা ঘটানো হলো যে আপনারা দেখলাম সবগুলো মিডিয়া, যে ওইটা নিয়েই একটা ইয়ে করা হলো।
8: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদা পুনর্টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, সেমি কন্ডাক্টর ও সৌরশক্তি সহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং চট্টগ্রাম করিডোর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সহ বহুপক্ষীয় আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের

0: এখন নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ করেছে তার মন্ত্রণালয়। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
1: বিভিন্ন বিষয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল একদিন, এইবার মাননীয় প্রধানমন্ত্রী সেটা সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে আরো একদিন বৃদ্ধি করে তিন দিন করেছেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার সারা দেশে প্রায় 33,851 পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় 1,500 বেশি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তিনি গতকাল সিলেট সদর উপজেলার কানিসাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর ডান তীরে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই বাছাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার চিকিৎসক নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি গতকাল রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
2: আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাকে 50 শয্যা থেকে 151 শয্যা রূপান্তরিত করতে যাচ্ছি। আমাদের ডিপিপি কমপ্লিট, এই সপ্তাহে টিইসি হবে, নেক্সট উইকের লাস্টে আপনারা দেখবেন পত্রিকায় আমরা সকল উপজেলা তিনটা পর্যায়ে টেন্ডার দিচ্ছি। ফার্স্টে যে উপজেলাগুলিতে খালি জায়গা আছে ওগুলিকে আমরা মাল্টি স্টোরেজ করতেছি 151 শয্যা বিশিষ্ট।
0: সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যা উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু রোগে মৃত্যু রোধে চিকিৎসক ও নার্সদের সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে বাংলাদেশও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তারা সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি অর্থনৈতিক বৈষম্যের কারণে দেশের মানুষের মাঝে দিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। সোশ্যাল মিডিয়া ও মাদকের কুপ্রভাবও সামাজিক অস্থিরতা বৃদ্ধির পেছনে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সম্প্রতি কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং 8 মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে ইমন নামের 24 বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও ইমনের ভাবি।

0: ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর দুই দিন আগে কুমিল্লায় একটি আইফোনের জন্য অপ্রতিম নামের 13 বছরের স্কুল ছাত্রকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া খুলনায় ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। পারিবারিক কলহ এবং ঠুনকো বিষয় নিয়ে দেশে প্রতিনিয়ত এমন অসংখ্য ঘটনা ঘটছে। এর বাইরে মাদক বাণিজ্য ও সেবনকে কেন্দ্র করেও ঘটছে নানা অপরাধমূলক ঘটনা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের মতে, মানুষ তার স্বাভাবিক সহনশীলতা হারিয়ে এক চরম মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, টিকে থাকার এই অসুস্থ প্রতিযোগিতা মানুষকে স্বার্থপর ও উগ্র করে তুলছে।
1: বাংলাদেশে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আচরণগত সুরক্ষার জন্য যে সামাজিকীকরণ, সমবেত যে প্রচেষ্টা, সামাজিক সংহতি বোধ কিংবা আমাদের সামাজিকভাবে বন্ধনের চর্চাগুলো আগের মতো নেই। সবাই যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করছে এবং যার ক্ষমতা আছে, সেটা অর্থের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, তারাই সমাজকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে চায়।
0: এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব কায়সার বাংলাদেশ বেতারকে বলেন, নৈতিকতার প্রথম শিক্ষাটা মানুষ পেয়ে থাকে পরিবার থেকে, কিন্তু পারিবারিক বন্ধন ভেঙে যাওয়া এবং ধর্মের নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন তিনি।
2: মূল্যবোধের সমস্ত পরিবর্তনশীল, সমাজ পরিবর্তন হবে, কিন্তু মূল্যবোধের জায়গাগুলোকে ক্রম করতে হবে তিন ভাবে। একটা হচ্ছে আইনের প্রয়োগ করে মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করে এবং মানুষকে নৈতিক শিক্ষা, সেটা ধর্ম থেকেও আসতে পারে, বিবেক থেকেও আসতে পারে, এগুলোকে অনেক বেশি মানুষকে মোটিভেট করতে পারে।
0: এই দুই শিক্ষকের মতে, বর্তমান সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, পারিবারিক কলহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিদ্বেষ প্রকাশ এবং হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা এখন প্রায় নিত্যদিনের চিত্র। এসব অপরাধ দমনে কেবল আইনি ব্যবস্থাই একমাত্র সমাধান নয়। এজন্য সমাজের সুধিজন সহ সবাইকে যার যার অবস্থান থেকে মানুষকে নৈতিকভাবে গড়ে উঠতে সহায়তা এগিয়ে আসা দরকার বলে মত দেন তারা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই সমাজ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার, সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি গতকাল রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ক্ষতি পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার হোমস প্রদেশের নিসাফ সেতুর ওপর একটি যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 7 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। হোমস প্রদেশের একটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, গতকাল হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো অথবা দেশটিকে সম্পূর্ণ ধূলিসাৎ করবে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার পাশাপাশি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকেও অচল করে দিয়েছে। এদিকে গাজা সিটিতে গতকাল একটি যাত্রীবাহী বাসে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত এবং 15 জন আহত হয়েছেন। জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বাঞ্চলীয় ম্যারুনদেরা পল্লী এলাকায় 6 আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আরোহী সবাই নিহত হয়েছেন। সরকারের এক মুখপাত্র গতকাল জানান, হেলিকপ্টারটিতে একজন বিশিষ্ট ব্যবসায়ী সহ 4 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে আজ জাপানের নিশিনের কুরুগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ এখন ব্যাট করছে। পাকিস্তান টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ২০ ওভার থেকে কমিয়ে ১৩ ওভারে নির্ধারিত হয়। একই স্টেডিয়ামে সকাল ১০:৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৫০ এবং সূর্য অস্ত যাবে ৫:৪৬। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত ফেনীবাসী। তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ এবং বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না বললেন বাণিজ্যমন্ত্রী। এবং আজ জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
7: সবার সাথে ৯০.৪।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তানহা অনেক বেশি ভালো আছি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকে কি বলেন তো, আজকে হচ্ছে লর্ড থার্সডে, মানে পবিত্র বৃহস্পতিবার। আর আজকের দিনটাতে কিছু বিষয় কমন থাকে, একদম মানে মাস্ট সেই বিষয়গুলো হবেই। সেই জিনিসগুলো কি বা সেই বিষয়গুলো কি আমাকে একটু আজকে আমরা সেটা নিয়ে গল্প করব। আর আমাকে আপনারা চাইলে নিজেরাও জানাতে পারেন, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজকে কি কি কমন বিষয় সেটা নিয়ে গল্প করব, আড্ডা দিব, আর চলে যাব আমাদের ফেসবুক পেজে, সেখানে আমার মর্নিং মেকের পোস্ট আপলোড করা হয়ে যাবে, সেখানে যে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর SMS অপশন তো খুলেই গেছে, এখন তো আপনারা মনের মাধুরী মিশিয়ে SMS করতে পারবেন। যাই হোক, আমার কিন্তু অনেক গল্প বলার আছে আজকে, কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কিন্তু আপনাদের কাছে আসতে কিন্তু আমার লেট হয়নি, ঠিক আছে? আজকে আমরা চা নিয়েও গল্প করব, যে দিনে কয় কাপ চা লাগে আপনারা আমার আমাদের, সেসব সব কিছু নিয়ে গল্প করব। আর একটা গুড নিউজ আপনাদের জন্য আছে, সেটা আমি দিব একটু পরে, এখন না, ঠিক আছে? তো চলুন শুরু করি আজকের মর্নিং মাইক। এবং আজকে একটা খুবই একটা জনপ্রিয় গান, ফানলা, ফানলা দিয়ে শুরু করবো। আপনারা এই গানটা শুনেছেন অনেক বেশি, কিন্তু হয়তো নাম জানেন না, এরকম হতে পারে আমার মতো, আমি দেখা যায় অনেক গান শুনেছি কিন্তু নাম জানি না, ধুরন্ধর সিনেমার এই গান। তো গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড। Yeah.

0: Social Express.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকব, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আমাকে চাইলে এসএমএস এবং মেসেজ করতে পারবেন এবং আমার ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারবেন। পোস্ট অলরেডি আপলোড হয়ে গেছে ফেসবুক পেজ, অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আর এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো আমাকে অনেকে অলরেডি অনেক এসএমএস করছেন, গানের রিকোয়েস্ট করছেন। আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টের গানই প্লে করছি এবং কেমন লাগছে গান শুনতে এবং আমাকে শুনতে জানিয়ে দিন আমাকে, এবং আমাদের ফিডব্যাকটা দিয়ে দিন আর কি, মানে রিভিউটা দিয়ে দিন যে আমাকে শুনতে আপনাদের কেমন লাগে। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। নতুন করে দেখেননি বা নতুন করে নাম শুনেননি এমন একটা মানুষও কিন্তু মানে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। একসময় দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম পরিচিত মঞ্চ ছিল বাংলাদেশ টেলিভিশনের নতুন করি। এই আয়োজনের মাধ্যমে গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছেন সামিনা চৌধুরী, অভিনয় শিল্পী তারানা হালিম, রুমানা রশিদ, ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ, তিশা সহ অনেক পরিচিত শিল্পী। দীর্ঘ বিরতির পর গত বছর আবারও শুরু হয়েছিল জনপ্রিয় এই আয়োজন, এবারও বসছে নতুন করির আসর। এর মধ্য দিয়ে খোঁজা হবে নতুন প্রজন্মের প্রতিভাবান শিশু কিশোরদের। আগামী 1 অক্টোবর নতুন করি 2026-এর জন্য আবেদন নেওয়া শুরু হবে, চলবে 31 অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার রাতে বিটিভির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই, এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা। অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, হামনাথ সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে। আমার কিন্তু খুবই এক্সাইটেড লাগছে এবং আমি কিন্তু খুবই খুশি আমাদের নিউ জেনারেশনকে এবং আমাদের শিশু কিশোরদের জন্য এত বড় একটা সুযোগ, এত বড় একটা প্ল্যাটফর্ম এবং নিজের প্রতিভা প্রকাশ করার একটা জায়গা আবারও করে দিয়েছে বিটিভি। এটার জন্য আমি আসলেই অনেক অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই কর্তৃপক্ষকে। আর আমি চাইব অবশ্যই এর মাধ্যমে আমাদের মাঝে কিছু সত্যিকারের প্রতিভাবান শিশু কিশোর এবং ট্যালেন্টেড মানুষ আমাদের মাঝে আসুক, আবারও আমাদের সেই মিডিয়া এবং বিনোদন জগৎটা সে আগের মতো আমাদের 2017-18 পর্যন্ত যেই সময়টা ছিল, যেই মিডিয়া জগৎটা ছিল, সেই রকমভাবে আমরা আবার ফিরে যাব। তো এটা আমার আশা রইবে এবং আমার চাওয়া পাওয়া রইবে। এবং যারা এখানে অ্যাপ্লিকেশন করছেন, যারা যদি এখানে আমাকে কেউ শুনে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো যে মানে কি বলে এটাকে, যে আমরা জানি যে বিনোদন বা মিডিয়ার কাজ মানে বা এই ধরনের কাজ মানেই হচ্ছে যে একটু শৃঙ্খল বা একটু ভাইরাল হওয়ার যে নেশাটা আমাদের মধ্যে কাজ করে। তবে আমি বলবো যে আপনি যদি ভালো কাজ করেন, আপনার যদি আসলেই ট্যালেন্ট থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভাইরাল হওয়া থেকে মানে মানে কি বলে আটকাতে পারবে না। আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য আমি একজনের নাম বলতে চাই। খুবই রিসেন্ট একটা শো এর মাধ্যমে তার নামটি বারবার করে উঠে আসছে। একটা শো ছিল ফেম গুরুকুল, ইন্ডিয়ার একটা শো, এবং সেখান থেকে সেখানে কাজী নামের একজন, কাজী তা তকির নামে একজন ফার্স্ট হয়েছিল। এবং তখনকার সময়ে প্রতি এসএমএস করতে খরচ হতো 4 টাকা, সেখানেও সে 4 লাখ ভোট পেয়ে জিতেছিল এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল অরিজিৎ সিং। অরিজিৎ সিংকে হারিয়ে যেই লোকটা ফার্স্ট হয়েছে, জিতেছে, সেই লোকটাকে আমরা 20 বছর ধরে লিটারে শুনিনি বা তাকে চিনি না, তাকে জানি না, কিন্তু অরিজিৎ সিংকে আমরা চিনি। সো এটা হচ্ছে ভাগ্য, ট্যালেন্ট আছে বলেই, ট্যালেন্ট ছিল বলেই বা ভাগ্য তো অবশ্যই লাগে, কিন্তু ট্যালেন্টের মাধ্যমে কিন্তু অরিজিৎ সিং আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছে এবং ভাগ্য তাকে সায় দিয়েছে। কিন্তু তার মানে এই না কাজী তকির নিচে পড়ে গেছে বা তাকে নিচে হয়নি, আজকে 20 বছর পর সে
যে পরিমাণ ফেম পাচ্ছে, যে পরিমাণ সে হিট হয়েছে এখন বর্তমানে, এই বিগ বসের শো কিন্তু তার নামে হয়ে গেছে। মানে বলা হচ্ছে যে দা কাজী শো, বিগ বস না, এটা হচ্ছে কাজী শো। তো ব্যাপারটা বুঝতে পারছেন, আপনার যদি ট্যালেন্ট থাকে আপনি সেই ট্যালেন্টের মূল্য অবশ্যই অবশ্যই পাবেন। এটা আমার, যারা আমাকে শুনছেন, যারা ভাবছেন সামনে কি করবেন বা প্রতিভা কোথায় প্রকাশ করবেন বা ট্যালেন্ট নিয়ে কি করা যায়, তাদের জন্য এটা আমার একটা টিপস থাকবে। ওকে, তো চলুন আমরা এই মুহূর্তে আরো একটা ব্রেক নেই এবং ব্রেক থেকে ফিরবো একটু পরে। আমাকে অনেকে এসএমএস করছে, আমি যা ভাবছি যে এসএমএস গুলো পড়বো কিনা এখনই। আচ্ছা ঠিক আছে, দুই একটা এসএমএস তো আমি পড়তেই পারি, তাই না? হ্যালো তানহাপু, কেমন আছো? সিলেট থেকে পারমিতা, আমি আজ প্রথম মেসেজ করলাম, থ্যাংক ইউ সো মাচ পারমিতা, কেমন আছেন আপনি? আর আমি তো অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। আচ্ছা, এর পরের এসএমএস পাঠিয়েছেন, আচ্ছা, বন্দে মায়া লাগিয়েছে গানটি দেন। আচ্ছা, লাস্ট 782, ওকে, গানটি আমি প্লে করে দিচ্ছি, আরও এসএমএস পড়বো, তবে এখন একটা ব্রেক নিব আর আপনার পছন্দের গানটি প্লে করবো। So, I'm going to perfect it. Stay tuned.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

শুনছেন ঢাকা FM 90.4। আমি দানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আপনারা এই মুহূর্তে শুনছেন যাচ্ছ দূরে, কিশোরের গান ফিরে আসো না। গানটি খুবই সুন্দর, খুবই অসম্ভব পছন্দের একটি গান আমার। তো গানটি আপনারা শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন ঢাকা FM 90.4। আমি দানহা আবার একটু পরে ফিরে আসবো, সো স্টে টিউনড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মর্নিং ম্যাচ। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আসলে আপনারা কি নেশায় আমাকে জড়িয়েছেন বলেন তো? আপনাদের কাছে না আসলে, আপনাদের সাথে কথা না বললে আমার মনে হয় যে সকালটাই শুরু হয় না। এবং সত্যি কথা বলতে, প্রথম যখন চোখটা খুলি সকালবেলা, প্রথম কথাটাই আমার মনে হয় আপনাদের কথা। মানে মনে পড়ে যে এই আমার তো এখনই যেতে হবে, আমাকে তো কথা বলতে হবে, আমার অডিয়েন্সরা তো অপেক্ষা করছেন, তাদের তো কথা দেওয়া আছে, এই কথাটাই মনে হয়। কিন্তু যেহেতু আগামী শুক্রবার, মানে আগামীকাল শুক্রবার, এবং শুক্রবার এবং শনিবার দুই দিন বন্ধ থাকে, সেই দুই দিন আমি হচ্ছে থাকি না, সেই দুই দিনও কিন্তু আমার আপনাদের কথা অনেক বেশি মনে পড়ে। আর সেই মনে পড়া থেকেই আপনাদের জন্য আমি একটা গুড নিউজ নিয়ে হাজির হয়ে গিয়েছি। কি গুড নিউজ বলেন তো? আগামীকাল থেকে, শুক্রবার থেকে, মানে প্রত্যেক শুক্রবারেও আমি থাকবো, তবে সেটা সকালের সময়ও না, সেটা থাকবো বিকেলের সময়টাতে। প্রতি শুক্রবার 4টা থেকে আমার নতুন শো আসছে, সেটা জানতে হলে এবং সেই কি নিয়ে শো সেটা জানতে হলে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে থাকতে হবে এবং আমাদের ফেসবুক পেজে ফলো থাকতে হবে, ওকে? কারণ ফেসবুক পেজে আপডেট দেওয়া হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ওকে, তো চলুন শুরু করি আজকের আবার আড্ডা, আবার গান, আবার আড্ডার মধ্যে চলে যাই, তাই না? এতক্ষণ গান শুনছিলাম, আপনাদের রিকোয়েস্টের গান, পছন্দের গান প্লে করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আবারও মেসেজে চলে যাব, দেখি কি কি গানের রিকোয়েস্ট বা মেসেজ আমাকে পাঠানো হয়েছে। প্রথম সেমিস্টার পাঠিয়েছেন এখন ইউসুফ শিকদার বিক্রমপুর। আপু তুমি তো খুবই সুন্দর, খুবই, আর হ্যাঁ আহা কি গান শোনাচ্ছ মর্নিং থেকে, থ্যাংক তানহা, থ্যাংকস আপু, হি হি হা হা হা। ওকে, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। তানহাপু কেমন আছো? আমি সাজ্জাদ রংপুর থেকে। সাজ্জাদ আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনিও আশা করি অনেক বেশি ভালো আছেন, এবং এসএমএস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, তানহাপু কেমন আছেন? আমি উষা, আমি আছি কিশোরগঞ্জ নীলফামারি থেকে। আপু একটা গান প্লে করবেন, দিল কো কারা রায়া? ওকে ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট আমি প্লে করে দিচ্ছি গানটা। এই গানটা আমার অনেক পছন্দের একটা গান, আর এই গানটাতে যে অভিনয় করেছেন সেই মানুষটা আমার খুব পছন্দের, যদিও সে আর এই দুনিয়াতে নেই। আমি, আপনি হয়তো জানেন যে আমি কার কথা বলছি, আমি সিদ্ধার্থ শুক্লার কথা বলছি। প্রতিবার বিগ বস শুরু হলে এই জিনিসটা আমার মাথায় আসবে আসবে। আচ্ছা, দিল কো কারা রায়া গানটা, গানটা কে, মানে সিঙ্গারের নামটা কি? কার, দিল কো কারা রায়া, দিল কো কারা রায়া। আচ্ছা, এই গানটা তো আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, গানটা আছে আমার কাছে, আমি জানি, আমি একটু দেখছি নামটা, তারপর আমি প্লে করে দিব। এই মুহূর্তে আরও একজন মেসেজ করেছেন, আই জয়েন মর্নিং মাইক তানহা স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর এসএমএস করেছেন, আমি তোমাকে প্রায় শুনি কিন্তু মেসেজ করা হয় না, কারণ স্কুলে থাকি, তাই আজ করলাম। পারমিতা, পারমিতা আজ স্কুলে যাননি কেন? স্কুলে যাননি আজকে, আজকে আপনার মানে কেন স্কুল কি মিস করলেন বৃহস্পতিবার? আজকে হয়তো তার জন্য যেতে ইচ্ছে করছো না, দুই দিন ছুটি কাটালেন, তাই তো? বাসায় যখন, স্কুলে যখন না যান তখন বাসায় বসে কি কি করা হয়, মানে এসডাব্লিউগুলো কমপ্লিট করা হয় বা ওয়েট করা হয় যে পড়ার, পড়ার জন্য যে কি কি পড়া আছে বা কি কি স্কুলে পড়াবে আজকে, সেটার জন্য কি ওয়েট করা হয়, কি কি করা হয়? আরেকটা কোয়েশ্চেনও কিন্তু আমি করেছিলাম যে মানে আপনারা দিনে কয় কাপ চা খান, গতকালকে আমাদের একটা পোস্টও আপলোড হয়েছিল যে কয় কাপ আপনার চা লাগে। আমার তো দিনে এই প্রতিদিন অফিসে আসলে বা আপনাদের মাঝে থাকাকালীন আমার হচ্ছে, গানটা পেয়ে গেছি, ইয়েস গানটা পেয়ে গেছি, দিল কো কারা রায়া গানটা প্লে করে দিচ্ছি। আর প্রতিদিন অফিসে আসলে আমার প্রতিদিন দুই কাপ চা খেলে হয়ে যায়, মাঝে মাঝে একটু বেশি টায়ার্ড থাকলে তখন দেখা যায় একটা কফি খাই। আবার মাঝে মাঝে বৃহস্পতিবার দিন আমি একটু ইচ্ছে করেই কফি খাই, কারণ যেহেতু বৃহস্পতিবার দিন একটা রেস্ট নেওয়ার টাইম থাকে এবং দেরি করে ঘুমালেও কোনো প্রবলেম হয় না, তো সেই কারণে দেখা যায় চা কফি কিছু একটা খাই। এবং প্রতি বৃহস্পতিবারই আমার কোনো না কোনো প্ল্যান থাকে বাইরে ঘুরতে যাওয়ার বা কোনো না কোনো কিছু করার, একটা স্পেশাল কিছু করার। আর শুক্রবার দিন থাকে মুভি দেখার একটা দিন, সিনেমা দেখার দিন। আর আগামীকাল কি কি মুভি দেখবো, কি মুভি
দেখবো বা মুভি কোন মুভিটাকে নিয়ে আমি এক্সাইটেড সেসব কিছু আপনাদেরকে আমি বলে দিব। কোনো টেনশনের কিছু নেই, কোন মুভিটা সাজেস্ট করব সেটাও বলে দিব। তবে সেটার জন্য আপনাদেরকে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। শুক্রবার বিকেল 4টা বাজে আমি চলে আসব, তো আপনারাও আশা করি চলে আসবেন এবং আমাকে শুনবেন। তো চলুন গান শুনি, আবার এখন একটা ব্রেক নিই, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: নেশন এক স্টেশন।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন নীলা গান, এবং এই গানটি মাইলস ব্যান্ডের। যারা ছোটবেলা থেকেই বা অনেক আগে থেকে ব্যান্ডের গান শুনেন তারা অবশ্যই এই গানটি শুনেছেন। এবং মাইলস ব্যান্ডের কোন গানটি আপনার সব থেকে বেশি ভালো লাগে বা প্রিয়, গানটি আমাকে পাঠিয়ে দিন SMS করে এবং কমেন্ট করে। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো গানটি এনজয় করুন, আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজছে 10:09, প্রায় 11টা বেজেই যাচ্ছে বলা যায়। আর আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে বাইরে, আর আমি দেখতে পাচ্ছি যে আজকে ঢাকার ওয়েদার কিন্তু বলা যায় যে গরমই, মানে তাই না, মানে এখনো কিন্তু সেইভাবে ঠান্ডা ঠান্ডা কোনো ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি না। আর কোথায় কোথায় ঠান্ডা পড়ে গেছে, গত পরশু দিন দেখলাম যে পঞ্চগড়ের সেখানে অলরেডি নাকি একটু ঠান্ডা পড়া শুরু করেছে, 24 ডিগ্রি সেলসিয়াসে নাকি নেমে গেছে। তো আমাদের এইখানে কি অবস্থা, মানে কি হতে চলেছে? আমাদের দেখতে পাচ্ছি আমি ঢাকার ওয়েদারে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে মোস্টলি সানি বলা যায়।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং।

একদম ফ্রি এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bender Gun Shudun. Ben be sick.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আজ মিথ্যে মম চিত্তে কেঁচে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়াভাস।

কাগজের খেয়া ভাসছে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোথো চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

বৃহস্পতিবার আর পবিত্র বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ। হ্যাঁ লিসেনার্স, উইকেন্ড বাজ, আগামীকাল ছুটির দিন, ছুটির দিনটাকে কিভাবে রাঙিয়ে তোলা যায়, ছুটির দিনটা কিভাবে এনজয় করা যায়, সব কিছু নিয়ে কিন্তু আমরা গল্প করব, সব কিছু নিয়ে আমরা আড্ডা দিব। সো আজকের এই বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার বিকেলবেলা থেকেই কিন্তু আমাদের মোটামুটি একটা মনের মধ্যে কিন্তু একটা কি বলবো, একটা খুশির নাচ কিন্তু ভিতরে নাচানাচি করে, একটা আত্মাটা মানে ভিতরে যে আত্মাটা আছে সেই আত্মাটা নাচানাচি করে আগামীকাল ছুটির দিন, ছুটির দিন, ছুটির দিন। ওকে, তো আশা করছি আমাদের এই উইকেন্ড খুব সুন্দরভাবেই কাটবে, খুব বেশি এনজয় করবো আমরা। আর আজকে আমাদের এই আড্ডায়, আমাদের এই আড্ডাটা কিন্তু আরও বেশি স্পেশাল হতে যাচ্ছে। কেন স্পেশাল হতে যাচ্ছে, আমি কিন্তু গতকাল বলে গিয়েছিলাম যে আজ কিন্তু আমাদের একটা স্পেশাল লাইভ আছে যেখানে আমরা বিয়ের গীত নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, শুরুতেই গাচ্ছিলাম, লীলা বালি লীলা বালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া হাসা যায় মু তরে। হ্যাঁ লিসেনার্স, আমরা কিন্তু জানি যে গ্রাম দেশ বা বাংলাদেশের যে বিভিন্ন কালচার আছে, বিভিন্ন জায়গায় বিয়ের সময় বিভিন্ন ধরনের গান কিন্তু করা হয়। সো বিয়ের গীত নিয়ে কার কার কোনো মানে স্মৃতি আছে কিনা, কোনো মজার ঘটনা আছে কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারবেন। আপনিও চাইলে আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে পারবেন। আর যেমনটা বলছি যে আমি কিন্তু লাইভেও থাকবো আজকে। সো কিভাবে আমার সাথে যুক্ত হবেন, আমার সাথে এই আড্ডায় চলে আসবেন আমি একটু বলে দিচ্ছি। কবি দিলে আমার সাথে যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন এখন, যেখানে আমি বলে দিয়েছি যে উইকেন্ড বাজ নিয়ে কিন্তু রিদম হাজির হয়ে গেছে। সেখানে কমেন্ট সেকশনে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন, তাহলে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারে লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। তো আপনি জানিয়ে দিতে পারেন যে বিয়ের গীত নিয়ে বা বিয়ের গান নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে কিনা, বা বিয়ের কোনো মজার ঘটনা, কোনো একটা বিয়েতে আপনি খুব বেশি এনজয় করেছেন, বা কোনো একটা বিয়েতে আপনি আপসেট হয়েছেন, এরকম কোনো ঘটনা যদি থাকে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। আচ্ছা, আর আমার সাথে কিন্তু স্পেশাল একজন গেস্টও থাকতে যাচ্ছে। আমার অলরেডি আরজে রিদম প্রোফাইল থেকে কিন্তু গতকালকেই আমি পোস্ট করেছিলাম, আজকে আমার সাথে থাকছে শ্যামল শিশির ভাই, যে কিনা একাধারে একজন ফিল্ম মেকার, একজন রাইটার, আবার একজন রিসার্চার। হ্যাঁ, সে গবেষণাও করছে। সো বর্তমানে কিন্তু সে গবেষণা করছে এই বিয়ের গীত নিয়ে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন অলিতে গলিতে প্রান্তে প্রান্তে ঘুরে কিন্তু তিনি এগুলো কালেক্ট করছে। সো আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আড্ডা দিব, ফেসবুক পেজে লাইভে চলে আসবো মোস্ট প্রবাবলি 7টা বাজে। সো 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে কে কে আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হবেন সেটা আমাকে মেসেজ করে জানাবেন, সেটা আমার ফেসবুক কমেন্ট সেকশনে জানাবেন। আমি যদি দেখি যে হ্যাঁ আপনারা সেখানে আমাকে লিখছেন যে হ্যাঁ আপনারা যুক্ত হবেন, তাহলে আমি খুব বেশি খুশি হব। অ্যান্ড আশা করছি অবশ্যই 7টার দিকে সবাইকে পেয়ে যাব। সো আমাদের উইকেন্ড বাস কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের উইকেন্ড বাসটাকে খুব বেশি ফাটাফাটি করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে এখন পর্যন্ত কিন্তু অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে। কমেন্ট সেকশনে ইয়াসিন আহমেদ আরাফাত চলে এসেছে, অমৃত বোস দাদা আছে, দাদা আছে, উম্মে রেহান আছে আমার সাথে, আফ্রিদা ওয়াসিমা, শান্তি ইসলাম, ওয়াও ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে। এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও আনাগোনা আছে, নাম্বারে তো আছেই অলরেডি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, মেসেজ করে জানাবেন কে কে 7টার দিকে আজকের ফেসবুক লাইভে আমাকে, আমার সাথে যুক্ত হবেন। হ্যাঁ লিসেনার্স, আমাকে দেখতে পারবেন খুব ইজিলি, আমরা সামনাসামনি বসে আজকে কিন্তু আমাদের আড্ডাটা জমিয়ে তুলবো। সো কে কে যুক্ত হবেন সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন মেসেজ করে বা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে আমরা খুব সুন্দর একটা গান দিয়ে আমাদের উইকেন্ড বাসে শুরু করবো, যেহেতু উইকেন্ড বাস মন কিন্তু একদম ফুরফুরা। আমরা এখন একটা গান শুনবো, আশা ভোসলের করা গান, যেটাতে হচ্ছে শামশেদ আছে, রাহি আছে। ওকে, গানটা কোন গান? কজরা মুহাব্বত বালা। হ্যাঁ লিসেনার্স, কাজরা মুহাব্বত বালা, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা এনজয় করবেন সবাই। অ্যান্ড গানটা দিয়েই আজকের উইকেন্ড বাজ শুরু করে দিচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4

হ্যালো মাই বিলভড লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসনার্স, আমি আরজি রিদম আছি আপনাদের সাথে। বরাবর 5টা বাজি কিন্তু হাজির হয়ে গেছি উইথ উইকেন্ড বাজ। হ্যাঁ লিসনার্স, পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে যুক্ত থাকতে পারেননি, যুক্ত থাকতে পারেননি আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে, নো ওরিজ নো ওরিজ নো ওরিজ। আর যে রিদম ইজ ইয়ার, জমজমাট আড্ডা হবে, সবার সাথে গল্প হবে, তাছাড়া কিছু মজার ব্যাপার তো আছেই আজকে আমাদের এই আড্ডায়। হ্যাঁ লিসনার্স, কিছু মজার বিষয় যেমন বিয়ের গীত, বিয়ের গীত নিয়ে শুরুতেও বলেছি, আজকে কিন্তু বিয়ের গীত নিয়ে খুব সুন্দর একটা আড্ডা হবে। বিয়ের গীত বলতে হচ্ছে বিয়ের যে গানগুলো করা হয়। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের কালচার কিন্তু আসলে হচ্ছে ঘুরে বেড়ায়। আপনি দেখবেন, আপনি যদি উত্তরবঙ্গে চলে যান সেখানে দেখবেন এক ধরনের কালচার, আপনি যদি আবার অন্যদিকে চলে যান, বাংলাদেশের অন্য প্রান্তে চলে যান, সেখানে দেখবেন একটা কালচার। বাংলাদেশের আপনি প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে সেখানে গেলে দেখবেন যে আবার অন্য কালচার, মানে এক একটা এলাকায় এক এক ধরনের কালচার থাকে। লাইক আমি যদি বলি, ধরেন কিছুদিন আগে একটা গান করা হয়েছিল, মনে আছে, মুজার করা একটা গান, আই লোরে নয়া হদামান আসমানে রোহ তেরা বিসাহনা বিসাইয়া দিলাম শাইল দানের নেরা হদামান বউ দামান বউ। সো এই যে গানটা কি জানি, আউরে দামন বৌরে কথা খাউরে বাটার পান, এই যে গানগুলো, এই গানগুলো প্রতিটা গানেরই কিন্তু একটা কোনো না কোনো কাহিনী আছে, বা এর পেছনে কোনো না কোনো একটা কালচার আছে। দেখা যায় আগের দিনে হয়তো বা যে বিয়ে শাদী হতো, বিয়ে শাদীর সময় ময়মুরব্বীরা কিন্তু বিভিন্ন ধরনের গান বাজনা করতো। শুরুতে একবার বলছিলাম, দেখা গেছে হলুদের জন্য বা বিয়ের আগের দিন রাতের বেলা পুরো বাড়িতে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, রান্না করা হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সেখানে কিন্তু মহিলাদের একটা গ্রুপ গান করছে, লীলা বালি লীলা বালি বরজুবতি সৈগ বরজুবতি সৈগ। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং। সো এরকম ব্যাপার নিয়ে কিন্তু একজন রিসার্চ করছেন এবং তার সাথে আজকে আমাদের আড্ডাটা জমে উঠবে। সো 7টার দিকে থাকছি ফেসবুক লাইভে। আর এখন যদি আমি একটু বলি, উইকেন্ড বাজে কিন্তু আমার সাথে অনেকেই হাজির হয়ে গেছে। আমি সরাসরি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যেতে চাই। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে অনেকেই। ওকে, আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে ইয়াসিন আহমেদ আরাফাত আছেন। হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল দাদা, শুভ বিকেল। উমের রেহান শুভ বিকেল। আফ্রিদা ওয়াসিমা আছে আমার সাথে। শান্তি ইসলাম লিখেছে, শীত আসতে না আসতে বিয়ের গীত শুরু হয়ে গেল, বাহ বেশ ভালো। হ্যাঁ আসলেই বিয়ের গীত শুরু হয়ে গেছে। আপনারও যদি এরকম কোনো মজার ইনসিডেন্ট থেকে থাকে বা মজার কোনো যদি কাহিনী থেকে থাকে, সেটা কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। আচ্ছা আফ্রিদা ওয়াসিমা জিজ্ঞেস করছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। উমের রেহান একটা গানের রিকোয়েস্ট করেছে। উমের রেহান, যদি আমাদের প্লে লিস্টে আপনার সেই গানটা থেকে থাকে, আই প্রমিস আপনি পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছি এমডি জাকারিয়া হোসেন আছেন। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তৌহিদুল ইসলাম আছে বনশ্রী থেকে, শুনছি বস, কেমন আছেন রিদম বস? রিদম তো আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে, আজকেও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আশা করছি এই ভালো থাকা অবস্থায় ভালো মুড নিয়ে আপনাদের সাথে আজকে পুরো আড্ডাটা জমে উঠবে। লামিয়া জান্নাত চলে এসেছে কমেন্ট সেকশনে, উইকেন্ড বাজে হাজির হয়ে গেলাম, ও মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইউষা যুক্ত হয়ে গেছে আমার সাথে। ইউষা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, মোস্ট ওয়েলকাম। জিনিয়া চলে এসেছে আমার সাথে, দেখা যাচ্ছে। জিনিয়া কি অবস্থা? মন থেকে ভালোবাসি যারে সেই মানুষটা কি আমার তরে? জিনিয়ার জিনিয়ার মানে মনের মধ্যে এত ভালোবাসা, মানে কি বলবো, এরকম ভালোবাসা আসলে বর্তমান সময়ে পাওয়া খুবই রাফ অ্যান্ড টাফ, এটা মানতেই হবে, এটা মানতেই হবে জিনিয়া। শুভ বিকেল মিষ্টি ভাইয়া, কেমন আছো? হালিমা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জান্নাতুল হীরা চলে এসেছে, আমি ঢাকায় গেলে তুমি আমাকে আর আসতে দিবে না, তাই তো? আচ্ছা ধরে নিলাম আমি ঢাকায় গিয়েছি কিন্তু তুমি আমাকে আসতে দিচ্ছ না, কিন্তু আমি যদি তোমাকে সামহাও ফাঁকি দিয়ে চলে আসি তখন তুমি কি করবে? আমি কি করবো আর, আমি আবার চিটাগাং যাবো, চিটাগাং থেকে জান্নাতুল হীরাকে ধরে আবার ঢাকায় নিয়ে আসবো। ওকে ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু মুক্তারা, মুক্তারা রংপুর থেকে। মুক্তারা আপনার নামটা বেশ সুন্দর, মাশাল্লাহ। আচ্ছা রংপুর থেকে আরও একজন যুক্ত হয়ে গেছে, কে আছে? কামরুন নাহার। ওকে কামরুন নাহার, এক ইয়ার থেকে, সরি, এক বছর ধরে FM শুনি বাট কখনো SMS করা হয়নি, আজ ফার্স্ট SMS করলাম। ভাইয়া আপনার কথা শুনতে আমার কেন জানি অনেক ভালো লাগে, মন খারাপ থাকলে আপনার কথা আর আপনার মিষ্টি হাসিটা শুনলে মন ভালো হয়ে যায়। ভাইয়া আমার জন্য দোয়া করবেন, আমি BSc নার্সিংয়ে পড়ছি, SMSটা পড়লে খুশি হব। এই যে পড়লাম, কামরুন নাহার মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো। এই যে যখন আপনারা লিখেন না যে আমি ফার্স্ট টাইম SMS করছি বা ফর দ্য ফার্স্ট টাইম আমি মেসেজ করলাম, মেসেজটা পড়বেন, এই মেসেজগুলো দেখলে ট্রাস্ট মি মানে খুব বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, মানে রংপুর থেকে কিন্তু মোটামুটি অনেকেই যুক্ত হয়। আশুরা আছে আমার সাথে, ভাইয়া তুমি কি কখনো রংপুর আসবা? আসলে একসাথে বসে কফি খাবো। ও ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সে তার ফ্রেন্ডদের সাথে নিয়ে শুনছে, আশা আছে, স্মৃতি আছে, সাদিয়া, জিম, ওকে জিম আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাই একসাথে শুনছেন। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আম ডুইং গুড ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো। আচ্ছা, আজ মনটা ভীষণ খারাপ, তাকে খুব মনে পড়ছে, দেখার ইচ্ছে করছে, বাট আমাদের মাঝখানে অনেকটা পথ। কনা, ওকে কনা, দেখেন মনের মানুষটা মনে পড়বেই, এ নিয়ে মন খারাপ করা যাবে না, মনটাকে ভালো রাখতে হবে। আপনার সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করেন, মনে করে মনটাকে ভালো রাখতে হবে, কখনো নেগেটিভলি নেবেন না কোনো কিছু। আপনার ভেতরে যত নেগেটিভিটি থাকবে আপনি তত বেশি দেখবেন যে উইক হয়ে পড়ছেন। সো ব্যাপারগুলোকে এনজয় করতে হবে, ব্যাপারগুলোকে কাটিয়ে তুলতে হবে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অবসান ভাই চলে এসেছে। অবসান বলছি, উত্তরা থেকে চট্টগ্রাম যাচ্ছি আমার ভালোবাসার মানুষ, আমার গুলুর কাছে। ওকে ওকে, আই নো আই নো, গুলু হচ্ছে ভাইয়ার ভালোবাসার ওয়াইফ মোস্ট প্রবাবলি, আর ভাইয়ের তো ছোটো একটা বেবিও আছে। অ্যান্ড এই যে প্রতি বৃহস্পতিবার যখন ভাইয়া বলে যে আমি ছুটে যাচ্ছি আমার ফ্যামিলির কাছে, তখন আমার মনে হয় যে উইকেন্ড বাজের আসল একটা ভাইব কিন্তু উঠে আসছে। এই যে দেখেন, উইকেন্ড মানেই কিন্তু নিজের পরিবারের সাথে একটু সময় কাটানো, নিজের জন্য একটু সময় বের করা। আর যখন আপনাদের এই মেসেজগুলো পাই তখন মনে হয় যে না, উইকেন্ড কিন্তু আসলেই জমে উঠেছে। সো সবার সাথেই কথা হবে, সবার সাথেই আড্ডা হবে। এই মুহূর্তে আরেকটা গানে চলে যাই, একটু পর আমাদের মাগরিবের আজানে একটা ব্রেক আছে। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন, বেশ জমিয়ে কিন্তু আজকে আমাদের আড্ডা হবে। সো এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় আর পান্থকানের করা, এ নাসেক নাসেক আপাল গিলে খিলাবো আজি আমরা, তোকে মুখে ঘুরিব গাউনি মাখাবো। আচ্ছা, গান শুরু হয়ে গেছে লিসেনার্স, গানে চলে যাই, খুব জলদি আমরা ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 98.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। প্লে লিস্ট জুড়ে কিন্তু সব সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে, আশা করছি সবাই এনজয় করছেন আমাদের গানগুলো। অ্যান্ড আরে মানে একটু বলে দেওয়া ভালো যে আপনাদের পছন্দের গানগুলো নিয়েই কিন্তু আমাদের প্লে লিস্ট সাজানো হয়। সো আপনারা যদি আপনাদের পছন্দের গানগুলো এনজয় করতে চান অবশ্যই স্টে টিউনড উইথ ঢাকা FM 90.4। আচ্ছা, আমার সাথে দিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, অনেকেই যুক্ত হয়ে গেছে। ভাই আপনাকে সেই লাগছে, শান্তি ইসলাম নরসিংদী থেকে। শান্তি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এদিকে দেখতে পাচ্ছি লালমনির হাট থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে লতিফুন্নাহার, ওকে সরি রংপুর থেকে। ওকে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আজ ফার্স্ট মেসেজ করলাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত আছে, মেসেজ দিয়ে ডিলিট করে দিয়েছে হোয়াটসঅ্যাপে। ওকে, ধুর খুঁজে পাই না কোথায় কমেন্ট করব। দেখি বিয়ের গীত শুনতে পারি, গীত কারো বিয়েতে বলতে পারবো না, আমার বিয়েতে গীত বলবে, কে বলবে সেটা রিদম ভূতদাদা, ভূতদাদা বলবে না? শুনছি পবিত্র বৃহস্পতিবারের ভূতদাদার দুঃসম্পর্কের শত্রু আফরিন। ওকে আফরিন, দুঃসম্পর্কে না, আপনি আমার এমনি কাছেরই শত্রু বলা চলে। ওকে, জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া, মোস্ট ওয়েলকাম। আশা করছি আমাদের এই আড্ডায় যুক্ত হবেন, যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু অনেকেই আছেন, ফেসবুকের কমেন্ট সেকশনেও অনেকে আছেন, সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে। যেমনটা বলছিলাম কিছুক্ষণ পর কিন্তু মাগরিবের আজান আছে, সো এই মুহূর্তে আমার মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত। মাগরিবের আজান শেষে আমি খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের উইকেন্ড স্পেশাল শো উইকেন্ড বাজ। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। লিসেনার্স, আমার সাথে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন, নাম্বারে আছে, হোয়াটসঅ্যাপে আছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আফরিন তখন বলছিলেন যে ধুর খুঁজে পাচ্ছি না কিভাবে যুক্ত হব, কিভাবে কমেন্ট করব। আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু সেখানে আমার সব ধরনের পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই কিন্তু হবে। আর যেটা বলেছি যে আমরা কিন্তু কিছুক্ষণের পর অর্থাৎ 7টা থেকে কিন্তু আমরা ফেসবুক লাইভে থাকছি। সো ফেসবুক লাইভেও যুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে। সো ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসবেন আশা করছি, সেখানে আসলে কিন্তু আমাকে লাইভে দেখতে পারবেন, আমাদের সাথে কিন্তু আপনি ওই আড্ডায় যুক্ত হতে পারবেন। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খুব খারাপ লাগছে বাটন ফোন থাকার কারণে, ফেসবুক লাইভে যুক্ত হতে পারবো না, কিন্তু আছি পুরোটা সময় ঢাকা এফএম এর সাথে। ঢাকা মগবাজার থেকে সিয়াম। ওকে সিয়াম, মোস্ট ওয়েলকাম। দেখেন, আপনি ফ্রিকোয়েন্সিতে তো অবশ্যই শুনতে পারবেন, যারা লাইভে যুক্ত হতে পারবেন না তারা অবশ্যই শুনতে পারবেন, ফ্রিকোয়েন্সিতেও থাকবো, ফেসবুক লাইভেও থাকবো। ওকে, এদিকে দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছে, হ্যালো আপু, এখানে আপুকে কোথায় পেলেন আমি তো আসলে বুঝতে পারলাম না, আমার আমার ভয়েসটা কি কোনো মানে কোনো দিক দিয়ে বা কোনোভাবে কি কোনো মেয়ের মতো মনে হচ্ছে এরকম কিছু? দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওকে, আমি এখন শ্রীতার কাছে হাসপাতালে আপনাকে শুনছি, আসলে শ্রীতা এখন আগের থেকে একটু ভালো আছে তাই ওকে নিয়ে শুনছি, জয়রাজ। ওকে শ্রীতা, শ্রীতা যদি আপনি আমাকে শুনে থাকেন, আমি গতকালকেও বলেছি শ্রীতা যে আপসেট থেকে মন খারাপ করে রেখে মনটাকে খারাপ করে আসলে লাইফ লিড করা যায় না, লাইফটাকে লিড করতে হয় পজিটিভলি, লাইফটাকে লিড করতে হয় এনজয়মেন্টের মাধ্যমে। আমি জানি না আপনার লাইফে কি চলছে, আপনার মনে কি চলছে, আপনি কেনই বা এত অসুস্থ, কেনই বা এতটা ভেঙে পড়েছেন, বাট আমি পরিশেষে একটা কথাই বলবো শ্রীতা, দেখেন আপনার লাইফটা আপনারই, সো লাইফটাকে যদি এনজয় করতে পারেন, ট্রাস্ট মি, আপনি এই লাইফে সাকসেসফুল। আর যদি যদি মন খারাপ করে নিজেকে যদি কষ্ট দিয়ে এভাবে বিছানায় পড়ে থাকেন, হসপিটালের বিছানায়, তাহলে এটা আপনার জন্যই কিন্তু সব থেকে খারাপ একটা বিষয়। আশা করছি শ্রীতা আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, আপনি সবসময় আমার সাথে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে বেশ খারাপ লাগছে আপনার বর্তমানে এই অবস্থা জানতে পেরে, শুনতে পেরে। আমার আর তেমন কিছু বলার নেই, আশা করছি খুব জলদি সুস্থ হয়ে যাবেন। সাবা যুক্ত আছে আমার সাথে, হাই ভাইয়া, আমি সাবা। ওকে সাবা, আমি রিদম। আচ্ছা, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, সবার সাথে কিন্তু কথা হবে, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। এই মুহূর্তে একটা গানে চলে যাই, আমরা সুন্দর একটা গান অপেক্ষা করছি, আমি আবার খুব জলদি ফিরে আসবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান। আমার মনে হয় সেকেন্ড আওয়ারের শুরুতে এই গানটা ফাটাফাটিভাবেই যায়, যেহেতু সন্ধ্যাও নেমে এসেছে, দেখা যাচ্ছে বাইরে কিন্তু আসলে একদম অন্ধকার নেমে আসছে। সো সন্ধ্যার এই ওপেনিং মুহূর্তে, ওপেনিং বলতে এই যে আমরা সন্ধ্যায় ঢুকছি, সো এই মুহূর্তে আমার মনে হয় গুলবাহার গানটা কিন্তু শোনা উচিত। নামছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হুসনে আরা গুলবাহার। এই হুসনে আরা গুলবাহারের এই গানটা খুবই দুর্দান্ত, খুবই মাইন্ড ব্লোয়িং। গানটা যখনই শুনি তখন মনে হয় যেমন গুলবাহার আমার সামনে ছুটোছুটি করছে, গুলবাহার আমার সামনে লাফালাফি করছে। সো গুলবাহার গানটাতে চলে যাই, আশা করছি গুলবাহার গানটা সবাই এনজয় করবেন। আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

Hello, my beloved listeners. Welcome back again. সেকেন্ড আওয়ার চলছে আমাদের উইকেন্ড বাজার। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথেই। আমরা কিন্তু আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে আর দেখতে দেখতে পরন্ত বিকেল পেরিয়ে কিন্তু আমরা সন্ধ্যায় চলে এসেছি। আশা করছি আমার সাথে সবাই যুক্ত আছেন এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সবাইকে মোস্ট ওয়েলকাম লিসনার্স। একটু বলে দিই, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হতে পারবেন, রিদমের সাথেও আপনি চাইলে আড্ডা দিতে পারবেন। ওকে, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রিদমের সাথে যুক্ত হতে হবে ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, সেখানে একটু পরে লাইভও চলে আসবে, যুক্ত হয়ে যেতে পারবেন। তাছাড়া নাম্বারে লিখতে পারেন 01841904904।

একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আচ্ছা, কফি উইথ কারণ, এই এই এই সিরিজটা কে কে দেখেছেন? কফি উইথ কারণ কিন্তু হচ্ছে, মানে আমি যদি বলি যে বলিউডের কিন্তু অন্যতম একটা শো, যেখানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে কিন্তু কারণ কিন্তু হচ্ছে মানে কি বলবো যে সবসময় হচ্ছে ধামাকা নিয়ে আসে এরকম একটা শো। দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বন্ধুত্ব, বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে নানা বিতর্কিত মন্তব্য সব কিছুরই কিন্তু সাক্ষী হয়েছে এই কফি উইথ কারণের যে সোফা সেটটা আছে। হ্যাঁ লিসেনার্স, আমরা তো জানি যে আসলে এই যে পডকাস্টের মধ্যে কারণ যে জিনিসটা করে সোফার উপর বসে বসে তাদের যে গল্প বা হচ্ছে করণ জোহরের যেই আড্ডা, এবং সে কিন্তু খুব খুব জটিল জটিল কোয়েশ্চেন কিন্তু ছুড়ে দেয় হচ্ছে সেলিব্রিটিদের মুখের উপর। সেই 22 বছর পর জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো কফি উইথ করণ বন্ধ করার ঘোষণা দিয়েছেন করণ নিজেই। অনুষ্ঠানের নবম মৌসুমই হবে শেষ মৌসুম, 14 অক্টোবর থেকে হচ্ছে এটা জিও স্টারে শুরু হবে এবং এটাই হচ্ছে তার শেষ অধ্যায়। আমি জানি না আসলে কেন কারণ এটার বন্ধ করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করছে। এটা আমার কাছে কিন্তু বেসিক্যালি, আমি যদি বলি এই সিরিজটা কিন্তু আমি খুব বেশি এনজয় করতাম বা এই শোটা, কারণ এখানে দেখা যেত কি যে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে করণ কিন্তু হচ্ছে একদম জটিল জটিল কোয়েশ্চেন করতো, মুখের উপর কোয়েশ্চেন করতো, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা গসিপ করত, কথা বলত। আর 2004 সালের যাত্রা শুরু করা এই অনুষ্ঠানটি এখন পর্যন্ত টোটাল 8টা সেশন চলে গেছে এবং মোট হচ্ছে প্রায় 161টি কিন্তু পর্ব প্রচার করা হয়ে গেছে। আর এটা আমার মনে হয় ইন্ডিয়ার কিন্তু অন্যতম একটা টক শো ছিল। আর আমি যদি বলি যে কফি উইথ করণের যেই, এটা নিয়ে আসলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, বিভিন্ন ধরনের ব্লেম করা হয়েছে, আবার অনেক সময় তাদের টিআরপি অনেক বেশি হাই ছিল, অনেক সময় তাদের টিআরপি একদম ডাউন হয়ে গেছে। বাট আই ডোন্ট নো যে আসলে এরকম একটা পর্যায়ে এসে বা 2026 সালের মতো একটা সেশনে এসে এখন কিন্তু পডকাস্টের একটা খুব কি বলবো চারিদিকে কিন্তু একটা রমরমা পডকাস্টের একটা সেশন চলছে, সবাই সব দিকে কিন্তু এখন পডকাস্ট করে। বাট এরকম সময় এসে করণ তার এই পুরনো একটা পডকাস্ট বা টক শো আসলে বন্ধ করে দিতে চাচ্ছে, আই ডোন্ট নো এটার রিজনটা কি হতে পারে। আমার মনে হয় যে এটা আসলে কিন্তু তারকাদের জন্য কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম ছিল, বা এটা আমি যদি বলি যে একদম শেষমেশ কিন্তু এটা ওটিটিতেও চলে এসেছিল, সো এটা আমার মনে হয় এটা বিজনেস পারপোজেও কিন্তু খুব ভালো একটা টক শো ছিল। যাই হোক, আই ডোন্ট নো কেন বন্ধ করে দিচ্ছে, বাট খুব খারাপ লাগলো নিউজটা দেখে, সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম। আর 7টা বাজে কিন্তু আমার একটা লাইভ আছে ফেসবুকে, সো যারা লাইভে যুক্ত হবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানিয়ে দিতে পারেন কে কে আমার সাথে লাইভে যুক্ত হবেন। আমরা একজন স্পেশাল গেস্ট থাকবে, তার সাথে কিন্তু আমরা জমিয়ে গল্প করবো, আড্ডা দিব। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন লিসেনার্স। এই মুহূর্তে আমার মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত, আমাদের জন্য খুব সুন্দর একটা গান কিন্তু অপেক্ষা করছে, শ্রেয়া ঘোষাল, শান আর অঞ্জন দত্তর একসাথে করা, যেটা হচ্ছে দ্য বংস এগেইন অ্যালবামের রিদমা ঝাড়ে রাখবো। তোমায় রিদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় আপন করে রাখবো, যেতে দেব না। এই গানটা এক এক জায়গায় এক এক ধরনের কম্পোজিশন, বাট এখানে শ্রেয়া ঘোষাল, শান আর অঞ্জন দত্ত কিন্তু ডিফারেন্ট একটা প্যাটার্ন কিন্তু গানটা করছে। সো আশা করছি এনজয় করবেন সন্ধ্যার এই মুহূর্তে, আমার মনে হয় এই গানটা কিন্তু 100-100 যায়। যাই হোক, আমি বেশি কথা বাড়ছি না, সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আমি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন এই মুহূর্তে। আমরা কিন্তু দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি। আমাদের আড্ডাটাও জমে উঠেছে, দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। কমেন্ট সেকশন, নাম্বার, হোয়াটসঅ্যাপ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যারা যুক্ত আছেন এই মুহূর্তে। ওকে, আমি এখন একটা গানে চলে যাবো। আমি হচ্ছে পরবর্তী ঘন্টায় একবারে সরাসরি ফিরে আসছি ফেসবুক লাইভে। সো লিসেনার্স, যারা আমাকে দেখতে চাচ্ছেন বা আমার সাথে লাইভ এই আড্ডায় যুক্ত হতে চাচ্ছেন, খুব ইজিলি যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে facebook.com/ilovethakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আপনি লাইভ পেয়ে যাবেন এবং সেই লাইভের কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারবেন কোত্থেকে রিদমের সাথে এই লাইভ আড্ডায় যুক্ত আছেন। সো লিসেনার্স, পরবর্তী ঘন্টার অপেক্ষায় রইলাম, গার্ডেন চলে যাই। তাহাসান আর মাসার করা দাগি মুভির একটা গান, একটুখানি মন, কতটুকু মন সেই মনটাই, সেই ব্যাপারটাই জানবো আমরা। সো এখনের মতো একটু বিদায় নিই, গান শুনতে থাকেন। খুব জলদি পরবর্তী ঘন্টায় আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
2: নেশন

0: মাই বিলভড লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু সাতটার আওয়ারে চলে এসেছি। হ্যাঁ, যেমনটা কথা দিয়েছি ঠিক তেমনি ভাবে কিন্তু আমার সাথে আমার গেস্ট কিন্তু উপস্থিত হয়ে গেছেন। আর আমরা কিন্তু খুব সুন্দর একটা গান শুনছিলাম, যেটা হচ্ছে বিয়ের গান। একটা বিয়ে বাড়িতে একটা আয়োজন হচ্ছে, বিয়ে নিয়ে যত মুখরোচর পরিবেশ হয় সেই পরিবেশের একটা গান কিন্তু আমরা শুনছিলাম। সো আশা করছি গানটা সবাই এনজয় করেছেন। এর আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে দীপান্বিতা আর হচ্ছে শ্রেষ্ঠার করা একটা গান। আর এই গানের কম্পোজিশনটা যদি এর আগেও কিন্তু আমরা এই গানটা শুনেছি, আমি এর আগেও আপনাদের সাথে এই গানটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। সো আশা করছি গানটা এনজয় করেছেন। আর আমার সাথে কিন্তু আমার গেস্ট উপস্থিত আছেন, যেমনটা বলেছিলাম যে আমি সাতটা বাজে লাইভে চলে আসব, এবং দেখতে দেখতে ঠিক সাতটা বাজে কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের সামনে। আচ্ছা, মাঝখানে একটা আমাদের একটা আজানের ব্রেক আছে, আজানের ব্রেকের পর কিন্তু আমরা ফেসবুক লাইভে চলে আসবো। এই মুহূর্তে আমাকে শুনতে পারছেন আমাদের ফ্রিকোয়েন্সি ঢাকা এফএম 90.4। ওকে, আমার সাথে কিন্তু আমার গেস্ট চলে এসেছে, আমি সরাসরি এখন আমার গেস্টের কাছে চলে যাব। আশা করছি আপনাদের সাথে আজকে আমাদের এই গেস্টের আড্ডা অনেক বেশি জমে উঠবে। সো আমাদের স্টুডিওতে কিন্তু আজকে উপস্থিত আছে আমাদের প্রিয় বড় ভাই শ্যামল শিশির ভাই। ভাইয়া কেমন আছেন?
1: এই তো আছি, ভালো চলছে সব মিলিয়েই।
0: ওকে, আচ্ছা আমি যদি শুরুতে একটু বলি, মানে খুবই কনফিউজিং একটা ব্যাপার যে আমি কি বলবো, ফিল্ম মেকার নাকি হচ্ছে একজন রাইটার নাকি একজন গবেষক, মানে এই ডেফিনেশন কিন্তু আসলে বের করা খুবই রাফ অ্যান্ড টাফ। আমরা ভাইয়ের কাছ থেকেই শুনবো যে ভাই বেসিক্যালি মূলত কি করে এবং কেন এই বিয়ের গীত নিয়ে ভাইয়ের আসলে এত আনাগোনা, বা এই যে বিয়ের গীতের প্রতি যে ভাইয়ের একটা ফ্যাসিনেশন, এটা কোত্থেকে জন্মেছে, কেন এসেছে, ভাইয়া মূলত কি চাচ্ছে, আমরা সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আমি যেমনটা বলছিলাম বিকালবেলা যে উইকেন্ড বাজের আজকের আমাদের এই সেশনে কিন্তু আমাদের এই ইন্টারেস্টিং পার্টটা থাকছে। অ্যান্ড আপনাদের যদি এরকম বিয়ের গীত নিয়ে যদি কোনো ঘটনা থেকে থাকে বা হচ্ছে কোনো কাহিনী থেকে থাকে, সেটাও কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর এদিকে আমি যদি বলি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন লিসনার্স, আপনারাও চাইলে কিন্তু আমার সাথে খুব ইজিলি যুক্ত হতে পারবেন আমাদের লাইভ আড্ডায়। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু হচ্ছে আমার পোস্ট পেয়ে যাবেন, লাইভ পেয়ে যাবেন। অ্যান্ড লাইভে কিন্তু কমেন্ট সেকশনে আপনার কমেন্ট ড্রপ করলেই আই প্রমিস আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। আর হচ্ছে আমাদের যে অফিসিয়াল অ্যাপটা আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে নিলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সো শ্যামল ভাই, আশা করছি আজকে আমাদের এই আড্ডাটা জমে উঠবে, কি বলছেন আপনি?
1: জি, আমিও আশা করছি যে আজকের আড্ডাটা একটু বিয়ের গীতময় হয়ে উঠুক, বিয়ের গীত নিয়ে অনেক কথা হোক। আমি আসলে চাই যে এই যে বিয়ের গীতটা সম্পর্কে আবার নতুন প্রজন্ম জানুক, বুঝুক এবং চর্চা করা শুরু করুক, এটাই আসলে চাওয়া।
0: না শ্যামল ভাই, আপনি কিন্তু মাত্র এসে আমাদের স্টুডিওতে উপস্থিত হলেন, বাট আমার শো কিন্তু বেসিক্যালি শুরু হয় হচ্ছে 5টা বাজ থেকে, আর কি 5টা বাজে শুরু হয়ে যায় উইকেন্ড বাজ। সো আমি 5টা থেকেই কিন্তু আমার অডিয়েন্স যারা আছে বা লিসেনার যারা আছে, আমি সবার সাথে গল্প করছিলাম বিয়ের গীত নিয়ে, এবং হচ্ছে এই বিয়ের গীত নিয়ে আসলে মানে একটা মানুষের কিভাবে রিসার্চ করার যে ব্যাপারটা, এই শখ জাগতে পারে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে আসলে এই বিয়ের গীতের প্রতি এরকম একটা চিন্তা ভাবনা কিভাবে এসেছে বা কেন এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আড্ডা দিব। আশা করছি অবশ্যই আমাদের লিসেনারদের সাথে শ্যামল ভাই শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তো ভাই, আপনি কেমন আছেন বা বর্তমানে আপনি কি করছেন, আপনার পরিচয়টা আপাতত একটু ছোট করে দিয়ে দেন, আমরা কিছুক্ষণ পর ফেসবুক লাইভে যখন যুক্ত হয়ে যাবো আমরা বিয়ের গীত নিয়ে কিন্তু আমরা টোটাল আলোচনায় ফিরে যাব।
1: ওকে, সেটা হলো আমি আসলে এখন বর্তমানে বিয়ের গীত নিয়ে রিসার্চ করছি, এবং রিসার্চ বেসড একটা ডকুফিল্ম নির্মাণ হবে, একটা আর্কাইভ, এবং এখান থেকে কিছু প্রকাশনা হবে, অর্থাৎ এটা নিয়ে আমার পিএইচডি করবারও এক ধরনের প্রস্তুতি চলছে। আর যেটা বললো রিদাম যে আমি আসলে কি করি পেশাগতভাবে, রাইটার, ফিল্ম মেকার না গবেষক কোনটা, আসলে ফিল্ম মেকার হতে গেলে আসলে লেখালেখির অভ্যাসটা থাকতে হয়, গবেষক দৃষ্টিকোণটাও থাকতে হয়, মানে বুদ্ধিবৃত্তিক যে শিল্পকলার সাথে সম্পর্কিত যাবতীয় বুদ্ধিবৃত্তিক জায়গাগুলোর সাথে এক ধরনের সম্পর্ক থাকতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমাকে সব কিছুই করতে হয় জানা শোনার ক্ষেত্রে। তো আসলে ফিল্ম মেকার, রাইটার বা গবেষক যেটাই বলি না কেন, সামগ্রিক অর্থে আমি আসলে শিল্প চর্চা করতে পছন্দ করি, শিল্পী বলা চলে।
0: ওকে, আর শিল্পীদের ক্ষেত্রে আসলে যদি ক্রিয়েটিভিটি না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই শিল্প কিন্তু কখনোই ফুটে ওঠে না। আর আমি শ্যামল ভাইকে চিনি বেশ অনেকদিন যাবত, এবং শ্যামল ভাইয়ের ভেতরে যে ধরনের ক্রিয়েটিভিটি আছে বা শ্যামল ভাই আসলে যে বিষয়গুলো সবসময় কাজ করে আসছেন বা ফুটিয়ে তুলতে যাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু আসলেই ইনসেন। সো অবশ্যই আমরা ইন ডিটেল কথা বলবো যে আসলে শ্যামল ভাই মূলত কি নিয়ে রিসার্চ করছে এবং কেন এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই শুনবো, জানবো। তবে লিসেনার্স, এই মুহূর্তে আমি আমাদের এশার আজানের ব্রেকে চলে যাচ্ছি। সো আজানটা শেষ হওয়া মাত্রই কিন্তু সবাই আমাকে ফ্রিকোয়েন্সিতেও পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে, সেখানে হচ্ছে লাইভে থাকবো। সো আমি এত কথা বাড়াচ্ছি না, এখন আমার মনে হয় আজানের ব্রেকে চলে যাওয়া উচিত। আজানের ব্রেক শেষে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ কি দিয়া সাজাইমো তরে। ওকে লিসেনার, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা ফেসবুক লাইভে আছি। সো ফেসবুক লাইভে যেভাবে যুক্ত হবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসলে হবে facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা পেয়ে যাচ্ছেন। আর লাইভের কমেন্ট সেকশনে যুক্ত হয়ে গেলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর জে রিদমকে এবং আমাদের স্টুডিওতে উপস্থিত থাকা আজকে আমাদের স্পেশাল গেস্ট শ্যামল শিশির ভাই। আমি সরাসরি এই মুহূর্তে আমাদের শ্যামল শিশির ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আরো একবার একটু জিজ্ঞেস করছি, যেহেতু আমরা ফেসবুক লাইভে এখন ফিরে আসলাম, কেমন আছেন?
1: আছি, ভালো আছি, চলছে।
0: ওকে, আই এম সো মাচ এক্সাইটেড কজ শ্যামল ভাই চলে এসেছে আমার সাথে। আজকে আমরা ভাইয়ের একটা রিসার্চের একটা বিষয়, যেটা হচ্ছে বিয়ের গীত। লিসেনার্স, বিয়ের গীত, আমরা জানি যে গ্রামে গঞ্জে বা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু বিভিন্ন ধরনের কালচার লুকিয়ে আছে, বিভিন্ন ধরনের সংস্কৃতি।

0: সংস্কৃতি লুকিয়ে আছে, বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা করা হয়, বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের কালচারাল ফাংশন করা হয়, তাদের নিজস্ব গান থাকে, তাদের নিজস্ব প্যাটার্ন থাকে বিয়ে শাদীগুলো এনজয় করার জন্য বা তাদের এই বিয়ে শাদীগুলোকে আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। সো শ্যামল ভাই ঠিক এরকম একটা বিষয় নিয়ে কিন্তু রিসার্চ করছে, যেটা হচ্ছে বিয়ের গীত। সো এই বিয়ের গীত নিয়ে আজকে আমাদের এই ফেসবুক লাইভের এই আড্ডাটা জমে উঠবে। এই মুহূর্তে ফ্রিকোয়েন্সিতেও শুনতে পাচ্ছেন, আমরা ফ্রিকোয়েন্সিতেও আছি, ফেসবুক লাইভে আছি। সো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে। আচ্ছা, আমি সরাসরি শ্যামল শিশির ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আমি প্রথমেই ভাইয়ের কাছে একটু ছোট্ট করে জানতে চাবো যে এই যে ভাই আপনার বিয়ের গীতের প্রতি যে একটা ভালোবাসা বা এই যে ডেডিকেশন, বিয়ের গীত নিয়ে আপনি রিসার্চ করছেন বা হচ্ছে বিয়ের গীতের প্রতি আপনার একটা ভালো লাগে, এই ব্যাপারগুলো আসলে কোত্থেকে এসেছে এবং বাংলাদেশের সংস্কৃতিতে এই যে বিয়ের গীতটা, এই বিয়ের গীতের আসলে গুরুত্বটা কতটুকু বা কেন আপনার মনে হয়েছে যে বিয়ের গীত নিয়ে আসলে আমাদের রিসার্চ করা উচিত বা বিয়ের গীত নিয়ে একটু ঘেটে দেখা উচিত?
1: মূল কথা হচ্ছে যে একটি জাতিসত্তা গড়ে ওঠে এবং টিকে থাকে হচ্ছে তার যে নিজস্ব সংস্কৃতি তার ওপরেই। তো বিয়ের গীতটাও আমাদের লোকজ সংস্কৃতির একটি অংশ, কিন্তু আমাদের দেশে বা এই ভারত উপমহাদেশের ক্ষেত্রে যে প্রচলিত বিয়ের গীত, এটা আসলে একাডেমিক্যালি অতটা স্বীকৃত নয়। কিন্তু বিয়ের গীত হচ্ছে আমাদের যে নারী সত্তা, সেই নারী সত্তার একটি দুর্দান্ত একটি সৃজনশীল রূপ। বেসিক্যালি আমাদের দেশে যেটা হয় এই পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, যে আমরা সাধারণত প্রান্তিককে নারীদেরকে বলে থাকি তারা আট পড়ে জীবনযাপন করে, সংসার করে, সন্তান প্রতিপালন করে, এর বাহিরে তাদের কোনো সৃষ্টিশীল সত্তা নেই। কিন্তু আমি আমার এই গবেষণা করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে এই যে বিয়ের গীত, এখানে বিয়ের গীতের কথা, বিয়ের গীতের সুর এবং এই বিয়ের গীত পরিবেশনের সাথে নাচের একটা সম্পর্ক আছে, নাচ আছে, তো সব কিছু মিলিয়েই আসলে সৃজনশীল সত্তা ছাড়া এই এই যে সংস্কৃতির একটা অংশ, এটাকে এই হাজার বছর ধরে জেনারেশন টু জেনারেশন প্রজন্মান্তর আসলে বয়ে চলা সম্ভব নয়। সেক্ষেত্রে আমার একটা টার্গেট, আমার একটা চিন্তা হলো যে আসলে আমাদের প্রান্তিক নারীরাও যে সৃজনশীল, এটাকে আমার প্রতিষ্ঠিত করতে হবে। আর এই বিয়ের গীতের প্রতি আমার যে আগ্রহটা জন্ম নিয়েছে তা সেটা হলো যে আমি আসলে বেড়ে উঠেছি বগুড়ার একটি গ্রামে এবং সেই গ্রামে একটা সময় খুব বেশি লোকজ সংস্কৃতি ছিল। আমার শৈশব কৈশোরে দেখেছি আমার দাদি চাচি মা খালারা প্রতিবেশীর মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে বিয়ের গীত গাচ্ছেন আস্তে আস্তে। তো 2020 সালের দিকে আমি দেখলাম যে একটা ফিল্ম, সাতা ফিল্মের শুটিংয়ে গিয়ে দেখলাম যে আসলে বিয়ের গীত গাওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার মনে হলো যে আমি তো শৈশবে দেখেছি বিয়ের গীতের এক ধরনের রমরম অবস্থা, কিন্তু সেটা এখন বিয়ের গীতের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না গাইবার জন্যে, তার মানে এটা হারিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমার কিছু করা উচিত। মূলত সেই সময় থেকে, এই 2020 সাল থেকে আমি ওই সময় থেকে ভাবনা চিন্তা হলো যে আসলে আমাকে কিছু একটা করতে হবে। সেই কিছু একটা করতে হবে বলেই আমি আসলে এই যে বিয়ের গীত নিয়ে রিসার্চ বেসড ডকু ফিল্ম এসবের পিছনে ছোটা শুরু করলাম।
0: এটা এটা কিন্তু আসলেও সত্যি যে বর্তমান সময়ে এসে বা এই যে 2026 সাল চলছে, এখন বিয়ের গীতের সাথে আসলে আমাদের এই যে জেনারেশন আছে বা নতুন প্রজন্ম যারা আছে তাদের কোনো ধরনের কোনো কানেকশন নেই। বা আপনি যদি তাদেরকে জিজ্ঞেসও করেন যে আসলে বিয়ের গীত বলতে সে কি বুঝে, আমার মনে হয় সেটা অ্যান্সারও করতে পারবে না। তো আমার মনে হয় এই ব্যাপারটা খুবই ভালো। আচ্ছা, তারপর হ্যাঁ শ্যামল ভাই বলেন।
1: হ্যাঁ, তারপর তো এই যে 2020 সাল থেকে মূলত এক ধরনের টেবিল ওয়ার শুরু হলো আমার জানাশোনার যে পরিধি শৈশব কৈশোরের ছিল। তারপরে একটু আমি খোঁজ করা শুরু করলাম যে বিয়ের গীত নিয়ে বড় ধরনের কোনো কাজ হয়েছে কিনা। তো দেখলাম যে আসলে ও ধরনের কোনো কাজ হয়েছে, কিন্তু ওটা সংগ্রহ হয়েছে, কিন্তু ডকুমেন্টেশনের জায়গা থেকে ওভাবে কিছু হয়নি। তো তারপর থেকে টেবিল ওয়ার শেষে আমি 23 সাল থেকে ফিল্ড ওয়ার্কের দিকে মনোযোগী হই এবং 24-এর শেষ থেকে আমি ফিল্ড ওয়ার্ক শুরু করি।
0: আচ্ছা আচ্ছা।
1: তো এই ফিল্ড ওয়ার্ক আমাকে বিভিন্ন ধরনের বিচিত্র অভিজ্ঞতা দিচ্ছে, আমার জীবন দর্শনটাকেও বদলে দিচ্ছে। যেমন আমার আগে জানা ছিল না যে বিয়ের গীতের প্রচলন এত দিন পুরনো। যেমন আমি সর্বশেষ পঠন পাঠন থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে বিয়ের গীতের বয়স প্রায় 5000 বছরের কাছাকাছি।
0: আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, তো এটা অনেক
0: বেশ পুরনো, এটা এটা আসলে অনেক আগের একটা কালচার। আর আগে বোধহয় ভালোবাসা প্রকাশ করার জন্য বা বিয়ে শাদী নিয়ে অনুভূতিগুলো যেগুলো আছে সেগুলো প্রকাশ করার জন্যই বোধহয় এই বিয়ের গীতগুলো সম্ভবত আসতো।
1: না আসলে সেটা নয়, সেটা এখানে ওইটাও আছে, ভালোবাসা বা বিচ্ছেদ বিরহ এই বিষয়গুলো আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ভারত মহাদেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় মূলত নারীদেরকে অনেক আগে থেকেই অনেক এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তাদেরকে ডিপ্রেসড করে রাখা হতো, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, এখনো যেটা হয় না মানে মুখ চেপে ধরা হয়। মূলত যেটা কি হয় যে কেউ যখন কোনো কথা সরাসরি বলতে পারে না তখন দেখা যায় যে সে আকারে ইঙ্গিতে বা অন্য কোনো মাধ্যমে বলে ফেলে। যেমন এখন কার্টুন একটা বড় যে কথাগুলো সরাসরি বলা যায় না, দেখা যায় যে একটা কার্টুনে কে একজন শিল্পী সেই কথাটা বলে ফেলতেছে। তো বিয়ের গীতটা আসলে এরকম সিম্বলিক, এটা কোডেড ল্যাঙ্গুয়েজ অন কাইন্ডস অফ নারীদের, যে যে কথাগুলো সরাসরি নারীরা বলতে পারে না তার স্বামীকে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে, সেই কথাগুলো দেখা যায় যে নারীরা রূপক অর্থে বিয়ের গীতের মাধ্যমে বলে ফেলা যায়। আমি একটা বিয়ের গীতের উদাহরণ দিতে পারি, যেমন সেই গীতের ভিতরে ওই মেয়েটা শ্বশুরবাড়ি থেকে আসছে, তো তার ভাবি মা বা খালা তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তো শ্বশুর দেশে গেছলা, তোমার শাশুড়ির ব্যবহার কেমন, তোমার ননদের ব্যবহার কেমন, তোমার শ্বশুরের ব্যবহার কেমন। তো তখন মেয়েটা উত্তর দিচ্ছে, এটা একটা পাল্লাপাল্লি গানের মতো আর কি, ডুয়েট গীত। তখন মেয়েটা উত্তর দিচ্ছে যে আমার শাশুড়ির ব্যবহার যেমন চিংড়ি মাছ ফাল পাড়ে তেমন, চিংড়ি মাছ ফাল পাড়ে যেমন, আমার ননদীর ব্যবহার যেমন খোলসা মাছ। খোলসা মাছ সবাই চেনে কিনা আমি জানি না, এই খোলসা মাছটা ঘন ঘন ঠোঁট নাড়ায়।
0: আচ্ছা আচ্ছা।
1: তো এই খোলসা মাছের সাথে সে তার ননদীর আচরণকে করতেছে, প্রকাশ করতেছে। চিংড়ি মাছ কি করে, লাফালাফি করে, তো চিংড়ি মাছের সাথে তার শাশুড়ির ব্যবহারটাকে সে প্রকাশ করতেছে। তো এই যে সিম্বলিক মেটাফোরিক যে প্রেজেন্টেশন, এরকম অসংখ্য বিয়ের গীত আছে যেগুলো যে তারা নারী যে কথাগুলো সরাসরি বলতে পারে না সেই কথাগুলো আসলে বিয়ের গীতের মধ্য দিয়ে বলে ফেলে। আসলে অনেক ধরনের বিয়ের গীত আছে, হাসি ঠাট্টা মস্করার, বিষাদের, বিচ্ছেদের, তারপরে এই যে প্রতিবাদের, শুধু এক ধরনের না। আসলে আসলে একটি জীবনের, বিশেষ করে যদি আমি বলি যেহেতু বিয়ের গীতটা নারী কেন্দ্রিক, তো নারীদের জীবনে যতগুলো পর্যায় আছে সবগুলো পর্যায় নিয়েই মূলত বিয়ের গীত আছে এখানে অনেক ধরনের।
0: না ভাইয়া তো মাত্রই নিজে থেকে বললেন এই যেটা শাশুড়ি বা হচ্ছে ননদের কথা, আমি ওই কোয়েশ্চেনটাতেই যেতে চাচ্ছিলাম যে বিয়ের গীতে বর কনে বা শাশুড়ি ননদ, প্রেম অভিমান থেকে শুরু করে সংসার, সামাজিক সম্পর্ক, এই যে সবকিছু নিয়ে এত বৈচিত্র্যময় বিষয় কিভাবে উঠে আসে একটা বিয়ের গীতের মাধ্যমে, এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম। যাই হোক, আপনি ভাইয়া নিজে থেকে অ্যান্সার দিয়ে দিলেন, আসলে অসংখ্য ধন্যবাদ। একটা গুণী মানুষের সাথে কথা বলতে গেলে আমার মনে হয় যে সে বোধহয় ওই অপোজিট পার্সনের মনের কথাটাই হয়তো রিড করতে পারে আর কি। যাই হোক লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আমি আরজি রিদম আছি আপনাদের সাথে উইকেন্ড বাজার আজকের এই স্পেশাল সেশনে। কিন্তু আমার সাথে উপস্থিত আছেন আমাদের বড় ভাই শ্যাম শিশির ভাই, এবং আমাদের এই যে বিয়ের গীতের মতো যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই আড্ডাটা জমে উঠেছে। আচ্ছা ভাই, আমি পরবর্তীতে প্রশ্নতে যাব, বাট আমি এর আগে একটা প্রশ্ন আমার নিজের মন থেকে আসছে বা নিজের কাছ থেকে করতে চাই, সেটা হচ্ছে ভাই আপনি তো বেসিক্যালি হচ্ছে মিডিয়া পার্সন, ফিল্ম নিয়ে কাজ করছেন বা এর আগে ফিল্ম নিয়ে আপনার বহুত কাজ করা হয়েছে, সো এই ফিল্মের কাজের পাশাপাশি আসলে আপনার কেন মনে হলো যে না এখন এই বিয়ের গীতের মধ্যে ঢুকে যাবেন বা বিয়ের গীতটা নিয়ে আসলে কাজ করবেন?
1: ওই যেটা বললাম, আমি ফিল্মের কাজে গিয়েছিলাম লালমনিরহাটে, সাতাও ফিল্ম, খন্দকার সুমনের সাতাও ফিল্মে আমি ওই ফিল্মের প্রধান সহকারী পরিচালক ছিলাম। তো সেই জায়গায় ওই ফিল্মের ভিতরে বিয়ের গীতের আয়োজন ছিল, কিন্তু বিয়ের গীত গাওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, আগেও বলেছি। তো তখনই আমার মনের ভিতরে জাগে যে আসলে যে বিয়ের গীতটা এক সময় খুব ভালো প্রচলন ছিল, এখন যেহেতু বিয়ের গীত গাওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে এই বিয়ের গীতটাকে আমার বাঁচিয়ে রাখা উচিত। কারণ আমি আমার মা চাচি খালাদেরকে দেখেছি বিয়ের গীত গাইতে, এখন আমার মা বিয়ের গীত গান, আমি যখন ফিল্ড ওয়ার্ক শেষে বাসায় এসে বিয়ের গীত শুনি সেগুলো আবার তখন দেখি মা এসব গুনগুন করে গাচ্ছে পাশে এসে, কখনো বসতেছে কখনো বা তার রুম থেকেই বলতেছে যে এই বিয়ের গীতের এই জায়গায় ভুল গাইছে বা অন্যরকম করে গাইছে। তো ওই জায়গাটা থেকেই মূলত আমার শৈশব কৈশোরের যে লোকজ সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার ফলে যে আমার যে মনস্তাত্ত্বিক জায়গাটা গড়ে উঠেছে, মনস্তত্ত্ব গড়ে উঠেছে, বলা যায় যে আমার যে হিউম্যান বিং হয়ে ওঠার যে আগ্রহ বা ক্ষেত্রে যে লোকজ সংস্কৃতির যে অনুপ্রেরণা, মূলত এটা এক ধরনের ভালোবাসা, ভালো লাগা বা দায় শোধেরও একটা উপায় মাধ্যম বলা যেতে পারে।
0: ওকে ওকে, আচ্ছা, আমি যেমনটা শুনছিলাম আপনার কাছে যে আপনি আপনার মার কথা বলছিলেন বা আপনার খালার কথা বলছিলেন, সো আমি সেই মেসেজে যদি বলি যে এই যে বিয়ের গীতগুলো, এই গানগুলোর একটা বড় অংশ নারীদের তৈরি ও বহন করা, সো আপনার কাজের ক্ষেত্রে নারীর কণ্ঠটা মানে এতটা গুরুত্বপূর্ণ কেন, বা আপনি নারীদেরকেই বা এতটা ইম্পর্টেন্টলি কেন দেখছেন?
1: আসলে এই যে বিয়ের গীত, আমি তো আগে বললাম যে এটা আসলে প্রচলন অনেক প্রায় 5000 বছর আগের আমি সন্ধান পেয়েছি এখন পর্যন্ত। তো এটা আসলে একটা জিনিস খেয়াল করে তুমি দেখবা, যেটা প্রান্তিক নারীদের কাছে নারীদের যে ভাষাটা সেটা কিন্তু একদম মাটি ঘেঁষা হয়। হ্যাঁ, প্রান্তিক নারীদের ভাষা কিন্তু খুব দ্রুত বদলে যায় না। তুমি শহরে একজনের ভাষা দেখবা, আবার লাইফ স্টাইল দেখবা, আবার যখন গ্রামের একটা মেয়েকে, মেয়ের সাথে, নারীর সাথে কথা বলবা, তখন দেখবা যে তুমি ওই তাদের ভিতরে যে আমাদের দীর্ঘদিনের প্রাচীনত্বর ব্যাপারটা কিন্তু থেকে যায় তার কথার ভিতরে, তার জীবন আচরণের ভিতরে, তার পোশাকের ভিতরে। তো এই যে বিয়ের গীতগুলো আমাদের যে বাঙালি জাতির যে জাতিসত্তার যে শেকড়, সেই শেকড়গুলো, শেকড়ের চিহ্নগুলো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আর নারী মানেই তো হচ্ছে পৃথিবী, নারী মানেই হচ্ছে উর্বরতা, নারী মানেই হচ্ছে আশ্রয়। তো মূলত সেই জায়গা থেকেই বিয়ের গীতের কথার ভিতরে, বিয়ের গীতের যে পরিবেশনা, তার ভিতরে আসলে এই নারী সত্তার, নারীদের বা আমার মা বলি, আমার খালা বলি, আমার যেই বলি না কেন, তার আমি তার ওই আশ্রয়টাই খুঁজে পাই আসলে। আমাদের জাতিসত্তার আশ্রয়, নিজের আশ্রয়, আমাদের সংস্কৃতির আশ্রয়, একজন মানুষ হিসেবে আশ্রয়।
0: বুঝতে পারছি, আসলে এরকম ইনোভেটিভ চিন্তা ভাবনা একজন গুণী মানুষের ভেতরেই আসতে পারে। আর শ্যামল ভাই, এই যে আপনাদের সামনে বসে আছে, তারই একটা প্রতিফলন। অ্যান্ড এই যে ভাই আপনি বিয়ের গীত নিয়ে কাজ করছেন, পার্সোনালি আমি তো আপনার সাথে, যেহেতু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের একটা সম্পর্ক আছে বা আমরা ফেসবুকে আছি, আমি প্রায় সময় দেখি যে আপনি হয়তো বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বা বিয়ের গীত কালেক্ট করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত তো বেশ কিছু জায়গায় আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন এই গানগুলো সংগ্রহ করার জন্য, তো এখন পর্যন্ত কোথায় কোথায় কাজ করেছেন এবং এই কাজগুলো করতে গিয়ে, এই বিয়ের গীতগুলো কালেক্ট করতে গিয়ে এখন পর্যন্ত আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে, সেই ব্যাপারটা একটু শেয়ার করবেন আমাদের সাথে?
1: অভিজ্ঞতা আসলে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। আমি এ পর্যন্ত আমার জন্মস্থান বগুড়া দিয়ে শুরু করেছিলাম, এরপরে বগুড়া, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ, দিনাজপুর, রাঙামাটি, এই কয়টা জায়গায় এখন পর্যন্ত আমার যাবার সুযোগ হয়েছে। আমি মূলত যেভাবে কাজটা করছি সেটা হলো বিয়ে বাড়ির আয়োজন খুঁজে বেড়াচ্ছি। কেউ যদি আমাকে বলে যে এই জায়গায় একটা বিয়ে হচ্ছে, আসতে পারেন, তখন আমি সেই যোগাযোগটা করে সেই বিয়ে বাড়িতে গিয়ে দরকার হলে 3 দিন 4 দিন 7 দিন থাকছি, থেকে সেই বিয়ের যে রিচুয়ালগুলো সেটা, তারপরে বিয়ের গীত গাইছেন সেই ইয়েগুলো, মূলত সব কিছুই আমি এটাকে আমার গবেষণা বা ডকু ফিল্মের ভিতরে তুলে ধরবার চেষ্টা করছি।
0: না, ব্যাপারটা কিন্তু এমনিতেও খুব ইন্টারেস্টিং, মানে লাইক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং এই যে আনাচে কানাচে গিয়ে তাদের যে কালচারগুলো আছে সেই কালচারগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে, মানে সেখানে কিছুদিন থাকা, তারপর হচ্ছে তাদের ব্যাপারে জানা শোনা, সেই ব্যাপারগুলো কালেক্ট করা, এই ব্যাপারগুলো আসলেও খুব বেশি ইন্টারেস্টিং। আর একটা মজার বিষয় যদি আমি একটু বলি শ্যামল ভাই, এই যে ধরেন আমাদের উইকেন্ড বাস চলছে এখন এই মুহূর্তে, যারা শুনছে আমার উইকেন্ড বাস বলেন বা আমার সাথে যারা আমার ফ্রেন্ড যারা আছে, আমাদের বেশিরভাগ ফ্রেন্ড কিন্তু হচ্ছে রংপুর, নওগাঁ, নাটোর, দিনাজপুর, এই সাইড থেকে বেশি। আপনি সিলেটের কথা বলছিলেন, সিলেট থেকেও আমার সাথে অনেক ফ্রেন্ড আছে। সো আপনারা যদি কেউ এরকম কোনো মজার স্টোরি শেয়ার করতে চান বা আপনার এলাকার এরকম যদি কোনো গীতের প্রচলন থেকে থাকে বা হচ্ছে আপনার যদি এরকম নিজস্ব কোনো সংস্কৃতি থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করছি এই ব্যাপারগুলো কিন্তু এভাবেই আস্তে আস্তে করে উপরে উঠে আসবে। আর আমার মনে হয় যে বর্তমান সময়ে আসলে এরকম ইনোভেটিভ চিন্তাভাবনাগুলো আমাদের সংস্কৃতিকে খুব বেশি মানে ধার দিতে পারবে। একটা আমরা যেমন কাঁচি ধার দিই, সো আমরা যদি এই ব্যাপারগুলোকে গুছিয়ে যদি আমরা সংস্কৃতিটাকে ধার দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতিও একটা সময় ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে টপনস একটা প্লেসে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু ম্যাসেজ সেকশন থেকে ঘুরে আসবো, দেখি আমার সাথে কে কে যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি রংপুর থেকে সৌরভ চলে এসেছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কিন্তু জান্নাতুল হীরা। এদিকে দেখতে পাচ্ছি জিনিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে আমাদের হালিমা যুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে কে আছে, ওকে গঙ্গাছড়া থেকে জান্নাত আছে মোস্ট প্রবলি। আচ্ছা, জুই যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নিশি চলে এসেছে, বিয়ান সাহেব কি অবস্থা? দেখেন আজকে আমাদের বিয়ে নিয়ে কিন্তু আমাদের আড্ডা জমে উঠেছে। ওকে, এরপরে এদিকে দেখতে পাচ্ছি আফরিন আছে আমার সাথে, আজ আমার বিয়ে লাগলে ভালো হতো, কি আফসোস জামাইটা যে কই, টেনশন আর ভালো লাগে না। ওকে ওকে, থাকেন আমাদের সাথে আড্ডা দিতে থাকেন, আমরা এই বিয়ের গীতের ব্যাপারে আমরা আরো শুনবো, আরো জানবো। আশা করছি এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি জানেন শুনেন, তখন দেখা গেছে আপনার বিয়ের প্রতি ঝোঁকটা আরো বেশি বেড়ে যাবে, তখন হয়তো খুব জলদি বিয়ে শাদী প্ল্যান করে ফেলবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ফেসবুকের কমেন্ট সেকশনেও অনেকে আছে, শান্তির কথা যদি বলি শান্তি আছে আমার সাথে, জাকারিয়া হোসেন ভাই চলে এসেছে, অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মুকুল মাহমুদুল আমিন ভাই চলে এসেছে, ওকে মুকুল ভাই চলে এসেছে ভাই, আপনি আমরা অফলাইনে কথা বলছিলাম মুকুল ভাইকে নিয়ে, আপনাদের সবার প্রিয় মুকুল ভাই, মুকুল টি স্টলের মুকুল ভাই কমেন্ট সেকশনে আছে। শ্যামল ভাই আমার একজন প্রিয় মানুষ, অনেক গুণীজন, হ্যাঁ মুকুল ভাই আমি এই গুণীজন মানুষের সাথে আজকে বসে আড্ডা দিচ্ছি, এটা আমার একটা সৌভাগ্য,
1: মুকুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।
0: আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি আমার নেক্সট প্রশ্নেতে চলে যেতে যাচ্ছি একটু। আচ্ছা ভাই, আপনি এই যে গানগুলো কালেক্ট করছেন, সো আপনি কি গানগুলো শুধু রেকর্ড করছেন, নাকি এই যে যারা গানগুলো করছেন মানে যেই পার্সনগুলো গানগুলো করছেন আপনি তাদের জীবন কাহিনীও সংগ্রহ করছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গানকে তার মানুষের গল্পের সাথে দেখা কেন জরুরি, এই ব্যাপারটা একটু আমাদের সাথে শেয়ার করুন।
1: আসলে এই যে বিয়ের গীত হলো, আমি যেটা বলতে চাই বা আমার যে জানাশোনা সেক্ষেত্রে হচ্ছে রিফ্লেকশন অফ ওম্যানস লাইফ, রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি, রিফ্লেকশন অফ আওয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন, বিশেষ করে এটা হলো প্রান্তিক যে জনজীবন, যে জনজীবনের রিফ্লেকশন। যেহেতু বিয়ের গীতটা নারী জীবনেরই প্রতিচ্ছবি, সুতরাং এখানে আমি চেষ্টা করছি, আমি তো অডিও ভিডিও দুটোই রেকর্ড করছি, এখানে নারী জীবনটাকেও তুলে ধরছি, যে শিল্পী গাইছে, যার বিয়ে হচ্ছে, বা প্রান্তিক নারীদের যে জীবনের যে রূপরেখা সেগুলো আমি তুলে ধরছি, কারণ সেগুলো বিয়ের গীতের পরিপূরক একটা দৃশ্য। সেই জায়গা থেকেই মূলত এই মানে নারী জীবনটাকে, যেটা বললে যে গল্প কেন তুলে ধরা জরুরি, এই জায়গা থেকে আমি এটাকে জরুরি মনে করেছি আসলে।
0: আচ্ছা, আর এমনিতে যারা গান করছেন, আপনি গানগুলো যে রেকর্ড করছেন, সো এই গানগুলো যারা করছে বা গানগুলো যারা করে, আপনি কি তাদের যে জীবন কাহিনী বা তাদের যে জীবন সংগ্রাম সেগুলোও কি কালেক্ট করছেন, বা তারা বেসিক্যালি কোত্থেকে উঠে আসে?
1: হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমি তুলে ধরছি, বেশ কিছু ক্যারেক্টার আমি পাচ্ছিও, যে ক্যারেক্টারগুলোর বেড়ে ওঠা বা বিয়ের গীতের সাথে সম্পৃক্ত হবার যে বিষয়গুলো, এগুলো খুব ইন্টারেস্টিংও আছে, আবার বেদনাদায়কও আছে, অনেক অনেক বিষয় আছে সেটা জড়িত। যেমন আমি একজনকে পেয়েছি, উনি ক্লাস সিক্স থেকে বিয়ের গীত এবং সিলেট অঞ্চলের লোকজ সংস্কৃতি সংগ্রহ করে রাখেন, ওনার ডায়েরি আমাকে বের করে দেখালেন, যে যে ডায়েরিগুলো 22 সালের বন্যায় ভিজে যাওয়ার পরে লেখাগুলো এবড়ো থেবড়ো হয়ে গেছে, উনি আবার সেই ডায়েরিগুলো দেখে দেখে নতুন করে নতুন ডায়েরিতে লিখছেন। আবার একটা পেয়েছি দাদি গীত গান, ওনার মা গীত গান, আবার ওনার যে নাতনি সেও গীত গান, এটা সুনামগঞ্জে
0: প্রজন্মের পর প্রজন্মান্তরে
1: ধরে রেখেছে। আবার বগুড়ায় একজনকে পেয়েছি যে হচ্ছে সরকারি চাকরি করেন TND-তে, তারপরে উনি আবার চাকরি শেষে আবার সন্ধ্যার পরে বিয়ের গীত গাইতে যান, উনি পুরুষ। তো এ ধরনের অসংখ্য ক্যারেক্টার আছে। আবার এখন কিছু বাধা বিঘ্ন পাড়ি দিতে হচ্ছে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে, যেমন ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে বোঝানো হয়েছে যে আসলে এসব গীত গাওয়া পাপ, পাপের কাজ, এসব করো না। তো অনেকে দেখা যায় যে আগে বিয়ের গীত গাইতে পারত, এখন তারা গাইতে চাচ্ছে না,
0: এখন হয়তো বা সমাজের প্রেশারে বা হচ্ছে সোসাইটি, আসলে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কাউন্টার কিন্তু আসে, এটাও একটা ফ্যাক্ট। আর আমি আর একটা ব্যাপার, মানে এই যে কথার মাঝেই কথা চলে আসে, আপনি বলছিলেন সিলেটের কথা, আমি মানে এখন আমার মাথায় যেটা ঘুরছে, সিলেটের ভাষা কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ, আর মানে পার্সোনালি আমি যদি বলি যে আমি সিলেটের ভাষা টোটালি বুঝি না। তো এই যে আপনি বিভিন্ন গান কালেক্ট করছেন বা বিভিন্ন এরিয়াতে যাচ্ছেন, ধরেন সেটা সিলেট হোক, সুনামগঞ্জ হোক, রংপুর হোক, দিনাজপুর হোক, সো বিয়ের গীত আমার মনে হয় যেহেতু এগুলো আসলে তাদের আঞ্চলিক একটা সংস্কৃতি, আমার মনে হয় তারা কিন্তু তাদের লোকাল ভাষাটাই ব্যবহার করে। সো সেই ক্ষেত্রে আসলে বিয়ের গীতগুলো কি তাদের ওই ভাষাতেই হয় নাকি বোঝা যায় বা এরকম কিছু?
1: হ্যাঁ, বিয়ের গীত আসলে আমি যে বিষয়টা ধরতে চাচ্ছি আমার রিসার্চের ভিতরে, যে ভাষাগত যে বৈচিত্র্য, আমাদের ছোট একটা দেশ হলেও কিন্তু বা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে অনেক বৈচিত্র্য আছে, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, সিলেট বা রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দেখা যায় যে একটা জেলা থেকে আরেকটা জেলার ভাষার অনেক অনেক তফাত এসে যায়। তো এই বিয়ের গীতগুলো মূলত লোকাল ডায়ালেক্টে, লোকাল উচ্চারণে বিয়ের গীতগুলো গাওয়া হয়। হ্যাঁ, তো এটা আমার বুঝতে প্রথমে একটু সমস্যা হয়, কিন্তু এটা পরবর্তীতে মিলিয়ে নিতে হয়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিয়ের গীতের ভাষাগত বৈচিত্র্যটার আর একটা ইয়ে হলো মূল যে থিম সেগুলো কিন্তু একই, এটা মূলত অঞ্চল ভেদে একটু বৈচিত্র্য আছে।
0: আচ্ছা আচ্ছা, না এটা এটা থাকাটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আমি আপনার ব্যাপারগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করছিলাম তখন আমি একটা ব্যাপার খেয়াল করেছিলাম, তো সেখান থেকে আমি মানে একটা প্রশ্ন লিখে রেখেছিলাম যে এই যে আপনি কিন্তু বিভিন্ন ধরনের প্রবীণ শিল্পীদের কাছ থেকে কিন্তু গান সংগ্রহ করছেন, সো এই যে গানগুলো আপনি সংগ্রহ করছেন বা আপনি যেমনটা বলছিলেন যে তারা হয়তো বা তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা সেই গানগুলো কালেক্ট করে যাচ্ছে বা নতুন করে আবার সেগুলো সংগ্রহ করছে, সো এই গানগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা মানে কতটুকু? আর মানে এই গানগুলো যে আমি যেটা বলছিলাম সংরক্ষণ করার ব্যাপারটা, সংরক্ষণ কেন করা উচিত?
1: এটা সংরক্ষণ করা এজন্যই উচিত, এটা ইউনেস্কোর যে কালচারাল হেরিটেজের যে শর্তগুলো আছে, বিয়ের গীতটা আসলে সেই শর্তগুলো পূরণ করে। এটা হচ্ছে ওরাল ট্র্যাডিশন, ওরাল হেরিটেজ, তো এই জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ। তারপরে এই যে বিয়ের গীতের ভিতর দিয়ে যে নারীরা হাজার বছরে তাদের জীবনের প্রতিচ্ছবি এঁকেছে, এটা তো আসলে হারিয়ে যেতে দেওয়া যায় না, এটাকে এটার ভিতরে অনেক কিছুই আছে, এটা অ্যান্থ্রোপোলজিক্যাল দৃষ্টিকোণ থেকেও এটার অনেক গুরুত্ব আছে। তো সব মিলিয়ে এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, আমাদের নারীদের বিশেষ করে প্রান্তিক নারীদের সৃষ্টিশীল সত্তার একটা খুব ভালো একটি প্রকাশ। তো এটা যদি হারিয়ে যায় তাহলে আমাদের নারীদের যে আমরা সাধারণত তাদেরকে যেটা আগেও বলেছি তাদেরকে বলি আমরা সৃষ্টিশীল বলে স্বীকৃতি দিতে চাই না, কিন্তু আমার উদ্দেশ্য তো হচ্ছে তারা যে সৃষ্টিশীল, নারীরা যে সৃষ্টিশীল এটাকেও স্ট্যাবলিশড করা, তো সেই জায়গা থেকেও এটা গুরুত্বপূর্ণ। এটা আসলে অনেক দিক থেকে বিয়ের গীতটা সংরক্ষণ করা এবং নতুন করে প্রচলন করা, তরুণ বর্তমান প্রজন্মের মাঝে তুলে ধরা এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার তা আমি গুরুত্বপূর্ণ মনে করছি, এই নারী সত্তার সৃষ্টিশীল সত্তাকে টিকিয়ে রাখার জন্য, প্রকাশ করার জন্য এবং এটাকে স্ট্যাবলিশড করার জন্য।
0: না আসলেই খুবই সুন্দর একটা চিন্তা ভাবনা। আমি আমি শ্যামল শিশির ভাইয়ের কথা আমি সাইডে রাখলাম, মানে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এই যে কালচারগুলো আমাদের বাংলাদেশের যে এই যে পুরনো পুরনো কালচারগুলো, এই কালচারগুলো যদি আমরা আসলে সংরক্ষণ না করি বা এই কালচারগুলো যদি আমরা পরবর্তীতে আমাদের যে প্রজন্ম আছে, অবশ্যই কিন্তু সময় কিন্তু কখনই থেমে থাকে না, সময় সময়ের মতো এগিয়ে যাবে, নতুন প্রজন্ম আসবে, সো আমাদের বাংলাদেশে এই যে এত সুন্দর সুন্দর কালচারগুলো, এই কালচারগুলো হারিয়ে গেলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুবই খারাপ লাগার মতো একটা ব্যাপার। আর সেই ব্যাপারগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখতে না পারি, সেই ব্যাপারগুলো নিয়ে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে না পারি, তাহলে আমার মনে হয় যে তারা অনেক কিছু থেকে হয়তো বা নিজেদেরকে বঞ্চিত করবে বা বঞ্চিত হবে। কারণ সংস্কৃতি হচ্ছে কি, সংস্কৃতি হচ্ছে আমার মনে হয় এটা টোটালি কিন্তু একটা ইমোশনের জায়গা, ইমোশন থেকেই কিন্তু সংস্কৃতিটাকে আসলে আপনার ফিল করা উচিত, সংস্কৃতিটাকে আপনি এনজয় করা উচিত। যাই হোক, আমার ভাইয়ের সাথে আরও কথা হবে, আমি এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমার সাথে কিন্তু পল্লবী আছে নাগেশ্বরী থেকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে মেহেরা, ওকে মেহেরা আছে বাসাবো থেকে, রংপুর থেকে পরী যুক্ত হয়ে গেছে আমার সাথে, পরী মোস্ট ওয়েলকাম। আমার সাথে এদিকে যুক্ত আছে লতিফা আছে, আমার সাথে যুক্ত আছে আলভি, আমার সাথে এদিকে যুক্ত আছে আফরিন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর থেকে ইশরাত যুক্ত হয়ে গেছে আমার সাথে, ইশরাত খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, হাই ভাইয়া আমি ইশরাত শিশির ভাইয়ার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, বলেন রংপুর থেকে। আমার মনে হচ্ছে ভাইয়া হয়তোবা এখানে ইশরাত যেটা চাচ্ছে হয়তোবা রংপুরের কোনো কালচার আপনার সাথে শেয়ার করতে চাচ্ছে, সো প্লিজ আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে একটু কষ্ট করে বলে দিবেন।
1: হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করবার ওয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, বিভিন্ন উপায় আছে। এখন এটা ফেসবুকে শ্যামল শিশির নামে সার্চ দিলে আমাকে পেয়ে যাবে।
0: আচ্ছা, আমার প্রোফাইলে আসলে অবশ্যই শ্যামল শিশির ভাইয়ের ইয়েতে পেয়ে যাবেন। আর তাছাড়া আমার মনে হয় এখন আপাতত আমি আপনাকে কোনো কন্ট্যাক্টের ওয়ে যদি দিতে নাও পারি, যেমনটা তো বললো যে শ্যামল শিশির দিয়ে যদি সার্চ করেন পেয়ে যাবেন, তাছাড়া আমার প্রোফাইলেও পাবেন। আর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেটা সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আমাদের শ্যামল ভাইয়ের যেই ডিটেল আছে সেই ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এদিকে দেখতে পাচ্ছি আরও একটা মেসেজ এসেছে যে আমাদের রংপুরে এখনও এই ধরনের কালচার রয়েছে, আমাদের এলাকায় বিয়ে হলে এরকম করে। সো দেখেন, আমি যেমনটা বলছিলাম যে রংপুর থেকে আমার মনে হয় শিশির ভাই আপনার রংপুরের দিকেও কিন্তু একবার যাওয়া উচিত।
1: আমি যাব, আমি তো আমি সারা দেশে যাব। আমার তো লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সারা দেশেরই, এবং আমি ভারতের পশ্চিমবঙ্গে যে বাংলা ভাষাভাষী অঞ্চল আছে সেগুলোতেও যাওয়ার এক ধরনের পরিকল্পনা চলছে। আমি আসলে চাই পরিপূর্ণভাবেই এই বিষয়টাকে, বিয়ের গীতকে তুলে ধরতে ন্যাশনালি ইন্টারন্যাশনালি।
0: না, বেশ ভালো। আর এই যে বললেন যে পরবর্তীতে আবারও যেতে যাচ্ছেন আপনি দেশের বাইরে বা হচ্ছে ভারতীয় বাংলার ওয়েবসাইটটাতে যেতে যাচ্ছেন, সো এইখান থেকে আমার যে সেকেন্ড প্রশ্নটা আছে, সেকেন্ড প্রশ্নটা টোটালি কিন্তু আপনার এটার সাথেই আসলে কানেক্টেড। ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি এত বড় একটা কাজ এই দীর্ঘদিন যাবত করে যাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি যাচ্ছেন, বিভিন্ন প্রান্তে ঘুরছেন, বা এই যেমনটা বললেন যে আপনি পরবর্তীতে হয়তো বা ভারতের যেই বাংলা সাইড যেটা আছে সেখানেও আপনি যাবেন, সো এই যে যাওয়া আসা ঘোরাঘুরি, বা আপনি তখন বললেন যে আপনি সেখানে তিন দিন স্টে করা একটা বিয়ে বাড়িতে, পাঁচ দিন থাকা, সাত দিন থাকা, এখানে অবশ্যই কিন্তু একটা অর্থের একটা ব্যাপার আছে বা নিজের একটা আর্থিক কি বলবো যে এখানে অবশ্যই অর্থ ছাড়া তো আপনি কোনো জায়গায় যেতে পারছেন না, তো সেই অর্থটা আপনি কিভাবে ম্যানেজ করছেন বা এই আর্থিক দিক দিয়ে আপনার আসলে বর্তমানে মানে কি কি দিক ফেস করতে হচ্ছে?
1: মূলত যেটা হয়েছে সেটা হলো আমাদের রাষ্ট্রযন্ত্র বলি না কেন, সেটা হচ্ছে সংস্কৃতির প্রতি তাদের অতটা আগ্রহ নেই।
0: সংস্কৃতিকে
1: রাখবার, যেমন আমি পরপর আওয়ামী গভর্নমেন্টের সময়েও চেষ্টা করেছি, সরকারের সহযোগিতা পাওয়ার জন্য পাইনি, তারপরে মাঝখানের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও চেয়েছি সহযোগিতা চেয়েছিলাম, পাইনি, বিএনপির কাছেও চেয়েছি, আসলে জানি না পাবো কিনা, এটা এখন এক ধরনের অস্পষ্ট বিষয় নিয়ে গচ্ছি। আর যেভাবে চলছে সেটা হলো যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে সহযোগিতা করছেন এই কাজটা করার ক্ষেত্রে, মূলত বড় ভাই শুভাকাঙ্ক্ষীদের যে যেভাবে পারছেন আমাকে একটু হেল্প করছেন, সেটা দিয়ে আসলে আমি তারপরে ব্যক্তিগত যে সঞ্চয়টুকু ছিল সেগুলো অলরেডি চলে গেছে, এবং বলা চলে যে আমি এক ধরনের জীবনের ঝুঁকি নিয়েই কাজটা করছি।
0: না, স্বাভাবিক, আসলে হয়তো বা আপনি যেভাবে চিন্তা ভাবনা করছেন আপনার সাথে খুবই স্বাভাবিক, বর্তমান সময়ে এসে বাংলাদেশের দশটা মানুষ কিন্তু স্বাভাবিকভাবে এই সংস্কৃতি নিয়ে কিন্তু এত চিন্তা করছে না, কারণ বর্তমানে সবাই এখন যে সিচুয়েশন চলছে বা যে পরিস্থিতি চলছে যে নিজে বাঁচলেই বাপের নাম এরকম একটা অবস্থান কিন্তু চলছে। আর সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যখন এরকম বিষয় তুলে ধরবেন তখন সেটা হয়তো বা ডিরেক্ট আপনাকে এভাবেই বলবে যে এরকম ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করা এটা তো টোটালি একটা বিলাসিতা। আচ্ছা, আমি এদিকে দেখতে পাচ্ছি আমার এই বিয়ের গীতের ব্যাপারে আরও একটা টেক্সট কিন্তু চলে এসেছে, এটা হচ্ছে আমাদের অবসান ভাই যুক্ত আছে আমাদের সাথে। ওকে, আচ্ছা, অবসান ভাইয়ের মেসেজটা আমি পড়ছি ঠিক যেভাবে লিখেছে। জি ভাই, আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গের কুড়িগ্রাম, তবে গাইবান্ধায় গীত বেশি গাওয়া হতো। ওকে, যদিও এখন এগুলো আর হয় না, বিশেষ করে হলুদে এলাকার কিছু মহিলা থাকে, তারা এসে একপাশে বসে তারা গানগুলো গাইতো আঞ্চলিক ভাষায়। যখন বউকে আবার বরের বাসায় আনা হয় তখন গীত গাওয়া হতো। আবার আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে, সেখানে আবার হলুদে সারা রাত গান বাজনা নাচানাচি হয়, কিছু কিছু জায়গায় আবার কোনো একটা ব্যান্ড দলকে ডেকে সারা রাত গান বাজনা করা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মকানুন, ভালোই লাগে এসব। অনেক অনেক ধন্যবাদ অবসান ভাই এত সুন্দর একটা ব্যাপার শেয়ার করার জন্য। আচ্ছা, অবসান ভাই বলছিলেন এটা কুড়িগ্রাম গাইবান্ধা, অর্থাৎ উত্তরবঙ্গের একটা প্রচলন।
1: এখন বিয়ের গীতটা মূলত টিকে আছে দুইটা জায়গায় বেশি করে, সেটা হচ্ছে একটা হলো সিলেট অঞ্চলে আর একটা হলো উত্তরবঙ্গে, এই দুইটা জায়গায়, এবং অন্যান্য জায়গাগুলোতে খুবই নাই বললে চলে। আর এগুলো টিকে আছে হচ্ছে যে জায়গা নারীরা এখন পর্যন্ত কায়িক শ্রম করে, স্বামীর সাথে মাঠে ঘাটে কাজ করে, নদীতে মাছ ধরে, আর যে জায়গাগুলো নারীরা শুধু সন্তান প্রতিপালন আর সংসার করে সেই অঞ্চলগুলোতে নয়। আমি এটাকে দুভাগে ভাগ করেছি, একটা হলো সমতলের গ্রাম আর একটা হচ্ছে যে দুর্যোগ প্রবণ অঞ্চল, মানে হাওড় অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চল, উত্তরাঞ্চল, এই অঞ্চলগুলোতে টিকে আছে মূলত আমার যে লাস্ট যে ফিল্ড ওয়ার্কের অর্জিত অভিজ্ঞতা।
0: বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনি এই যে কাজগুলো করছেন বা এই যে কালেক্ট করছেন বা বিভিন্ন মানুষকে দেখছেন তারা এই গীত করছে বা গীত গাইছে, আমার যে ব্যাপারটা আমার জানতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে এই যে যারা গীত করে বা দেখা গেছে যারা বিভিন্ন বিয়ে বাড়িতে, তো আসলে গীত তো সবাই করতে পারে না, এখানে হয়তোবা দেখা যায় কোনো একটা গ্রুপ থাকে বা কোনো একজন নির্দিষ্ট মুরব্বী আছেন যিনি কিনা হয়তোবা অনেক আগে থেকে গীত করে আসছে। সো এই গীত করার যে ব্যাপারটা বিয়ে বাড়িতে তারা যাচ্ছে গীত করছে, এটা কি শুধু তারা তাদের এনজয়মেন্টের জন্য করে নাকি এখানে আসলে তাদের আর্থিক কোনো লাভের আশায় এই গীতগুলো করে?
1: না, এটা প্রথমে আর্থিক লাভালাভের বিষয়টা ছিল না, এটা মূলত ছিল বিয়ে তো হলো আমাদের সমাজের একটা বড় ধরনের সংগঠন, কালচারাল বলি, ফেস্টিভ বলি। আমরা সাধারণত বিয়েতেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে একত্রিত করবার এক ধরনের সুযোগ পাই। এই জায়গায় যেহেতু বিয়ে শাদীটা হচ্ছে নারী কেন্দ্রিক বিষয়, তো নারীরা আসলে নিজেদেরকে উদযাপন করার একটা সুযোগ পায় এখানে বিয়ে বাড়িতে, নিজেদের রাগ ক্ষোভ ভালো লাগা মন্দ লাগাগুলোকে তারা এখানে এক্সপ্রেস করতে পারে, যেটা তারা সহসায় পারে না। আমি একটা গানের উদাহরণ প্রথমে দিয়েছিলাম যে এই গানটা এরকম, এই গানের মাধ্যমে এটা প্রকাশ করছে। তো এটা আসলে নারীদের নিজেদেরকে প্রকাশ করার একটা মাধ্যম বিয়ের গীত, সে কারণে মূলত এখানে সোশ্যাল কিছু ইয়ে আছে। যেমন যখন আট দশজন নারীরা একত্রিত হয়ে একটাই গীত গাচ্ছে, এটা কিন্তু বিয়ের গীত কিন্তু এককভাবে গাওয়ার বিষয় না, এটা দলগত পরিবেশনা করা হয়। এর ভেতরে এটা ওয়ান কাইন্ডস অফ পারফরমেন্স, পারফর্মিং আর্ট। তো যখন আটটা বাড়ির আটজন নারী একত্রিত হয়ে বিয়ের গীতটা গাচ্ছে, তখন তাদের ভিতরে এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তুমি খেয়াল করলে দেখবা, যেটা আগে যেমন গ্রামের নারীদের ভিতরে যে এক ধরনের আত্মিক সম্পর্ক আছে, এটা কিন্তু শহরের নারীদের ভিতরে নাই। মানে কি, যখন তোমার এই লোকাল কালচার গুলো, লোকজ সংস্কৃতি গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তখন মানুষের ভিতর থেকে যে বন্ডিং গুলো ছিল সেই বন্ডিং গুলো আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। ছিন্ন হয়ে যাওয়ার কারণে পারস্পরিক বিদ্বেষ গুলো বাড়তেছে আমাদের। তো সেই জায়গা থেকেই মূলত আগে এটা ওই নারীদের নিজেদেরকে প্রকাশ করা এবং সামাজিক বন্ধনের একটা জায়গা হিসেবেই বিয়ে বা বিয়ের গীতের মতো বা লোকজ সংস্কৃতি গুলো টিকেছিল আমাদের এই অঞ্চলে, বা এটা সারা পৃথিবীতেই, কিন্তু আমাদের এখানেও এটা ছিল। আমি বাইরের কথায় যাচ্ছি না।
0: বুঝতে পারছি, এদিকে দেখতে পারছি আফ্রিদা ওয়াসিমা চলে এসেছে কমেন্ট সেকশনে, তশরিফ তৌফিক আছে আমার সাথে। ওকে, সবাইকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পারছি আমার সাথে কিন্তু জুয়েল ভাই আছে মালয়েশিয়া থেকে, আমার সাথে যুক্ত আছে আফরিন, আমার সাথে এদিকে যুক্ত হয়ে গেছে কিন্তু শান্তি ইসলাম নরসিংদী থেকে। ওকে, আমার সাথে আরও যুক্ত হয়ে গেছে আমাদের কবির ভাই সৌদির দাম্মাম থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সবার সাথেই কথা হবে, সবার সাথে আড্ডা হবে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ইভা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, ওকে, রংপুর থেকে আছে আমার সাথে আবির আছে, আজমাইন যুক্ত হয়ে গেছে আমার সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার একটু জানতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ভাইয়া, আমি আপনার এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করার সময় দেখছিলাম যে আপনার কানাডার কোন একটা ইউনিভার্সিটির সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে, সো সেই ব্যাপারটা নিয়ে একটু যদি বিস্তারিত বলতেন।
1: আচ্ছা, কানাডার কনকর্ড ইউনিভার্সিটির রিসার্চ সেন্টার এবং কানাডা কনকর্ড ইউনিভার্সিটির যে ফোকলোর ডিপার্টমেন্ট, তাদের সাথে আমার এক ধরনের কোলাবোরেশন ক্রিয়েট হয়েছে, এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির ফোকলোর ডিপার্টমেন্টের সাথেও এক ধরনের কোলাবোরেশনে আছি আমি। ফোকলোর ডিপার্টমেন্টের চেয়ারম্যান গ্রাহাম স্যার উনি আমাকে মেন্টরিং করতেছেন, উনি অস্ট্রেলিয়ার একজন স্বনামধন্য ফোকলোরিস্ট এবং ওনার বই ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের ফোকলোর ডিপার্টমেন্টে পড়ানো হয়। তো ওনারও আমি এক ধরনের স্নেহ ভালোবাসা পাচ্ছি কাজটা করতে গিয়ে। আর আগামী জানুয়ারিতে চিলি যাওয়ার কথা আছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে। চিলিতে আমি বিয়ের গীত নিয়ে কথা বলবো, ওখানে প্রায় 120 দেশের ফোকলোরিস্ট আসবেন। এটা আমার কাছে এক ধরনের সৌভাগ্য বলা চলে যে আমি বাংলাদেশের একটা কালচার, বিশেষ করে নারীদের বিয়ের গীত নিয়ে কথা বলতে পারবো এরকম একটা বড় ধরনের আয়োজনে। এটা আসলে বিয়ের গীত নিয়ে কাজ বিয়ের কিন্তু কাজ করতে না গেলে হয়তো আমি এটা এই সুযোগটা পেতামও না। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।
0: না আমি যদি একটু এই ব্যাপারটা নিয়ে বলি যে ইন্টারন্যাশনাল ফেস্টের কথা বলছে, সেটা হচ্ছে 49th ICTMD ওয়ার্ল্ড কনফারেন্সের জন্য নির্বাচিত হয়েছে আপনার এই গবেষণাপত্র, আমি যদি ভুল না হই আর কি। আর 2027 সালে হচ্ছে আপনি চিলিতে এটা হয়তো বা উপস্থিত হবে আর কি। তো আপনি এই যে কনফারেন্সটা, সেখানে আপনি মানে বেসিক্যালি কি তুলে ধরতে চাচ্ছেন? সেখানে কি আপনি এই কালচারটাকে তুলে ধরতে চাচ্ছেন, নাকি এই যে কালচারের মাধ্যমে আসলে নারীদের যে আপনি যে ব্যাপারটা, আপনি নারীদেরকে কিন্তু একটা বড় ব্যাপার হিসেবে দেখছেন আপনি, সেই ব্যাপারটা তুলে ধরতে চাচ্ছেন?
1: মূলত বিয়ের গীত হলো আমার সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের যে রক্ষক স্রষ্টা সে তো নারী। তো এখানে বিয়ের গীত এবং নারী তো পারস্পরিক, এখানে একে অপরের পরিপূরক, দুটোই থাকছে, মানে একে অন্যকে ছাড়া তো আসলে সম্ভব নয়। আমি আমার দেশের যে প্রান্তিক নারীরা যারা এখন পর্যন্ত বিয়ের গীত বাঁচিয়ে রেখেছেন তাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই আমার এই উপস্থাপনার মধ্য দিয়ে।
0: যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন। আমরা সত্যি কথা বলতে প্রায় শেষ পর্যায়ে আছি, তবে আরও কিছু বিষয় আছে, আরও কিছু বিষয় আমরা শ্যামল ভাইয়ের থেকে জানবো, শুনবো। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে। সবাই আমাকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকাFM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু আমাদের লাইভটা চলছে। আপনি চাইলে কিন্তু আমাদের লাইভে চলে আসতে পারেন, লাইভের কমেন্ট সেকশনে যুক্ত হতে পারেন। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক আগে নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে। আচ্ছা ভাই, আমি এবার একটু আমাদের প্যাটার্নটা, আমাদের এই বিয়ের গীত থেকে বেরিয়ে আমি আরেকটা জায়গায় আসবো, সেটা হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্র ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এই যে আমার যেই ওই অনুষ্ঠানটা উইকেন্ড বাজ, আমাদের প্রতি বৃহস্পতিবার উইকেন্ড বাজের এই অনুষ্ঠানটাতে কিন্তু বেসিক্যালি আমরা চলচ্চিত্র নিয়েই গল্প করি, বাংলাদেশের চলচ্চিত্র। বা আমি সবসময় শেয়ার করি যে আসলে বাংলাদেশের চলচ্চিত্র যাতে একটা সময় ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। সো এখানে আসলে বর্তমানে আপনি আছেন, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। সো আমি আপনার কাছে যেই বিষয়টা জানতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা চলচ্চিত্র বিফোর সাইলেন্স। সো এই বিফোর সাইলেন্স এই চলচ্চিত্রের ভাবনাটা কি এবং এই নামটার পেছনে আসলে কি অর্থ রয়েছে? আমি যখন ঘাটাঘাটি করছিলাম আমি তখন কিন্তু পেয়েছি আর কি আপনার এই ব্যাপারটা।
1: আচ্ছা, বিফোর সাইলেন্সটাই হচ্ছে এই বিয়ের গীতকে কেন্দ্র করে আমি যে ফিল্মটার নির্মাণ করছি সেটা বিয়ের গীতকে কেন্দ্র করে। বিফোর সাইলেন্স অর্থ হচ্ছে হারিয়ে যাবার আগে, মানে এই যে বিয়ের গীতটা হারিয়ে যাচ্ছে, মূলত এই হারিয়ে যাবার আগে যে আমার যে সংরক্ষণ করবার যে প্রস্তুতি, সংরক্ষণ করার প্রক্রিয়া এবং যেভাবে বিয়ের গীতটা এখন টিকে আছে, বেঁচে আছে, এই বিষয়টা নিয়েই আমি আসলে এই ফিল্মটা নির্মাণ করছি, বিফোর সাইলেন্স।
0: ওকে, আচ্ছা, মানে বেসিক্যালি এই ফিল্মটা হতে যাচ্ছে টোটালি কিন্তু এই বিয়ের গীতের উপর হচ্ছে, যেই বেস করে যে স্টোরিটা আছে সেই বেসিসই কিন্তু হচ্ছে এই চলচ্চিত্রটা করা হচ্ছে। সো আমি আরও কিছু জানবো, আরও ইয়ে করবো অবশ্যই, বাট আমি এই মুহূর্তে একটা মজার ব্যাপার একটু আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে ভাই, এই যে এখন পর্যন্ত অনেক জায়গায় গিয়েছেন, অনেক জায়গায় কাজ করেছেন, আমরা সব ব্যাপারই শুনলাম যে অর্থায়নের ব্যাপারটা কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে চলছেন, বাট এখন আমি একটু জানতে চাই যে এখন পর্যন্ত আপনার এই যে এতগুলো জায়গায় ঘুরেছেন, এর মধ্যে সবথেকে মজার কোন ঘটনাটা আছে এবং সবথেকে খারাপ লাগার মতো কোন ঘটনাটা আপনার আছে?
1: আসলে মজার না, ব্যাপারটা হচ্ছে এক ধরনের সম্পর্কের ঘটনা। যেমন আমি সারিয়াকান্দি, বগুড়ার সারিয়াকান্দি একটা চরের ভেতরে গিয়েছিলাম, ওখানে আমি প্রায় 7 দিনের মতো টোটালে ছিলাম। তো সেখানে গিয়ে এক মুরব্বির সাথে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে আমার তো ওই রাত 7টার পরে আর নৌকা পাওয়া যায় না শহরে আসার জন্য।
0: এটা হচ্ছে যে প্রেম যমুনার ঘাট
1: না? হ্যাঁ, ওখানে। তো মুরব্বি আমাকে বলতেছে যে তুমি তোমার মায়ের কোলে যেভাবে নিরাপদে থাকো আমার বাসাতেও তুমি নিরাপদে থাকবা, তুমি আজকে শহরে যেও না, আমার কাছেই থাকো। তো ওই সারা রাত ওই মুরব্বির বাসায় থাকলাম, মুরব্বির সাথে নানান গল্প, চরের গল্প, তার জীবনের গল্প শুনলাম, আমি আমার গল্প করলাম। এটা এক ধরনের মানে সম্পর্কের গল্প, ভালো লাগার গল্প। আর একটা গল্প হলো শরীয়তপুরের, আমি যাচ্ছি রিসার্চের কাজে, তো যাওয়ার সময় ওখানকার স্থানীয় দুজন ছিল আমার সাথে, একটা ভ্যান রিজার্ভ করেছি, রাস্তার পাশেই দেখে একটা বিয়ের গেট সাজানো, বিয়ে বাড়ি সাজানো। তো আমি জাস্ট ভ্যানটা থামিয়ে এক মুরব্বীকে বললাম যে, সালাম দিয়ে বললাম যে এখানে কি বিয়ে হচ্ছে? বললো হ্যাঁ। আমি বললাম আপনাদের এখানে কি বিয়েতে বিয়ের গীত গাওয়া হয়? তো তখন সেই মুরব্বী আমার দিকে অনেক রেগে তাকালেন, তাকিয়ে আমাকে বললেন যে আমার এই এলাকায় শুধু আজানের শব্দ ছাড়া কোনো শব্দ হয় না, কিসের বিয়ের গীত?
0: ওকে ওকে।
1: তো আমি তো ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে রিক্সাওয়ালাকে ওই ভ্যানওয়ালাকে বললাম চাচা একটু দ্রুত চলেন এখান থেকে, আমি এখান থেকে একটু দ্রুত। এটা এক ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স। আর মূল কথা হচ্ছে আমি আসলে প্রান্তিক জনপদে বেড়ে ওঠা মানুষ, তো আমি আসলে মানুষের সাথে মিশতে পছন্দ করি। তারপরে আমি লাস্ট রাঙামাটিতে ছিলাম একটা এদের বিয়েতে, মারমাদের বিয়েতে।
0: আচ্ছা আচ্ছা।
1: তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমার ওরকম একটা ভেবেছিলাম একটা রিসোর্টে থাকবো, কিন্তু যাওয়ার পরে তাদের সাথে এমনভাবে সম্পর্কটা বিল্ড আপ হলো, আমি তাদের বাড়িতেই ওই চার পাঁচ দিন থাকলাম, তাদের খেলাম। তা মানে তাদের যে আতিথেয়তা এটা আসলে ভুলবার মতো নয়। আমি আসলে সেই পাহাড়ি বন্ধু দের কাছে আমি কৃতজ্ঞ, এবং তারা এখনও তাদের সাথে আমার কথা হয়, এবং এই যেখানে যাচ্ছে আসলে এক ধরনের তাদের সাথে সম্পর্ক গড়ে উঠছে আমার, এবং তারা খুব আপন করে নিচ্ছে। এটা আসলে
0: এটা এটা কিন্তু ভাই একটা চিরন্তন সত্য। আমরা হয়তোবা মানে আমরা সবসময় যেটা মনে করি যে আমাদের চারপাশে আমাদের যে সমাজটা আছে, সমাজের মানুষ খুব খারাপ, বা আমরা দূর থেকে চিন্তা করি যে না আমি অমুক জায়গায় যাবো না, তমুক জায়গায় যাবো না, জীবনে একটা ঝুঁকি আছে। বাট ট্রাস্ট মি, মানে বাংলাদেশের এরকম বিভিন্ন আনাচে কানাচে গেলে আপনারা এমন কিছু মানুষ পাবেন যারা আপনাদেরকে হয়তো যে পারলে, একটা কথা আছে না যে কলিজা কেটে খাওয়ানোর যে ব্যাপারটা, ঠিক ওইভাবেই কিন্তু আপনাকে আপ্যায়ন করবে। আর শ্যামল ভাই যে ব্যাপারটা নিয়ে আসলে গবেষণা করছে, ঘুরছে ফিরছে, আমার মনে হচ্ছে কি বা এই যে আমি আড্ডার পর এখন আমার যেটা ফিল হচ্ছে যে আমিও হয়তো বা শ্যামল ভাইয়ের সাথে কাঁধে একটা ব্যাগ নিয়ে আমিও রওনা হই, আমিও হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে ঘুরে এই বিয়ের গীত কালেক্ট করবো, বা হচ্ছে এরকম মানুষদের এই যে ভালোবাসাগুলো আছে সেই ভালোবাসাগুলো কালেক্ট করবো। সো শ্যামল ভাই, যেমনটা বলছিলাম যে একদম শেষ পর্যায়ে আছি, আর আচ্ছা আমি যাওয়ার আগে আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, গীত গাই তবে কোনোদিন গীত নিয়ে গবেষণা করা যায় সেটা ভাবিনি, গীত নিয়ে কাজ চালিয়ে যান ভালো হবে। উত্তরবঙ্গে এখনো বিয়ে বাড়িতে গীত গাওয়া হয়, কিছু জায়গায় হয় না। শিশির দাদা যাওয়ার সময় দয়া করে একটা গীত গাইবেন। ওরে বাবা বাবা বা, এই যে এই রিকোয়েস্ট আমার কাছে বেস্ট লেগেছে। আফরিন আফরিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আচ্ছা যাই হোক, হ্যাঁ ভাই, এই এই এই বিদায় মুহূর্তে এসে আমার মনে হয় যে এটা এটা খুবই ভালো একটা বিষয়, এরকম কোন গীতের দু চারটা লাইন কি আপনার জানা আছে কিনা?
1: আমি আসলে গীত গাইতে পারি না, বিপদে ফেলে দিল।
0: না ব্যাপারগুলো আসলে খুবই,
1: হ্যাঁ আমি আসলে ওভাবে প্রস্তুত না। বিয়ের গীতে তো আসলে পরিবেশনার ঢংটা অন্যরকম, এটা আসলে কালেকটিভ পারফর্মিং আর্ট। এটা আসলে আসলে আমি দুঃখ প্রকাশ করছি।
0: আচ্ছা না, ইটস ওকে, ইটস টোটালি ওকে, টোটালি ওকে। বাট বিয়ের গীত নিয়ে কিন্তু পার্সোনালি আপনাদের সাথে কিন্তু বেশ কথা হয়েছে, আজকে বিকাল থেকে আমরা কথা বলছিলাম, এন্ড দেখতে দেখতে শ্যামল ভাইও চলে এসেছে আমাদের স্টুডিওতে। শ্যামল ভাইয়ের সাথেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ এই বিয়ের গীত নিয়ে আমরা খুব সুন্দর সুন্দর কথা শুনলাম, কিছু কথা জানলাম। সো আমার যেটা মনে হয়, বাংলাদেশের কালচারটাকে ধরে রাখার জন্য, বাংলাদেশের কালচারটাকে পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপনা করার জন্য ঠিক একইভাবে এরকম বিষয়গুলো আপনাদের কালেক্ট করা উচিত, এইসব বিষয় নিয়ে গবেষণা করা উচিত। সো দেখতে দেখতে যেমনটা বলছিলাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি শ্যামল ভাই আজকের আমাদের এই আড্ডায়। আমি এই বিদায় মুহূর্তে আমরা বিদায় নিব আপনার কাছে সবশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার স্বপ্নের আর্কাইভে এই এই কাজগুলো নিয়ে কি থেকে যাচ্ছে, এবং আমাদের এই শ্রোতা যারা আছে ঢাকা এফএম 90.4 এর শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে বিয়ের গীত এবং এই স্মৃতিগুলো সংরক্ষণ নিয়ে আপনার কোনো কথা যদি থাকে।
1: আসলে আমি যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগের ভিতরে আসলে বাংলাদেশের বিয়ের গীত, বাংলাদেশের বিয়ের যে রিচুয়াল আচারগত যে বিষয়গুলো, যারা বিয়ের গীত গাইতে পারেন তাদেরও আমি তাদের কথা তাদের জীবনকে তুলে ধরার চেষ্টা করছি। আমি আশা করব আপনারা আপনাদের জায়গা থেকে বিয়ের গীতগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন। আমি চাই যে সেটা আসলে প্রজন্মান্তরে ছড়িয়ে যাক, আমাদের যে নারীদের যে সৃষ্টিশীল সত্তা সেটা প্রকাশিত হোক, এটা আসলে আমার সবার কাছে চাওয়া।
0: অসংখ্য ধন্যবাদ শ্যামল ভাইকে আমাদের সাথে এত সুন্দর একটা সময় যুক্ত হওয়ার জন্য, এবং এত ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে সে গবেষণা করছে এবং এই ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি আজকের আমাদের বৃহস্পতিবারের এই উইকেন্ড স্পেশাল শোতে আপনারা এই ব্যাপারটাতে আমাদের এই যে আড্ডাটা জমে উঠেছিল এই আড্ডাটা অবশ্যই এনজয় করেছেন। আমি যদি শেষ সময় বলি, আমার সাথে কিন্তু আফ্রিদা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি আফ্রিদা ওয়াসিমা আছে, তারপর দেখতে পাচ্ছি শাহিন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা আমার সাথে ছিল। আর আমি শেষ পর্যায়ে আছি, শ্যামল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে শ্যামল ভাই তার ব্যস্ততম সময়ের মধ্যে আজকে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন এবং এত সুন্দর একটা ব্যাপার নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। সো শ্যামল ভাই, আমি যাওয়ার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, বা আমি আপনার কাছে একটা কি বলবো যে একটা ছোট আবদার করতে পারি হয়তো, বা সেটা হচ্ছে ভাই আমাকে কখনো যদি সম্ভব হয় এরকম কোনো একটা অঞ্চলে আমাকে প্লিজ নিয়ে যাবেন। এবং আমিও দেখতে চাই যে আসলে এই গীতের ব্যাপারটা কতটুকু এনজয় করা যায়, বা কেন মানুষ আসলে এই গীতের ব্যাপারটা এত সেন্সিটিভলি নেয় বা এত মনে প্রাণে নেয়, এই ব্যাপারটা আমি দেখতে চাই। শ্যামল ভাই নিবেন কিনা এই ব্যাপারটা আমাকে বলতে হবে।
1: আমি নেক্সট নেক্সট টুরে আগে জানাবো তোমাকে।
0: যাক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম বিদায় মুহূর্তে আছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আবারও কখনো হয়তো বা শ্যামল ভাইয়ের সাথে আমাদের আড্ডা জমে উঠবে, শ্যামল ভাইয়ের সাথে আমরা আবারও আড্ডায় মেতে উঠবো। আর আমরা এই বিদায় মুহূর্তে ঠিক একই রকম, যেমনটা আমরা শুরুতে একটা বিয়ের গীত শুনেছিলাম, সো এরকম বিয়ের গীতের মতো একটা গান, যেটা হচ্ছে কি চারগাছিয়া,
1: চারগাছিয়া মারোয়ার তলে বাবা, আচ্ছা পঞ্চবাতি।
0: এই গানটার ব্যাপারে আসলে আমার তেমন কিছু জানা নেই, সো যেহেতু বিদায় মুহূর্তে আছে আমরা গানটা শুনতে শুনতে বিদায় নিব। এই গানের ব্যাপারে কি আপনি কিছু জানেন কিনা, বা কিছু যদি একটু বলতেন আমাদেরকে।
1: আচ্ছা, এই গানটা হলো চারগাছিয়া মারোয়ার তলে বাবা জলে পঞ্চবাতি। এটা আসলে মেয়ে বিদায়ের সময়ের একটা গান, বিচ্ছেদের এক ধরনের,
0: আচ্ছা আচ্ছা,
1: একটা গান। এটা আমি আশা করি এটা শুনলে পরে যদি কেউ শোন, এটা রংপুর অঞ্চলের লোকাল ভাষায় কিছুটা ইয়ে করা হয়েছে, ফিউশন আধুনিকায়ন করা হয়েছে গানটাই। আশা করি এটাও ভালো লাগবে। এটাও সাতাও চলচ্চিত্রের একটি গান।
0: ওকে ওকে, হ্যাঁ সাতাও নিয়ে কথা হচ্ছিল, সেই সাতাও চলচ্চিত্র। যাক বেশ, তো চারগাছিয়া এই বিয়ের গীতটা নিতে শুনতে শুনতেই আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আমি শেষ পর্যায়ে আছি, আরও একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো সময় জুড়ে আমাদের ফেসবুক লাইভে যুক্ত ছিলেন ঢাকা FM 90.4 এর সাথে। শেষ মুহূর্তে শ্যামল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের উইকেন্ড বাজ। আশা করছি আপনাদের এই উইকেন্ড খুব সুন্দরভাবেই কাটবে। আবারও আগামী সপ্তাহে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে মিড ডে ফিল্ড নিয়ে, সানডে স্পেশাল শো নিয়ে আবারও সবার সাথে কথা হবে। সো বেশি কথা বাড়াচ্ছি না, সোজা এখন আমাদের এই বিয়ের গীতে চলে যাই। আশা করছি এনজয় করবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।

0: 90.4 FM.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব, অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ।

সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। ফেনীর পরশুরামে মুহুরি কুহুয়ানো বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ। মহিলা আসন 23-0 ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 500,000 ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান ও ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি সেতুর কাছে 1,542 কোটি টাকা ব্যয়ে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রথম পর্যায়ে কাজের উদ্বোধনকালে এই আহ্বান জানান। পরে তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নানার ভিটায় ফেনীর পরশুরামের আপামর জনতা বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান সরকার প্রধানকে। 2024 বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এমন সংকট উত্তরণে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তারেক রহমান। পরে খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। নিজেকে এলাকার নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত জনতার সঙ্গে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।
3: মুহুরি এবং কহুয়া, এটা কহুয়াকেও কানেক্ট করবে, গ্রামের মানুষ বলেন শহরের মানুষ বলেন সকলের জন্য এই খাল খনন করা নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে।
2: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
3: ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকেই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোর ভাবে জবাব দিতে হবে।
2: এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তিনি আজ ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী একই স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। কৃষক কার্ড প্রকল্পের আওতায় ফেনী সহ 14টি জেলার 1,00,000-এরও বেশি কৃষক পাচ্ছেন এই সুবিধা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষীদের সহজে সরকারি প্রণোদনা ও সুবিধা দিতে চালু হল বহুল আলোচিত কৃষক কার্ড। ফেনীর ফুলগাজীতে সশরীরে উপস্থিত থেকে এই পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি কার্ডের বিপরীতে কৃষকরা পাবেন 2,500 টাকা সমপরিমাণের কৃষি উপকরণ সুবিধা। প্রথম দিন ফেনীর 7,643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হয় এবং বাকি 13টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্ডটি বিতরণ সম্পন্ন হবে। কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
5: মনে করি আমরা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থনৈতিকভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে, বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে।
4: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সমালোচনা করে বলেন,
5: আজকে যারা আবার একদফা শুরু করেছে, এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
4: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10টি সেবার মধ্যে এই পাইলট পর্বে 60টি ডিজিটাল সেবা পাবেন কৃষকরা। এর মধ্যে রয়েছে ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, মৎস্য ও প্রাণী সম্পদের খাদ্য, সহজ শর্তে ঋণ এবং সেচ সুবিধা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে আজ তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আজ থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি আজ বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেন না, তবে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়। সরকারি এক গ্যাজেটে আজ জানানো হয়েছে জাতীয় সংসদের 323 মহিলা আসন 23 সংবিধানের 67 দুই অনুচ্ছেদ অনুযায়ী আজ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
6: রাজনৈতিক পরিচয় যেটাই হোক, এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। নিয়োগপত্র ইস্যু করার জন্য আরো একটা দিন আছে প্রজ্ঞাপনের, আগামী সোমবারে এসএসএলসি জনের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। আমি সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করব।
0: স্বরাষ্ট্রমন্ত্রী, যারা অপতথ্য প্রচার করছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিকে তেজগাঁওয়ে আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর শুভারম্ভ ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে আন্তরিকতার সাথে কাজ করতেও তাদের প্রতি আহ্বান জানান।
6: আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ল এনফোর্সার্স বিভিন্ন এজেন্সিজ আছে, তারা সবাই সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। ক্ষেত্রমতো আমরা শুধু তাদেরকে প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা নিচ্ছি। ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।
0: দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 5,00,000 ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে, ফলে দেশের যে কোনো অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত 7 মাসে প্রায় 4,34,000 কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে একথা জানান। আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশগামী কর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, অবশ্যই দক্ষ কর্মী পাঠাতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে 2,00,000 কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত লাভ হবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। তিনি আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার দেশটির গভর্নর জেনারেল স্যাম মস্টিন এসির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান এবং আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশি পেশাজীবীদের, বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগকে স্বাগত জানান। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি দীর্ঘস্থায়ী এই সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং সংকটের টেকসই সমাধানে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাইকমিশনার অস্ট্রেলীয় ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও ইতিবাচক নিয়ন্ত্রক ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ব্যাংকিং সংস্কারের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব এর একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি সংঘাত ও প্রতিহিংসা সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ 1 অক্টোবর, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয় দিবসটি। দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে 2024 সালে বাংলাদেশে 60 বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা 1,65,00,000। 2050 সালে এই সংখ্যা দ্বিগুণ হয়ে 4 কোটি ছাড়াবে। বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহৈতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবেন। প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য হোক আমাদের অঙ্গীকার। দেশের সব প্রবীণ নাগরিকদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, প্রবীণরা আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তিন স্তরেই তাদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে খুদে বার্তা প্রেরণ, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত ও 26 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত 1,439 জন নিহত ও 5,052 জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, 2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল 74,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তেহরানের কাছে মঞ্জিলাবাদে হামলার পরিকল্পনাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে অভিযান চালিয়ে হত্যা করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সৈন্যরা একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে এবং গ্রামটিতে তল্লাশি অভিযান চলছে। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করছে। ইরান জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার জন্য সম্প্রতি তাদের দেওয়া 7 দিনের প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছিলেন। ইরানি গণমাধ্যমগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অবহিত করেছেন, তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক মতবিনিময়ের জেরে তেলের দাম প্রায় 1% কমেছে। রয়টার্স জানায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড এর মূল্য 1.1% কমে ব্যারেল প্রতি 96.92 মার্কিন ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 1.4% কমে ব্যারেল প্রতি 89.18 মার্কিন ডলারে নেমেছে। গতকাল উভয় বেঞ্চমার্কই ব্যারেল প্রতি প্রায় 1 মার্কিন ডলার বেড়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ও ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেট বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 10:30 ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় আজ ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ 9-2 গোলে স্বাগতিকদের কাছে হেরে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফেনীর পরশুরামে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে, ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, মহিলা আসন 23-0 ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারোর প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 5,00,000 ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান ও ভারত। খবর শেষ হল।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: শুনছেন ঢাকা FM 90.4।
13: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে 2 ঘন্টা, কিন্তু
14: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
15: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
16: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে

0: স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার, আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই আয়োজনটি নিয়ে। আয়োজনটি হচ্ছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান ATM স্যার প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। এবং স্যার কিন্তু আমাদের সঙ্গে এখন আছেন এবং অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছ থেকে আজকে তার কাছ থেকে সেই প্রশ্নগুলো করার মাধ্যমে তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যারকে স্ক্রিনে স্বাগত জানাতে চাই আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ইনভিটেশন খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। ATM পরিবারের পক্ষ থেকে ঢাকা FM এর পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে বলবো দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছে। এবার তো প্রায় 24 বছর হতে লাগলো, তাই 24 বছর মানুষ গড়ার কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আপনি বলছেন এই এই দারিদ্র পীড়িত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, হালাল ভাবে যেন একটু ভালো ইনকাম করতে পারে, দেশে বা দেশের বাইরে একটু ভালো থাকতে পারে, সেজন্য যেটা করছি ইংলিশ শেখানোর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এবং পাশাপাশি বিদেশে উন্নত দেশে ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে উন্নত দেশে কিভাবে একটা মানুষ বৈধভাবে যেতে পারে মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যার লেখাপড়া আছে সে যেন স্টুডেন্ট ভিসায় যেতে পারে, স্কলারশিপ নিয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসায় যেতে পারে এবং ওখানে কাজের সুযোগ পায়, স্থায়ী হতে পারে। এবং পাশাপাশি যারা লেখাপড়া করেনি তেমন বা বয়স বেশি হয়ে গেছে, তাদের স্টুডেন্ট ভিসা যাদের যাওয়া সম্ভব না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যারা কাজের ভিসা নিয়ে যারা বিদেশে ইউরোপে যেতে পারে, সেই সুযোগ সবকিছু নিয়ে, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত হোক, তার জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কিন্তু বাঞ্ছনীয় এবং স্বপ্ন দেখাটা ভ্যালিড। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটা এটা সত্যি, এবং স্বপ্নটা কিন্তু আমরা যা দেখি তার থেকে অনেক বড় হতে পারে, কিন্তু আমরা স্বপ্ন দেখতেই অনেক সময় জানি না। আমি এই জন্য বললাম শিক্ষিতরাও যেমন ইউরোপে যেতে পারে, লেখাপড়া তেমন জানেনি বা করেনি, তার সুযোগ হয়নি, তেমন ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সেও কিন্তু একটা বড় সুযোগ পেতে পারে, ওই একই দেশে যেতে পারে ইনশাল্লাহ। তো এই সবকিছু নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় 24 বছর। এবং আজকে যারা শুনছেন তাদেরকে বলবো আপনি স্পেসিফিক প্রশ্ন করুন, যেহেতু ঢাকা FM প্ল্যাটফর্ম প্রশ্ন করতে পারছেন, এটা একটা এই মুহূর্তে আপনি অ্যান্সারও পাবেন ইনশাল্লাহ। তো সেখানে আপনার উচিত হচ্ছে আপনার বয়সটা বলবেন, আপনার নামের সাথে সাথে অবশ্যই আপনার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বলবেন, না থাকলে সেটাও বলবেন। লেখাপড়া যেমন অনেকে করেনি, মনে করেন সে ম্যাট্রিক পাস করেছে বা ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, কত সালে GPA কত, এটা সে কিছুই করেনি, তারও তো একটা কিছু থাকে যে আমি হ্যাঁ ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এই সবকিছু যদি উল্লেখ করেন তাহলে ইনশাল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণের সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ, এই অনলাইনে, এই লাইভে ইনশাল্লাহ।
0: ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আসলে অনেক অনেক SMS পাই, আমাদের বন্ধুরা আসলে অনেক প্রশ্ন করে থাকেন তাদের ক্যারিয়ার নিয়ে এবং আপনার শরণাপন্ন হতে চান। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে যারা এখন এই মুহূর্তে শুনছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চাইলে এখন আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এই আয়োজনটি, এবং সেখানে অন্যের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নটি রয়ে গেছে, সেই প্রশ্নটি আরও একজন করে ফেলেছে, আপনি নতুন আরেকটা প্রশ্ন করতে পারবেন, মানে একাধিক প্রশ্ন আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে ফেসবুকের facebook.com/ILoveDhakaFM। স্যার আমাদের সঙ্গে আছেন, স্যার আমি একে একে প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সামনে উপস্থাপন করছি। আমাদেরকে শ্যামল লিখেছিলেন, স্যার আমি এবার HSC এক্সাম দিয়েছি, আমার ইচ্ছা আমি ইউরোপের কোনো দেশে পড়ালেখা করতে চাই, আমাকে কি কি করতে হবে, আমি রংপুরে থাকি।
1: শামিম না
0: শ্যামল,
1: শ্যামল শ্যামল তোমার জন্য শুভকামনা, প্রথম প্রশ্ন তোমার, এবং তুমি রংপুর থেকে বলছো, তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো এবার HSC। আমি একটু বলে রাখি HSC সাথে সমান কিন্তু মাদ্রাসা থেকে আলিম, অনেকে মনে করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায় না, আসলে বা মিসকনসেপশন মানুষের মধ্যে বা আমাদের না জানার কারণে আমরা ট্রাই করি না। যেমন ঠিক HSC যেমন তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, ঠিক আলিম যারা মাদ্রাসা থেকে দাখিল আলিম এবং তারপরে যারা ডিপ্লোমা কোর্স করেছে, কারিগরি থেকে HSC পাস করেছে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই সুযোগ ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বিভিন্ন জায়গায়। আপনি অবাক হবেন ওর জন্য যেমন ইউরোপের সুযোগের কথা বলছে, শুধু লাগবে IELTS। এখন আপনি বলতে পারেন স্যার সে তো ইংলিশে দুর্বল, রংপুরে থাকে, আপনি তো বলছেন ঢাকা থেকে, তো ঢাকাতে এটিএম আছে যা সততার চাদর মোড়ানো, তো ঢাকাতে সে আসতে পারবে না, বা অত দূর থেকে এসে সে কিভাবে করবে? তার জন্য আমরা কি করেছি, এখানে আবাসিক ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে সেখানে এই ব্যবস্থাটা নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে সে এখানে করতে পারে। আবার যাদের আর্থিক একটু দুর্বল আছে, যে তারা বলে স্যার ওখানে থাকা খাওয়ার খরচ আছে আমি তো পারবো না, তা অনলাইনে করতে পারবে। ও কিন্তু ওই রংপুরে বসে, শ্যামল কিন্তু রংপুরে বসে অনলাইনে করে, যদি সে এখন আইএলটিএস করে, যদি আরো দুর্বল থাকে তো লেভেল ওয়ান যোগ করবে, লেভেল টু করবে, এবং যদি আরো দুর্বল থাকে লেভেল জিরো থেকে শুরু করবে। মানে তার স্বপ্ন দেখাটা ভ্যালিড, এবং তার স্বপ্ন দেখাটা, যেমন বলছি আমি একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, মাত্র আইএলটিএস ফাইভ দিয়ে, ফাইভ তো ফাইভ পয়েন্ট ফাইভ বলি না, অনলি ফাইভ দিয়ে গত দুই বছরে আমাদের এমন কেউ নাই যার ভিসা রিজেক্ট হয়েছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিসা রিফিউজ হয়নি, এবং খুব অল্প খরচ লাগে। ইউরোপের মতো জায়গায় যার সামর্থ্য আছে বলবো যে এতটুকু চেষ্টা করতে, শ্যামল যদি তোমার এখন সামর্থ্য হয় তো এখন করো, যদি পরে সামর্থ্য হয় এই সুযোগটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা সফলতা, আমি যদি আপনাকে বলি সিফাত, যে সফলতার শুরুটা কখন করা উচিত, কখন করলে বেস্ট টাইম হবে, আপনার কাছে কি মনে হয়?
0: স্টুডেন্ট থেকেই তো আমার মনে হয় যে একেবারে প্রথম থেকেই আসলে লক্ষ্যটা নির্ধারণ থাকা উচিত।
1: এটা তো ঠিক বলছেন, তবে আসলে কি জানেন, যখন সে শুরু করে তখনই সফলতা শুরু।
0: জি,
1: আমি দেখি
0: সময়টার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জেটিক থাকে মানুষ, এবং
1: সবচেয়ে
0: বেশি আমার মনে হয় সময়টা পাওয়া যায় ওখান থেকে আসলে অনেক কিছু।
1: এবং আজকে আমি সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি জানেন বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, এবার 12 লক্ষ সবকিছু মিলে প্রায় 12 লক্ষ, তো এই 12 লক্ষের মধ্য থেকে ধরেন আপনি 30% বাদ দেন বা 40% বাদ দেন, আমি ধরলাম রাফলি 8 লক্ষ পাস করবে, 8 লক্ষ থেকে 9 লক্ষ তো পাস করবে ইনশাল্লাহ। এই 9 লক্ষের মধ্য থেকে সিট আছে কত দেশে, মাত্র 55,000-এর মতো সিট আছে পাবলিকে, সমস্ত যত সরকারি আছে, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিট আছে, সবকিছু মিলে কম বেশি 55,000 সিট আছে। তা আমরা 50,000 ধরলাম, তাহলে এখন বলেন যদি 8 লক্ষ পাস করে তাহলে 7.5 লক্ষ কোথায় যাবে? আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আরো তো আছে, যেমন আছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোতে পড়তে পারে, কয়জনের সামর্থ্য আছে সেটাও ধরলাম, যদি সেই সামর্থ্য নিয়েও ধরি তাতে ধরেন আরো 50,000 সবকিছু মিলে, তাহলে কত হলো 50,000 এদিকে 50,000, 1 লক্ষ, 1,05,000-এর মতো। তাহলে এখন বলেন আরো 8 লক্ষ থেকে যদি আপনি 8 লক্ষ পাস করে, 8 লক্ষ থেকে আপনি 1 লক্ষ বাদ দেন, এই 7 লক্ষ লোক কোথায় যাবে? এই 7 লক্ষ ছাত্র কোথায় যাবে? তার মানে তাদের জন্য আমরা কি করব? আমি এই জন্য বলবো যে আজকে যারা আজকে শুনছেন, গার্ডিয়ানদের, অভিভাবকদের বলবো, বাপ মাকে বলবো, আপনার সন্তান যদি একটা হয় বা দুইটা হয়, দুইটাকেই বাইরে পাঠানোর চেষ্টা করেন। আমাদের দেশে প্রায় সরকারি হিসাবে তো প্রায় 18 কোটির উপরে, বেসরকারি হিসাবে প্রায় 20 কোটির মতো। আমাদের দেশে আসলে কতজন জানেন, এই দেশটাতে আসলে যদি আমি ধরি রেশনাল ভাবে এবং প্লজিবলি কতটুকু থাকা যায়, এদেশে আসলে ধারণ ক্ষমতা মাত্র 4 কোটির মতো, ধরেন 5 কোটি, আর আছে তার থেকে 5 কোটি বেশি মানুষ। আবার এ দেখেন আমাদের কিন্তু সামর্থ্যও নাই, তাহলে আমরা যদি এদেরকে একটু উন্নত দেশে, ইউরোপে, আমেরিকা, কানাডাতে যদি আমরা পাঠাতে পারি, তাও যোগ্যতা নিয়ে যাবে, তাহলে ওখান থেকে সে কি করবে, ইনকাম করছে, সেটেল হবে, বাংলাদেশের যত ছাত্রছাত্রী যাবে তারা কোথায় পাঠাবে, টাকা পয়সা তার বাপ মা তো এখানে, অবশ্যই তারা এখানে পাঠাবে, রেমিটেন্স হিসাবে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা আমার দেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারে। কোনো সরকারকে হিমশিম খেতে হবে না, বিদ্যুৎ নিয়ে ঘাটতি থাকবে না, কোনো কিছু থাকবে না সমস্যা, কারণ টাকা দরকার। এই টাকাটা আমাদের স্টুডেন্টরা দিতে পারে, আমাদের যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে তারা দিতে পারে। আমি এই জন্য বলবো যার যেখান থেকে আছে, আমি বল ভর্তি পরীক্ষায় বরং চেষ্টা না করে যারা দুর্বল বা মোটামুটি ইয়ে আছে তাদেরকে বলবো যে তোমরা ছেড়ে দাও, যাদের একটু সামর্থ্য আছে বাইরে যাওয়ার জন্য তাদেরকে বলবো তারা যেন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড না করে, বরং তাদের যারা অন্যরা তাদেরকে সিট ছেড়ে দেয়, এবং তারা যেন আইএলটিএস করে এই মুহূর্তে একদম শুরু থেকেই করবে, শুরু থেকে তারা আইএলটিএস করবে, এবং তারা লেভেল 1-2 করে, যাদের শুধু আইএলটিএস আর লেভেল 2 করে তাতেও চলবে, আইএলটিএস লেভেল 2 অনলাইন বা অফলাইনে করে তার জীবনটা গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাকে একটা তথ্য দিই, জাস্ট কয়েকদিন আগের কথা বলি, এটিএমস এর একটা ছাত্র যে খুলনা থেকে আসছে, একদম গরিবের ছেলে। গরিবের ছেলে মানে কি, তার বেশিরভাগ টাকায় ধার করে গেছে, তার বাপমার টাকা সামান্য, আর মানে বলা যায় যে প্রায় মোর দ্যান 50% ধার করা। সেই ছেলে আমাদের মাত্র সপ্তাহখানিক আগে জানালো যে সে এখন ইউরোপের সাইপ্রাসে আমাদের মাধ্যমে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, হোস্টেলে ছিল এটিএম স্যার, যা সততার চাদর বর্ণ, সেখান থেকে সে গেছে এবং সাইপ্রাসে যে মাত্র কয়েক মাসের মধ্যে সে এখন ইনকাম করছে 1800 ইউরো, বাংলা টাকায় আসে 2,50,000-এর উপরে, 2,50,000-এর উপরে 1800 ইউরো, জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, এবং সে পাচ্ছে 1800 ইউরো। আপনি দেখেন আমাদের যদি একটা উচ্চপদস্থ সরকারি কর্ম বিশেষ কারা ধরি, তাদের বেতন কত হয় ধরেন 40-42, তাহলে সে তো পাচ্ছে এখনই 2,50,000 টাকা, তার বয়স তো 20-21, তো 20 বছর একটা ছেলে পাচ্ছে 2,50,000 টাকা, আর অনেক কষ্ট করে অনার্স করে মাস্টার্স করে বা এত কিছু করে বিসিএস এর জন্য, তো হঠাৎ করেই হয় না, এত কিছু করে সে যেটা পাচ্ছে, আর ও তো হালালটা ইনকাম করছে। আমি বলছি বিসিএস ভালো, কিন্তু এটা তো সবাই পারবে না, তারপরও সে যেটা পাচ্ছে বিসিএস একদম ক্যাডারের চাইতে কতগুণ বেশি দেখেন। আমি এটা বাস্তব কথা বললাম। হ্যাঁ, আপনি বলতে পারেন তার তো সেই সম্মানটা নাই, হ্যাঁ বিসিএস করে আমাদের দেশের জন্য অবদান রাখছে, তার একটা ডিগ্রি এটি আছে, স্ট্যাটাস আছে, ও হয়তো সেই স্ট্যাটাসটা পাচ্ছে না, কিন্তু হালাল ইনকাম তো করছে। আমি বলবো পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, আপনি কি জানেন সমস্যাও বিক্রি হয়, সমস্যা বিক্রি করে অনেকে ইনকাম করে, এটা আপনি জানেন কিনা জানি না, অনেক সমস্যা বিক্রি হয় এবং কোটি কোটি টাকা দামে সমস্যা বিক্রি হয়, কারণ সমাধান একদিন হবেই। তো পৃথিবীর যত সমস্যা আছে তার 90%-এর বেশি, মোর দেন 90% সমাধান করা যায় টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে। শুধু 10% থাকে যেগুলো টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। এমনকি আমাদের রাষ্ট্রের যত সমস্যা আছে তার প্রায় 90% সমাধান করা যায় টাকা দিয়ে, আর 10% টাকা দিয়ে সম্ভব না, সেটা অন্যান্য কিছু লাগে। তা আমি যেন বলবো মানুষের জীবনে, এক জীবনে হালাল টাকা দরকার আছে, তার হয়তো স্ট্যাটাস ওই পর্যন্ত যাবে না, সে হয়তো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা না, কিন্তু যে হালাল টাকা সে 2,50,000 টাকা, 3,00,000 টাকা ইনকাম করছে, 5,00,000 টাকা ইনকাম করছে। আমার একটা ছাত্র সে কানাডা থেকে জানালো সে এখন 7-8,00,000 টাকা মাসে ইনকাম করছে, এটিএমস থেকে করেছে, গেছে এখান থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করে চলে গেছে, আর এই মাত্র গেল, মাত্র কয়েক মাস গেল, সেই জানালো স্যার 1800 ইউরো পাচ্ছে। আমি যেন বলবো এটা একটা বড় সুযোগ। আমি অনেকে আমাকে বলে স্যার এই সুযোগটা আমিও নিতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, সে সন্তানকে জন্য করতে চাই, তাদেরকে বলবো আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, তার আগে বলবো আপনার যদি নিজের সন্তান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো 3টা ছেলে আছে আপনার বা 3টা সন্তান আছে আপনার, একটাকে পাঠান। আপনার নাই তাহলে আপনার ভাগিনাকে পাঠান, আপনার ভাতিজাকে পাঠান, আপনার ভাইয়ের সন্তানকে পাঠান, বোনের সন্তানকে পাঠান, তাও যদি না থাকে তারপর শরীরের কাউকে পাঠান, তাও যদি না থাকে আপনার প্রতিবেশী কাউকে পাঠান, তবু আপনার দেখবেন একসময় আপনার কাজে লাগবে, ওই সন্তান আপনার সাথে কিন্তু কখনোই আশা করি বিক্রি করবে না। আর যদি করেও, মনে করেন করলো, ধরেন আপনি কিছুই পেলেন না, কিন্তু একটা মানুষের তো জীবনে আপনি বড় একটা ইম্প্যাক্ট ফেললেন, এটার মূল্য তো আপনি কোনোদিনই আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। এই জন্য বলবো যার কিছু নাই সবাই মিলে একজনকে পাঠান, ওই পরিবার কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, যাদের সামর্থ্য আছে তারাও শুরু করবে, না থাকলে তারাও শুরু করবে, এমনকি কর্জ হাসানা নেন। আমি সুদ কখনো নিতে পারি না, সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, বাট কর্জ হাসানা অর্থাৎ ধার নেওয়া, এটা কিন্তু বৈধ এবং ওটা উচিত। যার যার ইসে মনে রাখবেন, যদি কখনো নিজের না থাকে ধার করবেন, ধার করতে গেলে আপনার হাতে ছোট হতে হবে, একবার দুইবার পাঁচবার দশবার ছোট হন, বাট সারা জীবন ছোট হবেন না, সারা জীবন আপনাকে ওই নিচের হাতে থাকতে হবে না। মনে রাখবেন যে দেয় সে কিন্তু তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো ইসলামে মনে রাখবেন এই যে দুইটা হাতের মধ্যে উপরের হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যিনি দিচ্ছে, তো যারা দিচ্ছেন, যারা দেওয়ার মতো সামর্থ্য আছেন তারা দেন, আর কিচ্ছু না থেকে জাকাতের টাকা নেন যদি আপনি জাকাতের মতো হন, তারপরেও আপনার সন্তানকে গাড়ান, তারপরেও আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যান। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে যে এটিএম স্যার আপনার একটু নাম্বারটা আমার দরকার, তা আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, দুইটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত, একই রকম দেখতে, একই রকম নাম্বার, আমার ব্যক্তিগত নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা সরাসরি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি তো সব একবারে পারি না, তখন যখন সময় থাকে তখন একটা একটা করে আনসার করার চেষ্টা করি, না পারলে আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর 01712 80 81 93 তো আবার বলছে 01712 80 81 93 বলছে 01712 80 81 93 অথবা 01612 80 81 93 আবার বলছি একই নাম্বার শুধু একটু সেভেন এর জায়গায় সিক্স বললাম 01612 80 81 93 এছাড়া ইউটিউবে এটিএম স্যার সার্চ করলে পাবেন আমার একটা পেজ আছে এটিএম স্যার নামে ফেসবুকে এটিএম লিখুন তারপর স্যার লিখুন এস আই আর পেজ আমার ইনশাল্লাহ আর পুরো নামটা তোমার এটিএম মাহমুদ আশা করি আজকের এই অ্যান্সারটা অনেকগুলো মানুষের জীবন বদলে দেবে আমি কিন্তু এখন বললাম এই মুহূর্তে যে 8 লক্ষ 12 লক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের বলবো একটা জিনিস বলে রাখি আপনাকে হয়তো এই প্রশ্নটা আসবে কিনা জানি না যারা মনে সেবন যদি পাশ করে থাকে মনে করেন পাশ করলো তাহলে তো যেতে পারবে ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসায় এইচএসসি পাস করলে বা আলিম পাস করলে বা ডিপ্লোমা পাস করলে কিন্তু যদি পাস না করে তাহলে কি করবে তাহলে ওয়ার্ক পারমিটে যাবে বাট যেতে হবে মনে করেন সে স্টুডেন্ট ভিসার সে সুযোগ পেল না আইএলটিএস এ ভালো পয়েন্ট পেল না আইএলটিএস এ 5.5 পাইনি করেছে চেষ্টা স্টুডেন্ট ভিসা না গেলে সে ওয়ার্ক পারমিটে যাবে সে ইউরোপেই যাবে ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে গেলে আপনি তো জানেন মনে হয় সেনজেনে এখন 29টা দেশ আছে একটা যদি ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যেতে পারে 29টা দেশ তার ভিসা লাগবে না সে বৈধ 29টা দেশের ক্যারিয়ার করতে পারবে 29টা দেশে কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ তো সুতরাং আমি বললাম যে একটা ভাবে না হলে আরেক ভাবে হবে আপনি বলতে পারেন যে 12 লক্ষ তো সবাই পাশ করবে না যারা ফেল করবে তারাও তো যাবে ইনশাআল্লাহ যারা ফেল করবে তাদের বয়স 18 হলেই তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে সুযোগটা কাজে লাগান আপনার একটা জায়গায় জমি আছে কিছু যে জমিটাতে আপনার কাজে লাগাতে পারছেন না মনে রাখবেন টাকা জমিয়ে বড় হওয়া যায় না টাকা কাজে লাগে বড় হয় মানুষ আপনি জমাবেন মানে সেভিং মানুষকে বড় করে না সেভিংটাকে কাজে লাগাতে পারলে ইনভেস্টমেন্ট করতে পারলে তো লেখাপড়ার চাইতে এই যে বাইরে পাঠানোর চাইতে হালাল ভাবে ইনকামের জন্য বাইরে পাঠানোর চাইতে আর কোন শ্রেষ্ঠ বিনিয়োগ আছে কোনটাতে বিনিয়োগ করলে কোন ব্যবসায় বিনিয়োগ

0: বলেন আপনি, যেখানে আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট পান, কোন ব্যবসা আছে যে আপনার 10-12 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 2 লাখ টাকা আসবে? 2 লাখ টাকা সাপোর্ট পেতে হলে দেখবেন যে 2 কোটি টাকা ব্যয় করতে হয়, আর সেখানে মাত্র 10-12 লাখ টাকা ব্যয় করে আপনি পাঠাতে পারছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, আর কোরিয়াতে গেলে তো আরো কম, মাত্র 7-9 লাখ টাকা এর মধ্যে পাঠাতে পারছে। আই হোপ দ্যাট আপনারা ইউ গট মাই অ্যানসার।
1: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলা যেতে পারে যে আসলে যেই 12 লক্ষ বা 10 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আসলে তারা বাছাই করতে পারে এবং এই সুযোগটা কিন্তু স্যার দিচ্ছেন। আমরা অনেক ধরনের প্রশ্ন পাই স্যার, সেটা হচ্ছে ইংরেজিতে আসলে অনেকে দুর্বল এবং এটা আসলে ভয়ের একটা কারণ। তো আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আপনি আসার পরে আমরা আপনার কাছ থেকে এটার ব্যাপারে উত্তরটা জেনে নেব। তবে এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনি সেগুলোর উত্তর দিয়ে দিবেন। এস কে জাকারি আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল 4.38, 2017 আলিম 3.92, ফাজিল 2022 2.86, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপেতে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব জানাবেন প্লিজ।
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে,
1: জি,
0: এবং সে যেহেতু 13 এবং 15 ইন্টার মধ্যে, হ্যাঁ ম্যাট্রিক এবং ইন্টার হয়ে গেছে, তো দাখিল আলিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার ব্যাচেলারটাও আছে, তো যেহেতু তার ইন্টার পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দিয়েও কিন্তু যদি আমরা ব্যাচেলরটা নাও ধরি, অনেকেই বলে স্যার একটু বেশি দিনের ভিসা চাই, তখন আমরা কি করি জানেন? আসল ব্যাপারটা তো আমি বলি শুধু লেখাপড়াই তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা উন্নত জায়গায় যাওয়া, সেটেল হওয়া, ভালো ইনকাম করা। আপনি আমার সাথে একমত কিনা যাই না, আমি অনার্সের পরে মাস্টার্স করতে বলি না খুব একটা, খুব বিশেষ প্রয়োজন না হলে মাস্টার্স প্রয়োজন নাই। মাস্টার্সের পুরো সময়টা যদি সে স্কিল শেখে, সফট স্কিলগুলো, সে ইংলিশে তুখর হয়, হ্যাঁ লেভেল 1-2 আইএলস করে, এরপর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে, সে কিন্তু কিছু করতে পারবে যেটা মাস্টার্সে সম্ভব না। এই সফট স্কিলগুলো শিখলে সে অনেক কিছু, সে মানে ভালো ইনকাম করবে। সে বাংলাদেশেই আমাদের অনেক ছাত্র, বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে শুধুমাত্র ইংলিশ শিখে, ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করে। আজকে বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে, গ্রামের অনেকেই 10-20 হাজার ইনকাম করছে, অনেকেই 50 হাজার ইনকাম করছে, এবং বেশ কিছু বিধবা, আপনারা অবাক হবেন, বিধবা ডিভোর্সি তারাও এখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে। কোনো ইনভেস্টমেন্ট নাই, শুধু শেখা, শেখার চাইতে বড় কিছু নাই। এখন অনেকে বিদেশ যাওয়ার সামর্থ্য নাই, এটুকুও নাই, আমি বললাম না 7 লাখ টাকা 8 লাখ টাকা এটাও অনেকের নাই, 10 লাখ টাকা অনেকের নাই, 12 লাখ টাকা অনেকের নাই, ওয়ার্ক পারমিটে যাবে সেটা অনেকের নাই। তো তখন কি করবে? মাত্র 60,000 টাকা খরচ করলে, জাস্ট 60,000 টাকা, 60, এইটা খরচ করে একটা মানুষ গড়ে তুলতে পারে তাকে নিজেকে। আমি এখন তার প্রশ্নের আনসারে বলবো, যেহেতু সে এই পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ হয়েছে, এরপরে সে যদি আইএলটিএস করে, লেভেল 2 করে, তাহলে এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার সুযোগ আছে। যদি টাকা না থাকে তাহলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, শুধু বাধা ধরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার চাইতে আমি এখন অনেককেই বলি যে এর থেকে অনেক বেশি সুযোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরি ভালো, বেসরকারি চাকরি ভালো, কিন্তু এটা লিমিটেড ইনকাম, কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমি একজন সাহাবির কথা বলি, আশার মুবাশশারা, আশার মুবাশশারা মানে হচ্ছে যারা, যে 10 জন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি যাদের সম্পর্কে দুনিয়া থাকতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এই 10 জনের মধ্যে একজন নাম বলি, হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমন আমলদার ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা খুব ভালো আমলদার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে এই 10 জনের মধ্যে একজন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক মানুষ, সাহাবীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, তখনকার সময়ে আমানত রাখতো, টাকা রাখতো, সোনা দানা রাখতো, সম্পদ রাখতো। তো একসময় তো উনি মনে করলেন, একটা হাদিস তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি চাইতে, এই ব্যক্তি চাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শুধু নিজের জন্য, নিজের জন্য নিজের পরিবারের জন্য রোজগার করে, তার থেকে ওই ব্যক্তি বেশি উত্তম যে নিজের পরিবারের জন্য রোজগার করে এবং আরো 10 জন 20 জন পরিবারের জন্য তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে, কাজ করে।

0: তো একটা এই জন্য উনি কি করলেন দেখেন, উনি বললেন যে ঠিক আছে তোমরা যে টাকাটা আমাকে আমানত রাখছো তোমরা তো এখন নিচ্ছ না, কেউ হয়তো 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে নিবে, আমি কি এই টাকা এই টাইমের জন্য টাকাটা ধার নিতে পারি? বললেন হ্যাঁ অবশ্যই নিতে পারেন। তখন উনি কি করলেন জানেন, তখন এটা রিয়েল এস্টেট বিজনেস উনি কাজে লাগালেন। আমাদের দেশে এখন যেটা আমরা করি রিয়েল এস্টেট, তখন তো এই কনসেপ্টটা আসলে এইভাবে ছিল না তেমন। উনি কি করলেন দেখেন, তখন থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম। উনি কি করলেন, জায়গা কেনা শুরু করলেন বিভিন্ন লোকেশন দেখে দেখে, এবং তারপর ইনভেস্ট করলেন, একটু জায়গাগুলো একটু একটু সুন্দর করে করলেন, কিছু গাছ কিছু রাস্তাঘাট বেঁধে দিলেন, হ্যাঁ দেখেন যে একটু করার কারণে এখানে ফুলের গাছ লাগাই দিলেন, একটু সৌন্দর্য বর্ধন করলেন, ওই জায়গাগুলোর দাম বেড়ে গেল, যে দামে কিনলেন তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল, এবং এবার বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার আমানত কিন্তু রয়ে গেল ওইরকম, কিন্তু তার ইনকাম বেড়ে অনেক হয়ে গেল। তো যখন তিনি লাস্ট এসে, যখন তার মৃত্যুর আগে অর্থাৎ লাস্ট জিহাদের আগে যাওয়ার আগে, তার বড় ছেলে সন্তানকে ডেকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন সবকিছু, যে কত আমানত আছে আর কত দিতে হবে, কিছু ওসিয়ত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হলো ওনার, 5 থেকে 6 কোটি না, 5 থেকে 6 হাজার কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, মানে পোশাক খুব একটা পরিবর্তন করেননি, মানে যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়ত করে গেলেন কিছু, এত টাকা ওসিয়ত, এত টাকা হচ্ছে তাদের আমানত ফেরত দিতে হবে ঋণ, আর বাকিটা কিন্তু সব ওই টাকা থেকে এত টাকা উঠছে। দেখেন উনি বিনিয়োগ না করত তার টাকা কিন্তু ওইটাই থেকে যেত, ওনার টাকা ঋণ ছিল মাত্র 800 কোটি বা 900 কোটির মতো, হ্যাঁ এটা থেকে বানালেন কত বলেন তো, প্রায় 6 হাজার কোটি টাকা। তাহলে কত গুণ বাড়ালেন, 6 গুণ বাড়াইলেন, কিন্তু যদি রেখে দিতেন তার টাকা কিন্তু ওইটাই থাকতো, এজন্য বিনিয়োগ করার ফলে 6 গুণ বেড়ে গেছে। তো তখন কি করলেন উনি, বাকি টাকাটা বললেন কিছু উচ্ছেদ করুন, আর প্রায় 3,500-4,000 কোটি টাকা পরিবারের জন্য রেখে দিলেন। তাদেরকে বললেন তোমরাও এই টাকাটা অলস রেখে দিও না, তোমরা কাজে লাগাও, পরিবারের জন্য কাজে লাগাও, এবং প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তোমরা বিজনেস ব্যবসা করো, হ্যাঁ এভাবে করলেন, খাটাও। তা আমি যেন বলবো আজকে যারা শুনছেন দেখছেন, মনে রাখবেন আপনার যে সেভিংস আছে, টাকা আছে, তাকে জমিয়ে আপনি বড় হতে পারবেন না। যেন এই যে প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো দেখেন আপনার এইটুকুর সাথে কি বিনিয়োগ করবেন, আপনি আইএলটিএস করেন, খুব বেশি তো টাকা লাগে না, লেভেল 2 করেন, এখানে বিনিয়োগ করেন, শিখেন, যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে এর সাথে যোগ করেন বিদেশ যাওয়ার ভিসা প্রসেসিং। আমি এই জন্য বলি সফলতার জন্য এখন খুব অল্প বয়সে যদি কেউ সফল হতে চাই, যেটা 28 বছর বয়সে একজন মানুষ চাকরি করে বা বাপ্পা কিছু পায় তার কাছে, অনার্স ভাষা শেষ করার পরে একটা ছেলে মনে করেন বাংলাদেশে 28 বছর 29 বছর বয়সে চাকরি পাচ্ছে, ভালো জব বা যাই হোক, কিন্তু 28 থেকে 29 বছর বয়সে, অথচ 18 বছর বয়সে এইচএসসির পরে আলিমের পরে একজন মানুষকে যখন ইউরোপে পাঠাচ্ছি, ওই যে বললাম একটা ছেলে বললো সে 1800 ইউরো পাচ্ছে, যেটা এখন হচ্ছে কত, প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এখানে আমাদের একজন ইনকাম করছে এই 28 বছর বয়সে, সে স্ট্রাগল করে ইনকাম করছে মাত্র 15,000 টাকা, তা পাচ্ছে না অন্য জায়গায়, খুব ভালো হলো 20,000 টাকা, নাই 25,000 টাকা, এর চেয়ে বেশি পাচ্ছে না, কিন্তু 25,000 হয় না সাধারণত, 20,000 টাকা স্টার্টিং পাওয়া অনেক কঠিন। তো সেইটা যখন 20,000 টাকার জন্য যখন যুদ্ধ করছে, তখন ওই একই যোগ্যতা বা তার থেকে অনেক কম যোগ্যতা একটা ছেলে, সে কিন্তু ইউরোপে অনায়াসে যেয়ে শুরু করছে 2,50,000 টাকা দিয়ে, 2,00,000 টাকা দিয়ে। আমি এই জন্য বলবো স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্ন দেখতেই জানি না, আমরা স্বপ্ন দেখা ভুলেই গেছি, জানি না, শিখেই নাই স্বপ্ন যে কোন পর্যন্ত দেখতে হয় এটা আমরা জানি না। অনেক পরিবার চিন্তাই করতে পারে না, বলে না তুমি জানো না, যেও না। এরপরে দেখেন কিছু আছে, আমার একটা সন্তান, কালকে এক ভদ্র বলছে স্যার আমার একটা সন্তান, একটা ছেলে, আমি তাকে পাঠাতে চাই না। আমরা যে আপনি তাকে, আপনি তো সারাজীবন বেঁচে থাকবেন না, তাহলে আপনি ওর জীবনটা কেন নষ্ট করবেন, ওর তো অনেক কিছু করার ছিল, আপনাদের জন্য করার ছিল, ও যদি বাইরে যেত তো আপনার জন্য একটা মসজিদ করে দিতে পারতো আপনার নামে, এটা সাদগায় জারিয়ে কিন্তু চলতে থাকে, একটা মাদ্রাসা করতে পারতো, একটা এতিমখানা করতে পারতো, একটা কোনো ভালো একটা সোসাইটির কাজ করতে পারতো। আপনি জানেন গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল নাই, খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয়, তাহলে তাদের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারতেন, এটা একটা জন্য তো হালাল টাকা দরকার, যেটা বাংলাদেশে টাকা ইনকাম করে ওই আসতে যাইতে, ওই অফিসে যেতে আসতে, ওই সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, প্রতি মাসে 1-2 হাজার টাকাও জমে না, অনেকে ঋণ করতে হচ্ছে, আর এমনিতেই তো আপনি জানেন সবকিছুর দাম তো প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটাই তো স্বাভাবিক। তো তখন কি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মেটাতে পারে না। যারা অনেক ইনকাম করে তারা কিন্তু বলে না যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম নিয়ে প্রশ্ন করে না, যাদের টাকা কিন্তু কম তারা কিন্তু সীমিত ইনকামের, তারা কিন্তু সবসময় অনেক ধরনের কথা বলে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যারা ইউরোপে যায় তাদেরটা বলে না, তার তো আসলে ব্যাপার না তাদের জন্য। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলবো, যারা আমাকে একটু এই পরামর্শগুলো নিতে চান, আপনার বাড়ি হতে পারে রংপুর বা দিনাজপুর বা সিলেট বা চট্টগ্রাম বা ময়মনসিংহ বা যেমন আমার বাড়ি কুষ্টিয়া, তাদেরকে বলবো যে একদিনের জন্য ওরা আসুন, এবং কালকে আসুন, পরশু না, আগামীকালকে আসুন। আজকে নাম্বারটা দিচ্ছি, আমি ঠিকানা বলছি না যেহেতু এটা একটা মিডিয়া ভিত্তিক প্রোগ্রাম, এখানে আমার ঠিকানা দেওয়া উচিত হবে না, তবে আমি নাম্বার দিচ্ছি, এর মাধ্যমে আপনি ঠিকানাটা নিয়ে যাবেন। ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম যা সততা সাধারণ মরণ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে একটা বার আসেন, দেখা করেন। আপনার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করেছেন বা করেননি, আপনার কেউ নাই বা আপনার আছে, সুযোগ আছে কি নাই সেও বাদ দিলাম, কিছু নাই, আপনি বাস ভাড়াটা জোগাড় করেন, না হলে ধার করেন, না হলে কিছু ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন, তারপরও আসেন, কবুতর বিক্রি করেন, মানুষের কাছ থেকে নেন, হ্যাঁ কিছু শখের জিনিস বিক্রি করেন, তারপর ঢাকায় এসে আমার দেখা করেন। একটা দেখা করা ইনশাল্লাহ আপনার জীবন বদলাবে, ইনশাল্লাহ। আমাকে কিছু দিতে হবে না, বিনিময়ে আমি কিছু চাই না, আমাকে আমি কিন্তু ফি নেই না করো, আমার সাথে দেখা করার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি এ যাবৎ পর্যন্ত গত 24 বছর কারোর কাছে কোনো ফি নেই নাই, বাকি জীবন নিতে চাই না, এটা আমি সদগায় জারি করলাম। বাট আপনার জীবনে কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য আমার কিছু যদি ভূমিকা থাকে, এটা অনেক কিছু আমার আমার ভালো লাগবে এটা। আমি নাম্বারটা দিচ্ছি আবার, ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93, আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার অথবা মানুষ গড়া কারিগর, মানুষ আমি যেহেতু শিক্ষক মানুষ আমাকে এটিএম স্যার বলে, আর পুরো নামটা এটিএম মাহমুদ, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, যে 01712 80 81 93 এই নাম্বারটা। এর সাথে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজও করতে পারবেন, এখানে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মাহির খান নিলয়, তিনি লিখেছেন, স্যার আমি এসএসসি তে সায়েন্স নিয়ে পড়েছি, ইন্টারে আর্টস নিলে কি বাইরের দেশে যেতে কোনো প্রবলেম হবে, একটু জানাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি।
0: মাশাআল্লাহ মাহির, তোমার জন্য শুভকামনা। একটা জিনিস আমি বলি অনেক সময়, মনে করেন আচ্ছা আমি চাইলাম যে তুমি বড় হও, সেটা তো আপনাকে বিশ্বাস করেন, আমার সবাই চাইলাম কিন্তু আল্লাহ চাইলো না, আপনি এটা কিচ্ছু বড় হবে
1: কখনোই হবে না, আসলে আমাদের সবার চাওয়া দিয়ে আসলে কিছু যাবে আসবে
0: না, সারা পৃথিবীর সবাই যদি চাই শুধু আল্লাহ না চাইলে কিছু হবে না। এই জন্য বলি যে দিনটা শুরু করবা কার ইসে, মনে করবা রিজিকের ফয়সালা, জমি এই রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা বা বড় হওয়ার ফয়সালা, এটা কখনো জমিনে হয় না, আসমানে হয়। এবং এই এই যে এই এটার জন্য আমি সবসময় বলি, যখন তুমি মনে করছো তুমি কিছু করতে চাও, অবশ্যই আগে শুরু করো, তোমার একটা এনশিওর করো, তুমি মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, এবং ফজর নামাজ পড়ে দিনে শুরু করো। এবং নামাজ এমন একটা আশ্চর্যজনক ইবাদত, যত সে দেরি করবে নামাজে তত তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবে, তত তার পড়াশোনা খারাপ হবে, তত তার ইনকাম বা সবকিছু বরকত বারাকা কমে যাবে। আপনি একদম দেখবেন যে অনেককে যে তার বারাকা বেশি, দেখেন কিভাবে হয়, একটা ছেলে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে ভালো রেজাল্ট করেছে, সে বেতন পাচ্ছে মনে করেন 20,000 টাকা, ঠিক। আরেকটা ছেলে তার থেকে অনেক কম লেখাপড়া করে, 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে বা তেমন পড়েনি, আমার কাছে তো অনেকে আসে এমনকি স্কুলেই যায়নি, সেই ছেলে দেখেন লেভেল জিরো করেছে আমাদের এটিএমএস থেকে, কিছু পারে না যখন, তখন আমরা তাকে লেভেল জিরো করাই, লেভেল ওয়ান করাই, এইটুকু করারই সে এখন ওয়ার্ক পারমিটে যেতে পারছে বিভিন্ন ইউরোপের দেশে, ইউরোপের সেনজেনমুক্ত দেশে যাওয়া যাচ্ছে। এখন সে ইনকাম করছে কত জানেন প্রতি মাসে, হ্যাঁ 2-3 লাখ 4 লাখ ইনকাম করছে হালাল ভাবে। এবং সে আর এই যে ভালো ছেলেটা যার লেখাপড়া অনেক ভালো, সব ফার্স্ট ক্লাস পাওয়া, সে ইনকাম করছে 20,000 টাকা। তো যখন সে 4 লাখ ইনকাম করছে তার কত গুণ বেশি বলেন, 20,000 কত গুণ বেশি 4 লাখ? তো আমি ধারের কাছে তো নাই, তার মানে কি হলো দেখেন, 20,000 করে ইনকাম করে এক বছরে সে ইনকাম করছে কত, সে ইনকাম করছে 2,40,000 টাকা, তাই তো? আচ্ছা, অথচ তার তো এক মাসের ইনকাম প্রায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, তাহলে তার তো 2 বছরের ইনকাম প্রায় আপনার 1.5 বছরের ইনকাম, তার 1.5 বছরের ইনকাম হচ্ছে তার এক মাসের ইনকাম। তো দেখা যাবে সে 20 বছরে যে ইনকাম করলো আর সে 1 বছরে যে ইনকাম করলো, 1 বছর ইনকামটা বেশি হয়ে গেল। এই জন্য আপনি দেখেছেন যে ওই মানে বারাকা কাকে বলে, বারাকা হচ্ছে আল্লাহ অল্প পরিশ্রমে অল্পতে অনেককে অনেক কিছু দিয়ে দেন, এই জন্য অবশ্যই পাঁচ রক্ত নামাজ চান না হয়। তুমি পাঁচ রক্ত পড়ছো, আমি খুশি হলাম। আর তুমি যেহেতু বলেছো এসএসসি করেছো, এরপরে তোমার ইন্টার পাস করে ইনশাল্লাহ, আর মাঝখানে তোমাকে এটা করতে হবে। আমি একটু বলে রাখি, ঠিক মাহিরের মতো এখন যারা সচেতন আমাকে শুনেছে বা আমাকে বা আরো কিছু কনসালটেন্টদের শুনে, তাদেরকে বলবো, বাপ্পাকে বিশেষ করে বলবো, আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে আমাদেরকে দেন অনলাইনে, আশা রাখবে না। 10 বছর থেকে 13 বছর বা 15 বছর পর্যন্ত আমাদেরকে দেন, 13 বছর দিলেই যথেষ্ট, জাস্ট 3 বছর সে আমাদের সাথে অনলাইনে তার পড়াশোনা চলবে, সে যা পড়াশোনা করছে সে 7-8 যা পড়ছে তা পড়তে থাকবে, পাশাপাশি অনলাইনে 10 বছরে কি হয়, একটা ছেলে কত পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাই না? তো সাধারণত 3-তে পড়ে বা 4-এ পড়ে, এই তো হয়। তো 10 বছরে যেটা করছে পাশাপাশি সে করবে অনলাইনে, জাস্ট 10 বছর থেকে আমাদের লেভেল 0-তে দেন, 11 বছর হলে তাকে লেভেল 1-এ দেন। হ্যাঁ, যদি 10 বছরে 0 করতে পারে তাহলে সে লেভেল 1 করতে পারবে, লেভেল 2 করান, তারপরে তাকে আপনার ডিজিটাল মার্কেটিং করেন, তারপরে ফ্রিল্যান্সিং করেন, এবার তাকে IELTS পরে করান, এই এই টাইমের মধ্যে সব হয়ে যাবে। যদি একবার না পারে দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্সটা তার ফ্রি, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার সম্পূর্ণ কোর্সটা ATMs থেকে ফ্রি দেওয়া হয়, যা ছাত্র ছাত্রের মরানো। এইভাবে একটা কোর্স 10 বার পর্যন্ত করা যায়, তাকে হতেই হবে। যদি ATMs এ না হয় তাহলে হয়তো পৃথিবীর কোথাও হবে না, আমি আবার জোর দিয়ে বলছি, যদি ATMs এ না হয় তাহলে পৃথিবীর কোথাও হবে না। কেন, একটা কোর্স এক খরচে 10 বার করা যায়, অর্থাৎ তাকে শিক্ষক হওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ছেলে কিভাবে বেকার থাকে, এই মেয়েটা কিভাবে বেকার থাকে? আর একটা কথা বলবো, যাদের সন্তান শুধু মেয়ে বা আপনার হয়তো ছেলে মেয়ে দুটাই আছে, অনেকে দেখবেন ছেলেদের প্রতি খুব ভালোভাবে তার পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে, মেয়েদেরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না। মেয়ে তো পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে, পর্দায় থেকেই তো লেখাপড়া করতে পারে। আপনি ঠিক আছে, আমি ধরলাম যে আপনি রক্ষণশীল পরিবারের, আমি তো সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়তে বলি, তো সেখানে আপনি ওই রক্ষণশীল পরিবার, আমি তো ভালোবাসি তাদেরকে, তো সেখানে আপনার সন্তান যদি ঘরে বসেই অনেক মেয়ে ইনকাম করছে আমি দেখাতে পারতাম, তারা তো পর্দায় থেকেই মাসে 1-2 লাখ ইনকাম করছে, তো ঠিক আছে না হোক 50,000 ইনকাম করুক না কেন, যদি কোনো মেয়ে 50,000 মাসে ইনকাম করে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মাধ্যমে ইংলিশ শিখে, আপনি বলেন তো ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে? হবে? কার সাহস আছে, কোন ছেলের সাহস আছে 50,000 টাকা ইনকাম করা একটা মেয়ের যৌতুক চাইবে? এমন স্পর্ধা কোন ছেলের আছে? আমার মনে হয় না। এই জন্য আপনি কিভাবে করতে পারেন, আপনার সন্তানকে যোগ্য করে তোলেন, আমি চাকরির কথা বলছি না কিন্তু ঘরে বসেই করতে পারবে এটা ইনশাল্লাহ, তা আশা করি। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমাকে বলেন স্যার আমি তো তেমন লেখাপড়া করিনি কিন্তু আমার ওয়াইফ লেখাপড়া করেছে, বা ওয়াইফ লেখাপড়া করেনি হাজবেন্ড লেখাপড়া করেছে। আপনি কি জানেন ইউরোপের সেনদেনভুক্ত দেশ ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোতে একজনের যোগ্যতা দিয়ে শুধু হাজবেন্ড না বাচ্চা কাছে সহ যাওয়া যায়, যদি হাজবেন্ডের যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ সহ বাচ্চার কাছে সবাই যেতে পারে। এবার তারা কি পাচ্ছে দেখেন, যদি একজনের যোগ্যতা থাকে সে শুধু আইলস করবে, বাকিদের আইলস করতে হবে না, বাকিদের কোনো কোর্সও লাগবে না, শুধু ইংলিশ শিখতে হবে। তারা কি করতে পারছে, ওই একজনের যোগ্যতা দিয়ে, আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, সে ওখানে যিনি যাচ্ছেন তিনি পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন, বাট তার হাজবেন্ড বা তার ওয়াইফ ফুল টাইম করার সুযোগ পাবে, এবং বাচ্চার জন্য ওখানে ডে কেয়ার সুবিধা আছে, বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে, যে ছোট হয় তাদের রাখার ব্যবস্থা আছে আলাদা। এই সুযোগগুলো তো আছে, আপনাকে জানিয়ে তো না, আমরা শুধু কান্নাকাটি করি, হা হতাশ করি, নিজেকে গড়ে তোলার জন্য একটা সময়ও দিই না। শয়তানের একটা বড় পাঠশালা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম কি জানেন, হতাশা। যার মধ্যে হতাশাকে প্রশ্রয় দিলেন সে মনে আপনাকে শেষ করে ফেলবে। যার মধ্যে হতাশা ঢুকে যায় শয়তান বলে যে তার মধ্যে একটা শয়তান ঢুকে গেছে, অত তার আর কাজ করা লাগে না, অর্থাৎ শয়তানের ডিউটি শেষ। কারণ হতাশা যখন আসবে দেখবেন যে পাঁচ রক্ত নামাজ পড়তো জামাতে তার আস্তে আস্তে জামাত ছুটে যাবে, এরপরে হতাশার কারণে আস্তে আস্তে তার নামাজের ওয়াক্ত ছুটে যাবে, পাঁচ রক্ত পড়তো 4 পড়বে, তারপর 3 পড়বে, তারপর আস্তে আস্তে নাই, এরপর হতাশা বেশি হওয়ার কারণে কোন একটা হয়তো ধূমপান করা শুরু করবে, সিগারেট খাওয়া শুরু করবে, তারপরে বলবে যে আরো বসে তখন মাদক নেওয়া শুরু করবে, তারপর আরো হলে তখন লাস্টে হচ্ছে সুইসাইড। অর্থাৎ এইভাবে করে শেষ করে দেয় শয়তান, ওই যে ঢুকে গেল কি হতাশা, এখান থেকে শেষ আস্তে আস্তে আস্তে আস্তে একদম শেষ। এই জন্য হতাশা আসছে নাই নাই করবেন, নাই হতাশা নাই, নো ডিপ্রেশন ইন লাইফ, কখনো প্রশ্রয় দেবেন না, ঢুকতেই দেবেন না, যে অবস্থায় আছেন যে হালতে আছেন বলবেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন আপনার জীবন আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ, যে অবস্থায় থাকেন। আর প্রতিদিন বারবার বারবার চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইরসিলিস সামা আলাইকুম ইদরার। আপনারা এটা পড়ে দেখেন সূরা নূহের মধ্যে, আপনারা 10-12 আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, তুমি ইস্তেগফার করো, তওবা করো, এর মধ্যে সামিল হও, আমি তোমার রিজিক বাড়াই দেব, আমি তোমার রিজিক দিব, ধন সম্পদ দিব, পানি বর্ষণ করব, অর্থাৎ তোমার জন্য এখানে ফসল দিব, সন্তান দিবে, সবকিছু কিন্তু এখানে। তার মানে এইটা ইস্তেগফার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্টগুলো চলে যাবে, আপনার জীবনে সম্পদ বাড়বে, আপনার জীবনে টাকা পয়সা বাড়বে হালাল ভাবে, আপনার জীবন আগের থেকে সুন্দর হবে। আজকে এই দুটো আমলের কথা বললাম, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছেন দেলোয়ার হোসেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল আইএলটিএস করতে চাই, কোনো সুযোগ আছে কি? এবং ইসিএ করতে চাই, আমার ভাতিজে আপনার ওখানে লেভেল 1 করছে।
0: আচ্ছা, আপনি যে বলেন সিঙ্গাপুর থেকে করতে চান, ঠিক আছে, করা তো যাবে, কিন্তু কেন করতে চান? উনি কি লিখেছে, উনি কি পাশ করেছেন? আচ্ছা, অনেকেই কিন্তু মনে করে যে আমি হ্যাঁ যাব, কিন্তু জেনারেল আইএলটিএসটা কেন লাগবে সেটা তো আপনি লেখেননি। অনেকে ভুল তথ্য দিয়ে আপনি ভুল কিছু করে থাকে। দেখেন আপনি মাস্টার্স পাস কিনা, তাহলে কেনাডাতে একটা সুযোগ আছে। তবে আপনি এই পদ্ধতিতে না যে বরং আপনি ওখান থেকে সিঙ্গাপুর থেকেই আপনি ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের কাজ করতে পারেন। আর যদি লেখাপড়া থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আমরা ওখান থেকে আপনার স্টুডেন্ট ভিসার কাজ এখান থেকে করতে পারবো, ঢাকা থেকেই, এটিএমস থেকেই। আবার ওখান থেকে আপনি ওখানে বসেই থাকেন, ওখানে আপনি শুধু অনলাইনে আমাদের যোগাযোগ করলে আপনার প্রসেসিং ডান হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার হতে পারে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। তো সুতরাং আপনার ইসিএটা আমাদের এখানেই করানো হয়, সিএটা কিন্তু এটিএমস সব হয় এখান থেকে হয়, এখান থেকে জেনারেল একাডেমিক আইএলটিএসটা হয়, আবার জেনারেল আইএলটিএসটাও এখান থেকে হচ্ছে। সব ধরনের সার্ভিস আছে এখানে, অনলাইনও আছে অফলাইনও আছে, আবাসিক আছে অনাবাসিক আছে, সবই আছে। তো আপনি ওখান থেকে অনলাইনেও করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন কিনা সেটা দেখেন, আমাকে যদি খুলে বলেন তাহলে আমি আশা করি, আমি নাম্বারটা আবারও বলছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আপনারটা বুঝতে পারবো যে প্রয়োজন আছে কি নাই। খামাখা করে তো লাভ নেই, হয়তো আপনার একাডেমি লাগবে, আপনি করছেন জেনারেল, তো টাকা তো নষ্ট হবে, অর্থাৎ একটু তথ্য দরকার, আন্দাজে কোনো কিছু করবেন না। নাম্বারটা আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত নাম্বার অনেকে চাই, স্যার একটু ব্যক্তিগত নাম্বারটা দেন, আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712-80-81-93। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712-80-81-93। আপনারা নিচে লিখে রাখতে পারেন এটিএম, যা সততার চাদরে মোড়ানো। একটা কথা বলে রাখি, সেভাবে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, হাজার হাজার আছে, শত শত বলে ভুল হবে, সব কিছু মিলে কয়েক হাজার হবে, এর মধ্যে কয়জন সততা নিয়ে কাজ করে? আপনি জানেন অনেক রিপোর্টে আসছে, বিভিন্ন নামটা আমার নাম বলতে চাই না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এজেন্সি হলেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে, না জানে তার জীবনের সব সম্পদ যেটুকু তার গচ্ছিত ছিল, হয়তো কোনো জমি বিক্রির টাকা অথবা বাবার রিটায়ারমেন্টের টাকা অথবা মায়ের গয়না বিক্রি করার টাকা অথবা কোনোভাবে ধার করা টাকা, সেই টাকাটা দিল ভিসা প্রসেসের জন্য, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, সে সব কিছু মিলে চলে গেল। যেন আমি যেটা বলি, আমি এই মুহূর্তে যেখানে আমি আমি এখন লাইভ করছি এটিএমস থেকে, দেখতে পাচ্ছেন এটিএম সততার চাদর মনো, সে এই বিল্ডিং এ আছে প্রায় 11 বছর ধরে। তার কিছুটা তিনটা বিল্ডিং চারটা বিল্ডিং আগে আর তিনটা বিল্ডিং পরে, এইটুকু আরো দুইটাতেও আমার বিচরণ ছিল, এইটুকু মিলে আমি আছি এখানে প্রায়, আমার এখানে এই এই বিল্ডিং এতে 11 বছর, আর বাকি আর দুই তিনটা বিল্ডিং মিলে আরো দুইটা, তাহলে এই তিনটা বিল্ডিং এর মধ্যেই আমার বিচরণটা এখানে প্রায় কত বছর হবে, তিনটা বলে বলবো চারটা বিল্ডিং, হ্যাঁ এই চারটা বিল্ডিং এখন যেটা আছে এখানে 11 বছর, বাকিটা আপনার ধরে প্রায় 24 বছর, এখানে প্রায় 24টা বছর। তাহলে আপনি এখন বলেন, তাহলে আমি তো এখানেই এই ঢাকার মালিবাগে মোচাক মার্কেট কাছাকাছি, তো ওরা কি করে দেখবেন, ওরা আজকে এখন হয়তো মিরপুরে আছে, এরপরে চলে গেল বনানী, এরপরে চলে গেল মহাখালী, এরপরে চলে গেল হয়তো অন্য কোনো জায়গায় উত্তরা, এরপর দেখবেন আরো অন্য কোনো জেলায়, এরপর সিলেটে, এরপর চট্টগ্রাম, আর অন্য কোনো জায়গায় দেখবেন যে নাই, এরপর রংপুরে, আপনার খুঁজেই পাচ্ছেন না, এরপর হয়তো অন্য কোনো দেশে চলে গেছে পালায়। তো তারা কি করে, দীর্ঘস্থায়ী রাখে না, তারা একটা সিজন নিয়ে করে এটা, আরেকটা কাজ করে, তারা খুব অল্প অ্যামাউন্ট বলে। আমাকে অনেক বলছে স্যার এত টাকা কেন লাগে, টাকা তো বেশি বলেন। হ্যাঁ, আপনার কর্মকর্তারা বললো যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু ওরা তো অনেক কম বলছে। আমরা যত কম বলে সেটাই তো প্রতারণা। কম বলা মানেই আপনি মনে রাখবেন যে আপনি হয়তো প্রতারকের চক্রে পড়তে যাচ্ছেন, কারণ কমে তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসের একটা খরচ আছে, ওই খরচটা তো আপনাকে দিতেই হবে। যখন সে কম বললো, যখন মনে করেন যেখানে লাগবে হচ্ছে 12 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে বললো 3 লাখ টাকা করে দেব, সে কোথা থেকে করবে? তাকে তো টিউশন ফি দিতে হবে, তাকে তো 1 বছর টিউশন ফি দিয়ে তারপর বাড়াতে হবে। ওই টিউশন ফি দিবে কেমন করে 2 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকার মধ্যে? টিউশন ফিতে আসে 7 লাখ টাকা, 8 লাখ টাকা। তো যখন কম বলে মনে রাখবেন সেটা প্রতারণা হচ্ছে। যেমন অনেক সময় ওয়ার্ক পারমিটে দেখবেন যে অনেকে অনেক কম বলে, এত কম বলে, মানে স্যার এত কিভাবে সম্ভব, মানে ওরা তো অনেক কম বলছে, এখানে কেন এরকম? আমি বলি কম মানেই তো প্রতারণা। কম মানে আপনাকে দেখাচ্ছে যে আমি খুব কমে দিচ্ছি, মানে কি আপনি আপনি একটা লুক্রেটিভ একটা ফিগার বললে, চটকদার কিছু বললে, আপনি কিন্তু খুব খুশি হয়ে গেলেন, তো এত কমে। আর একটা পার্টি আছে দেখবেন, তারা বলে যে প্রথমে এত টাকা দেন মেডিকেল করেন, আর মেডিকেল কেন লাগবে? আগে তার তো অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাকে দেখি, মেডিকেল তো অনেক পরের বিষয়, শেষের জিনিসটা তো আগে করাচ্ছে, যেটা সবার শেষে লাগে মেডিকেলটা, সে সবার আগে করাচ্ছে। ওখানে কিছু টাকা পয়সা নিল, আবার তারা কি করে দেখবেন যে আপনারা এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন। মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ, অথবা তার দুলাভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে, মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে। আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা। আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গজননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি। সচেতন যদি হতো তাহলে তার জীবনের সব টাকা কেন যাবে? জানেন, আপনি জানেন আমার কাছে এখানে বেশ কিছু ইয়ে আছে, আমার কাছে আসছে একটা ছেলে, ওই সে বললো স্যার আমার ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের কথা বলেছিল এবং বললো যে এখন এটা দাও, পরবর্তীতে দিবা। আস্তে আস্তে করতে করতে দেখেন তার কাছে নিচে প্রায় 44 লক্ষ টাকা, 44 লাখ টাকা, 44 লাখ টাকার বিনিময়ে। আমি এখন দেখাতে পারছি না, এই মুহূর্তে আমি হয়তো খুঁজে পেলে দেখাবো, তো আমি আগে দেখিয়েছিলাম। বিনিময় যেটা দিয়েছে সেটা একটা হয়তো কোন একটা জায়গা থেকে কম্পিউটার দিয়ে, আপনি জানেন যে ফটোশপ এবং আরো কিছু হ্যাঁ অ্যাপ আছে যেগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার রেখে, এবং ওইটা দিয়ে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এবং এইটা দিয়ে সে কিন্তু নিয়ে গেছে 44 লাখ টাকা, 44 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে মাত্র 200 টাকার মতো। এটা তো মানুষ বোঝে না, সচেতন তো না। আমি যখন বলবো যে কিছু না হোক একবার আমার কাছে আসতে বলবো, একটা বার কথা বলতে বলবো, আসেন দেখেন, আপনার যোগ্যতা থাকলেও আসেন না থাকলেও আসেন, আপনার টাকা থাকলেও আসেন না থাকলেও আসেন, শুধু বলবো বাস ভাড়া টাকাটা যদি না থাকে কিছু বিক্রি করে হলেও আসেন। আমি বলবো যে একবার আসেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছিলেন মাসুম হাসান জয়। স্যার আমার একটা কথা ছিল, সেটা হলো আমি আইটিএস করব, আমি ইন্টার পাস করেছি 2024 সালে, বর্তমানে বিবিএ করছি ম্যানেজমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি কোন কোন দেশে যেতে পারবো?
0: দেখো তুমি যে বলেছো এখন ম্যানেজমেন্টে তুমি পড়ছো, কিন্তু কথা হলো যদি তোমার কিছু সামর্থ্য থাকতো, তুমি বলো ন্যাশনালে কিন্তু অনেকে পড়ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ বিবিএ করছে ন্যাশনালে, তো ম্যানেজমেন্টে বলো আর মার্কেটিং বলো আর যেটাই বলো, এখন তুমি কেমন করে তুমি নিশ্চিত হচ্ছ যেটার পরে তুমি একটা চাকরি ভালো পাবে, এটার পরে তুমি একটা ভালো কিছু করবে, যেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে না? তা আমি যেন বলবো যে কিছু কি তোমার নাই, কিছু থাকলে তুমি একটা করো। যাদের নাই তাদেরকে বলবো, তাদেরকে এত ভারী সাবজেক্ট পড়তে বলবো না, যদি ন্যাশনালেই পড়তে হয় তখন তাদেরকে বলবো যাও তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তুমি হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, তুমি লোক প্রশাসন পড়ো, তুমি সোশ্যাল ওয়ার্ক পড়ো, হ্যাঁ, তুমি এই জাতীয় সাবজেক্টগুলো পড়লে কি হবে বলো তো, সারা বছরে মাত্র 1 মাস থেকে 2 মাস পড়ে তুমি পাশ করে যাবা, আর বাকি তুমি সময়টা এই যে 48 মাসের মধ্যে প্রায় 40 মাস তুমি তোমার ক্যারিয়ারে কাজ করতে পারবে, তুমি ইংলিশ শিখতে পারবে, Level 1, 2, ILTS, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব করতে পারবে, AI শিখতে পারবে, আমরা একটু করাচ্ছি এখানে, এই সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার তো একটা হালাল ইনকামের চিন্তাও করতে হবে। একটা মানুষের একটা কথা বলি, আমার একটা ছাত্রের কথা বলি, ও এসে যখন আমার কাছে আসলো যে স্যার আমি বেতন পাচ্ছি, ওর বেতন পাচ্ছে প্রতি মাসে 18-19 মতো বেতন পাই, আর সেখান থেকে ওর মায়ের লিভারের একটা প্রবলেম আছে, তো ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে প্রতি মাসে ওষুধ খেতে হবে প্রায় 14,000 টাকার, আর ও বেতন পায় হচ্ছে 19,000 টাকা। এই জন্য কি করে, কিছু মানে ইয়ে দিয়ে একদম ডাক্তারকে জিজ্ঞেস করছে কোন ওষুধগুলো না হলেই না, সেই ওষুধ সবকিছু মিলে 5,000 টাকার মতো একটা ওষুধ সে দেয় প্রতি মাসে, আর 14,000 টাকা তাতে সংসার চলে। তো বললো স্যার আমার যদি মা যদি প্রতি মাসে এই 14,000 টাকার ওষুধ খেতে পারতো তাহলে আর একটু ভালো থাকতো। সে তো মারা যাবে একদিন, কিন্তু আর একটু ভালো থাকতো। প্রথম দিন যে কষ্টটা করে তার যে কষ্টটা দেখি, এই কষ্ট আমার সহ্য হয় না। তখন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি আর কিছু আছে, তোমার বাড়িতে কোনো জমি জমা আছে কিছু আছে? স্যার আমাদের ভিটা বাড়ি আছে, আর এছাড়া আর মাত্র 6% বা 7% জমি আছে, আর কিছু নাই। আমার ওই 6% দাম কত? বলছে দাম তো অনেক। কেমন দাম হবে? দাম তো প্রায় 30-35 লাখ টাকা হবে, 30-35 লাখ টাকা হবে। আমি এত হবে? তোমার তো লাগবে এত না, তোমার যে যোগ্যতা আছে তাতে তো মাত্র 10.5-11 লাখ লাগবে ইউরোপে যাওয়ার জন্য। হ্যাঁ ইউরোপে যেমন আমি সাইপ্রাস নামই বলে দিলাম, তো মাত্র এটা লাগবে, তো তুমি এটাতে তুমি করো, আর বাকিটা বিক্রি করা লাগবে না, তুমি 2% বিক্রি করো। আমি হিসাব করে বললাম তা 2% বিক্রি করো, তোমার তো সেই অ্যাবিলিটি আছে তোমার। আমি বললাম ওই 6% কতটুকু ইনকাম হয়? স্যার ইনকাম তেমন হয় না, আমরা কিছু ওই সবজি টবজি লাগানো হয় এই আর কি, ওদের ভালো এটা। কিন্তু এই বুদ্ধিটা ওকে কেউ দেয়নি, আমি তো 2% বিক্রি করে তুমি তো পারো, তো তোমার পক্ষে তো ওই যে মাত্র 2% আরো তো 4% থেকে যাবে। হ্যাঁ তো ওইটাতে তুমি তো প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট তো বাড়িতে দিতে পারো। আজকে তোমার মা চিকিৎসার অভাবে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আমার খুব কষ্ট লাগে একটা বিষয় নিয়ে, যে বাবা মা সন্তানের পিছনে মানুষ করতে করতে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দেয়, সব সঞ্চয় কিন্তু দিয়ে দিল বাবা মা, অথচ দেখেন তার শেষ বয়সের যে ট্রিটমেন্ট মেডিকেল সাপোর্ট এটা কিন্তু বেশিরভাগ সন্তান দিতে পারছে না। অর্থাৎ সে যদি তার সন্তানের লেখাপড়া তার জীবনের ক্যারিয়ারের জন্য খরচ না করতো তাহলে কিন্তু সে দিতে পারতো, জমায় রাখতো। কিন্তু সে কিন্তু ভালোর জন্য করলো, যে সন্তানকে গড়ে তোলার জন্য করলো তারই জন্য করতে যে সেই সন্তান যে ইনকাম করে তাতে কিন্তু তার জীবনের শেষ বয়সে খুব কষ্ট করে দিতে হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। আমি অন্যান্য খাওয়া দাওয়া ভালো কিছু বাদ দিলাম, আমি অন্যান্য কিছু বাদ দিলাম, আমি খাওয়া আপনি জানেন যে একটা বয়সের পরে রুচি থাকে না, একটা বয়সের পরে হ্যাঁ মাছ মাংস খাওয়াতে হয়, সারা জীবন তো কষ্টই করলো, শেষ জীবনেও খাওয়ানো গেল না। এই দুঃখটা কাকে জানাবো? যারা এটা ফিল করে না তাদেরকে বলবো তোমার জন্যই কিন্তু তোমার বাপ মা সব খরচ করলো, আজকে শেষ বয়সে তোমার পেছনে খরচ করার কারণেই তাদের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, এটাকে তুমি ফিল করো। এটা যদি ফিল করে থাকো তাহলে তোমার এখনই করা উচিত আইএলটিএস এবং লেভেল 2, এবং তারপরে বাইরে যাওয়া উচিত যেন বাপ মা তোমার ভালো থাকে। মনে রাখতে হবে, আমি মাঝে মাঝে বলি আল্লাহর কাছে, আল্লাহ ততদিন পর্যন্ত বাপ মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত তার সন্তানরা এক সাফল্যের মুখ না দেখে, সাফল্যের মুখ না দেখে পর্যন্ত তুমি তাদেরকে নিও না, কিছুটা দেখে যাক। এতই করলো সন্তানের সব ব্যয় করলো, এই জন্য আমি কি করে জানেন, ওই যে বললাম 10 বছর বয়স আমাদেরকে দেন, বাচ্চা 10 বছর হয়ে গেছে দেন, 11 বছর হয়েছে দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার সন্তান ইনশাল 15 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করবে ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল আছে ইনশাল্লাহ, সময় স্বল্পত্র কেমন দেখাতে পারলাম না, অনেক এক্সাম্পল আছে। আবারও ব্যক্তিগত নম্বর বলি, একটা নাম্বার দিচ্ছি যেটা আমি আগে বলেছি একটু চেঞ্জ করে দিই, 01612-80-81-93 বলেছি, 01612-80-81-93 ATM স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন।
1: জি স্যার, স্যার ধন্যবাদ স্যার, আমরা একেবারেই আসলে শেষের দিকে যাচ্ছি, আমি ছোট্ট করে একটা প্রশ্ন আসলে করব, সেই ছোট্ট করে আমরা 2-1 মিনিটের মধ্যে উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে, যদি অনেকগুলো প্রশ্ন আছে আমাদের কাছে। নাসরিন সুলতানা লিখেছিলেন, স্যার আসসালামু আলাইকুম, হাজবেন্ড ইউরোপেতে MBA করছে, PR পাওয়ার পর যদি ওয়াইফকে নিতে চায় তাহলে ওয়াইফের কি IELTS করার প্রয়োজন আছে?
0: আসলে বলবো, যদি হাজবেন্ড ওখানে পড়ছে যদি পেয়ে যায় ইনশাল্লাহ আপনাকে নিতে পারবে, তবে আপনি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই লেভেল 1-2 IELTS ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং না করে যাবেন না। মনে রাখবেন এই কোর্সগুলো করার পর আপনি দেখবেন আপনি কমপক্ষে ওখানে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, প্রতি মাসে কথা বললাম, শুধুমাত্র কোর্সগুলো করে যাওয়ার ফলে আপনি দেখবেন প্রতি মাসে আপনি 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন। আচ্ছা সবকিছু মিলে কোর্সগুলো করতে মাত্র 60,000 টাকা লাগে, প্রতি মাসে যদি আপনি ধরেন তাহলে বছরে আপনার লাভ হবে প্রায় 18 লাখ টাকা, তো 60,000 টাকা বিনিময় করে বছরে আমাদের 18,000 টাকা পাই, কয়েক কোটি টাকা ইনকাম হবে, কত কোটি কোটি টাকা। কিন্তু আমরা বাঙালিরা মনে করি কি জানেন, টাকা জমে বড় হব, আমাদের সামনে থেকে এতটুকু আমরা খরচাতে চাই না। মনে রাখবেন, টাকা জমিয়ে মানুষ বড় হয় না, টাকা জমালে মানুষের কি হয় বলুন তো, টাকা ইনকামের প্রতি আগ্রহ কমে যায়,
1: কমে যায়।
0: হ্যাঁ, বরং টাকা যদি আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, মনে করেন আপনার কিছু নাই, আপনার আছে মাত্র 3,000 টাকা সেভিংস আছে, ওই 3,000 টাকা দিয়ে একটা অনলাইন কোর্স করেন, ওইটাতে শেখেন, দেখবেন ওইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। এই জন্য বলবো, আমার কাছে মনে হয় যেহেতু শেষ, আমি বলবো যারা পরীক্ষা দিয়েছে HSC বা আলিম বা ডিপ্লোমা, তাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা একেবারে তাদের সামর্থ্য নাই তাদেরকে ছেড়ে দাও, তাদের জন্য সিট ছেড়ে দাও, তুমি ঢাকা ভার্সিটির প্রতিযোগিতা না করে তাদের জন্য ছেড়ে দাও, তুমি ওই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না করে তাদের জন্য ছেড়ে দাও, তোমাদের সামর্থ্য থেকে তুমি বাইরে চলে যাও, যার সামর্থ্য সে এটা করুক, তাকে ছেড়ে দাও সিটটা, তাহলে সে একটু ভালো জায়গায় চান্স পেলো, তার জীবনে কিছু করে খাবে। আর তুমি কি করো, এই যে তোমার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি IELTS করো, Level 2 করো, এতটুকু সামর্থ্য আছে আর কিছু ধার করো, আর কিছু নিজের টাকা কিছু বিক্রি করো, এটা দিয়ে তুমি চলে যাও। তাহলে কি হবে বলো তো, তোমার বয়স যদি 18 হয় 19 হয়, এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য তুমি যে চেষ্টা করছো 2 বছর ধরে চেষ্টা করছো, ওই 2 বছরে যে তুমি ইনকাম করবে, ওইটাই দেখবে যে অনেকে সারা জীবন বাংলাদেশে জমাতে পারে না, ওই 2 বছরে অনেকেই 50 লাখ ইনকাম করে। তো এমনি যেন বললাম, এইটা যদি হয় তাহলে তোমার জীবনটা খুব অল্প সময়ে। একটা লাস্ট বলে রাখি, বাংলাদেশে সাধারণত যেটা হয়, 50 থেকে 60 বছর বয়সে যে সাফল্য, আর্থিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য অর্জন না করতে পারে, জাস্ট HSC আলিমের পরে, ইন্টারমিডিয়েট পরেই যদি কেউ IELTS Level 2 করে বিদেশে ভিসা প্রসেস করে, তাহলে ইনশাল্লাহ, আর যদি তার যোগ্যতা না থাকে, IELTS পয়েন্ট না থাকে, তাহলে স্টুডেন্ট ভিসা না যে ওয়ার্ক পারমিটে যাবে। ওয়ার্ক পারমিট হচ্ছে ইউরোপে, বৈধভাবেই হচ্ছে, এই সুযোগ তো আছে। আর সবকিছু মিলে বলবো, যদি মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, নামাজ 5 ওয়াক্ত হচ্ছে না, তুমি ক্যারিয়ার শুরু করো না, 5 ওয়াক্তই লাগবে, এবং ফরজ সালাত গুলো পড়লো, প্রত্যেক ফরজ সালাতে পড়ে আয়াতুল কুরসি পড়ো। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, বাট দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, এবং তুমি ইংলিশে তুখর হও এবং অন্যান্য অর্জন করো, অলসতাকে প্রশ্রয় দিও, একেবারে প্রশ্রয় দিও না, তুমি ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা কাজে লাগাও, কালকে তুমি সেই দিনটা পাবে যে দিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগত আবার নাম্বারটা দিয়ে শেষ করছি, ATM মোহাম্মদ আমার পুরো নামটা, মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, 01712 80 81 93, আমার হচ্ছে ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা SMS করতে পারেন, আপনারা সরাসরি কল করতে পারেন, এবং সরাসরি আমার সাথে দেখা করুন একবার জীবনে একবার হলেও। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং যারা দেখছেন তাদেরকে বলবো যেহেতু এটা ফেসবুকে আছে, একটু শেয়ার করে দেন, অনেকগুলো মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
1: অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য, এবং আমার উপস্থিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনি এই আয়োজনের আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আগেও যে আলাপগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে, সেখান থেকে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, স্যারকে ফোনও দিতে পারেন আপনার যে কোনো প্রশ্নের জন্য। আজকের মতো সিফাত বিদায় জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি আলবিদা।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তো তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
6: শুনছেন ঢাকা FM 90.4।

0: এবং উনি আমাকে একটা কথা বলছিলেন, যেদিন তুমি $1,00,000 এলসি দিতে পারবা সেদিন তোমাকে আমি গাড়ি দিয়ে দিব। আমি বললাম, স্যার যদি আপনার এই কথা ঠিক থাকে স্যার আমি কিন্তু দিয়েই গাড়ি চাব। ম্যাডাম জানতো বিষয়টা, আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম স্যারের রুমে আসেন। আসলো, আমি স্যারের হাতে এলসির কপিগুলো দিয়ে বললাম, স্যার চাবি নেন। তো স্যার করলেন কি, ওনার প্রাডো গাড়ির চাবি আমাকে দিলেন, তুই চাবি তুই, তখন আমাকে তুই করে বলে, হ্যাঁ না তুই চাবি চেয়েছিস আমি তোকে চাবি দিয়ে দিলাম। স্যার আমি এটার চাবি চাইনি, আপনার কাছে স্যার আমি বলেছিলাম যে, স্যার আপনি বলেছিলেন যে $1,00,000 যেদিন তুমি পার্সোনাল ক্রস করবো সেদিন তোমাকে আমি গাড়ি দিব।
1: ভালোবাসার বাংলাদেশ।
2: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে। আপনাদের আয়োজন শুধুই আপনাদের কারণে। আপনারা যখন আমাদের বিভিন্ন বিষয়ে কন্ট্রিবিউট করেন, স্পেশালি আপনারা শেয়ার করেন, আপনারা একটা কমেন্ট সেকশনে কমেন্টস দেন অথবা আপনারা বিভিন্ন রকমের রিয়াকশন দেন, এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট। এবং আমরা জানেনি, আমরা যে নাম্বারে আপনাদের এই ফোন কলটা রিসিভ করি 01841904904। ইনফ্যাক্ট ফোন কল না, প্রেফার্ড হচ্ছে টেক্সট দেওয়া। টেক্সটে আপনার ছোট করে আপনাদের গল্পটা লিখে পাঠান, আমাদের পুরো একটা ডেডিকেটেড টিম আছে যারা এই আপনাদেরকে এখান থেকে শর্ট আউট করে হট সিট পর্যন্ত এই জার্নিটাকে কমপ্লিট করেন। যেমন আজকে আমার গেস্ট অফ অনার আমার ব্রাদার অলরেডি উপস্থিত হট সিটে, কি নাম আপনার?
0: আমার নাম মোহাম্মদ মাহমুদুল হোসেন রাসেল।
2: রাসেল কি নিকনেম?
0: নিকনেম।
2: ওকে রাসেল ভাই, অসম্ভব শ্রদ্ধা এবং অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি।
0: আপনাদেরকে অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার জীবনের আসলে একটা অ্যাচিভমেন্ট। আপনাদের প্রোগ্রামগুলো আমি নিয়মিতই দেখার চেষ্টা করি, অনেক মোটিভেশন গল্প এখানে থাকে, অনেকের জীবন যুদ্ধের গল্প থাকে। আমি আজকে আসলে যে স্টোরিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে জীবন যুদ্ধ এক জিনিস, আর আপনি যুদ্ধ জয়ী হওয়ার পরে পরাজিত হয়ে গেলেন সেই বিষয়টা নিয়ে। গোড়া থেকে আমি বেসিক্যালি, আমরা 5 বোন 1 ভাই, বাবা মার অত্যন্ত আদরের সন্তান ছিলাম। সেই হিসেবে আমার পড়ালেখা ময়মনসিংহ গৌরীপুরে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বড় আপা আমার ভালোর চিন্তা করে উনি আমাকে উনার মানে বৈবাহিক স্থান সিরাজগঞ্জ জেলা শহরে নিয়ে যায়। আসলে ওইটা আমার জন্য ছিল একটা জীবনের টার্নিং পয়েন্ট, কারণ আমি একটা একদম মফস্বল একটা উপজেলা থেকে জেলা পর্যায়ে যে পড়ালেখার সুযোগ পাওয়া, এটা আমার জন্য একটা জীবনের টার্নিং পয়েন্ট। আর বাবা মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমার আপারা এবং আমার দুলাভাই যে দুজন ছিলেন ওনারাই আসলে আমার বাবা মা বলেন টোটাল দায়িত্বটাই ওনারা পালন করতেন। আমি কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধার সহিত আমি তাদেরকে স্মরণ করি। আমার হয়তোবা আপন বড় ভাই নাই, কিন্তু আমি পেয়েছিলাম আমার 5টা দুলাভাই। সো আমি আসলে অভাব কি জিনিস সেই জিনিসটা কখনো ফিল করি নাই, জাস্ট হয়তোবা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেই নেই, কিন্তু একটা ছেলের জন্য যা যা দরকার ছিল আম্মা চেষ্টা করতেন। আম্মা যদি কোনো কারণে ফেলিওর হতেন আপারা দাঁড়াতেন। আজকে 80-এর দশকের যে ট্রেন চলতেছে প্যান্টের জিন্স প্যান্ট, আমার বড় আপার কথা মনে হচ্ছে, আমার বড় দুলাভাইয়ের কথা মনে হচ্ছে। ওই সময় 89-এ আমি SSC পরীক্ষা দিই, দুলাভাই ঢাকা থেকে আমার জন্য 1800 টাকা দিয়ে হারা ব্র্যান্ডের একটা প্যান্ট নিয়ে গেছিল। হ্যাঁ, খুব চলতো,
2: একটু ফেডেড জিন্স,
0: হ্যাঁ ফেড জিন্সের ছিল। এবং সেই সাথে আপাও আমাকে একটা জিন্সের শার্ট কিনে দিয়েছিলেন।
2: আর ছিল আর কি ছিল জানো ভাই? জান সেটল জ্যাক,
0: আর একটা ছিল US Army
2: সেটল
0: জ্যাক। জি, তো SSC পাস করার পরে আমার আম্মা আসলে আমাকে খুব ফিল করতেছিলেন। আমি আবার গৌরীপুর আসি, গৌরীপুর ব্যাককুড়ি উপজেলা শহরে, ওখান থেকে HSC পাস করি গৌরীপুর সরকারি কলেজ থেকে। গ্রাজুয়েশনের জন্য ভর্তি হয়েছিলাম বেসিক্যালি জগন্নাথে, কিন্তু আসলে মা ছেলের যে আসলে একটা বন্ধন, আমি থাকতে পারতাম না ঢাকায়। তো প্রতি সপ্তাহে বাড়িতে যেতাম, আর আসার সময় মা বাস স্ট্যান্ডে কান্নাকাটি করতেন। তো এক পর্যায়ে আমার মেজো বোন সীমাপা উনি বললেন, পড়ালেখার দরকার নেই, এখানেই থাকো, মা ছেলে মিলেই থাকো। তো আসলে গৌরীপুরেই থেকে গেলাম, ওখান থেকে গ্রাজুয়েশন করলাম। তো আমার আম্মার মরহুম আম্মার একটা ইচ্ছা ছিল যে আমি তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি হতে পারো নাই, আমার কষ্ট নেই, বাট আমি যেন বলতে পারি আমার ছেলে বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, স্নাতক তুমি এম এ কমপ্লিট করো। আনন্দমোহন কলেজে ভর্তি হলাম, ওইখান থেকে আমি ইতিহাসে এম এ কম শেষ করার পরে স্থানীয় কিছু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তো বেসিক্যালি আসলে ওই রাজনীতির কারণেই আমাকে একটা সময় গৌরীপুর ছেড়ে দিতে হয়। আমি আপনাকে ঘটনাটা বলতেছি সম্ভবত 1998 সনের কথা। দুপুরে ভাত খেতে বসেছিলাম, তো আমাকে অ্যারেস্ট করতে আসবে, আম্মা আমার হাতে 500 টাকা দিয়ে বলল তুমি এই মুহূর্তে বাসা থেকে চলে যাও। ওই যে ঢাকায় আসছিলাম, সেই থেকে শুরু হলো ঢাকার জার্নি। ঢাকায় এসে প্রথমে একটা ওষুধ কোম্পানিতে চাকরি নিলাম। বেসিক্যালি আসলে একজন মানুষের পরিশ্রম শিখার জন্য আমি মনে করব যে
2: ওষুধ কোম্পানিতে কাজ করা,
0: কোম্পানিতে অ্যাটলিস্ট একটা বছর জব করা,
2: সেলস অ্যাকচুয়ালি সেলস রিপ্রেজেন্টেটিভ।
0: কারণ বেসিক্যালি আপনার একজন রিপ্রেজেন্টেটিভকে যে ট্রেন আপটা করা হয় কোম্পানির খরচে, তখন তো আসলে কোনো কন্ট্রিবিউশন কোম্পানি করতো না, জাস্ট দুপুরের লাঞ্চটা দিত, প্লাস এক বছর যে আপনার উপর যে তারা নিয়ম শৃঙ্খলার ভিতর আপনাকে যে ইয়াটাতে নিয়ে আসে, মানে একটা রুটিনের ভিতর নিয়ে আসে, এই রুটিনটা আসলে যে কোনো মানে প্রাইভেট সার্ভিস হোল্ডারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। লাইক আপনাকে ডিউ টাইমে অফিসে ঢুকতে হবে, আপনাকে সারাদিন যা কাজ করলেন গতকালকে আর আগের দিন বাসা থেকে রেডি করে নিয়ে যে আপনার ডেইলি কল রিপোর্টটা জমা দিতে হবে, ইভেন কোন ডক্টরকে আপনি কি স্যাম্পলিং করলেন, কি আপনি আজকে তাকে বুঝালেন, ডিটেলস লেখা থাকে, আমি ভিতরে আর গেলাম না। তো মিনটাইম আসলে আমি একজনকে পছন্দ করতাম, ওই আনন্দমোহন কলেজে পড়া অবস্থায় একজনকে পছন্দ করতাম, ওর বিয়ে আসতেছিল, আম্মাকে বললাম রাজি না, কিছুদিন মা ছেলে কথা বন্ধ থাকলো, এক পর্যায়ে আমার বড় দল হয়ে বললেন মা রাসেল যেহেতু পছন্দ করেছে আপনি রাজি হয়ে যান, অসুবিধা কি। তো আম্মা রাজি হলেন, কোম্পানিতে আপনার ছুটি চেলাম 15 দিনের। তো কোম্পানি আমাকে ছুটি দিবে না, এতদিন ছুটি দিবে না, 3 দিন ছুটি দিবে। আমি বললাম স্যার আমার ফ্যামিলি অনেক বড়, প্লাস আত্মীয় স্বজন অনেক বড় বড় আছে, সো স্যার হয় আমাকে 15 দিন ছুটি দিবেন, তা না হলে আমি চাকরি ছাড়ব। বলছে ওকে, সেকেন্ডটাই অ্যাকসেপ্ট, আমি চাকরি ছেড়ে বিয়ে করতে চলে গেলাম। আমি বিয়ে করতে চলে গেলাম, আপনার বিয়ে টিয়ে করলাম, আমি বেকার মানুষ, মানে যাওয়ার সময় শুধু বেতন আর মনে হয় আমার এক বছরে 300 টাকা করে ওনাদের হাতে জমা ছিল, 3600 টাকা, আর আমার বস যিনি ছিলেন আব্দুর রব মোল্লা, উনি আমাকে 2000 টাকা গিফট দিলেন। তো টোটাল খরচ আমার আম্মা এবং আমার বড় দুই বোন করেছেন। তো আসলে বিয়ের পর যেটা হয় আপনার, যে আসলে শ্বশুরবাড়িতে যাই সবাই জিজ্ঞেস করে জামাই কি করে, তো ওনারা বলে ওষুধ কোম্পানিতে চাকরি করে, আমার মিথ্যাটা মুখ দিয়ে আসে না। তো হঠাৎ করেই আমার ওয়াইফের এক ভাই, উনি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানিতে জব করতেন, উনি আমাকে, তখন আমার মোবাইল টোবাইল কিছুই ছিল না, আপনারা জানেন তখন গ্রামীণ মানে ফোনগুলা চলতো, ফোন দিলে ডেকে দিত, তো ফোন আসলো, আমাকে বলল তুমি গ্রামীণ টেলিকম সার্ভিসেস, তো আমাকে বলল যে তুমি এই মুহূর্তে ঢাকায় মুভ করো। কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম যে এখন বাজে 3টা, আসলে আমাদের তো ফ্যামিলি, আমরা যেহেতু বাবা নাই, আমরা টোটালি এগ্রিকালচার মানে প্রোডাক্টের বেসড এবং এটার সেলের উপর আমাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট ছিল। তো যে টাইম সেই টাইমে গ্রাম থেকে ধান এনে বাজারে বিক্রি করে আসলে ঢাকায় আসা সম্ভব না। তো আমি আমার 4 নম্বর আপা রিমাপা, আমি ওনার কাছে আসলে কি পরিমাণ কৃতজ্ঞ আমি আপনাকে বলতে পারবো না, আপাকে আমি ফোন দিলাম যে আপা আমার আসলে ঢাকায় একটা চাকরির অফার আসছে, আমি ঢাকায় যাব কিন্তু টাকা নাই, বুঝছো, তুমি আসো আমি টাকা দিচ্ছি। আপা আমাকে 2000 টাকা দিল, আমি বুঝতে পারলাম যে আপার কাছে 2000 টাকাই ছিল। আমি 2000 টাকা আসলে আপার কাছ থেকে নিলাম না, আমি 1850 টাকা আপার কাছ থেকে নিয়ে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমি রাত্রে যখন ঢাকায় পৌঁছলাম, তখন হপফুল্লি আপনার রাত্রে 1টা বাজে, আমার যথারীতি সুমন্দির বাসায় গেলাম, যাওয়ার পর খাওয়া দাওয়ার পরে উনি বলল ঘুমিয়ে পড়ো, সকালে তোমাকে নিয়ে যাব। বলছে তুমি আসো আমি টাকা দিচ্ছি। আপা আমাকে 2000 টাকা দিল, আমি বুঝতে পারলাম যে আপার কাছে 2000 টাকাই ছিল। আমি 2000 টাকা আসলে আপার কাছ থেকে নিলাম না, আমি 1850 টাকা আপার কাছ থেকে নিয়ে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমি রাত্রে যখন ঢাকায় পৌঁছলাম তখন হপফুল্লি আপনার রাত্রে 1টা বাজে, আমার যথারীতি সুমন্দির বাসায় গেলাম। যাওয়ার পর খাওয়া দাওয়ার পরে উনি বলল ঘুমিয়ে পড়ো, সকালে তোমাকে নিয়ে যাব। তো সকালে স্বাভাবিকভাবেই মানে সারা রাত্রে জার্নি গেল, ওনার উনি যে অফিসে নিয়ে গেলেন, পলাশসার নাম, মাই ডিয়ার টাইপের মানুষ, এভারগ্রিন মানুষ, আমি স্যারকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। উনি আমার সিবি দেখে আমার ওয়াইফের হাত ভাইকে বললেন যে আপনি একটু মুস্তাক ভাই বাইরে বসেন। তো উনি আমার সঙ্গে 1-to-1 কথা বলে বললেন যে রাসেল আসলে আপনার তো অনেক পড়ালেখা, বাট আমার তো নতুন অফিস, আমি আপনাকে হাত খরচ দিব, চলতে পারবেন? বললাম স্যার কোনো সমস্যা নেই, এটা হইলে ইয়ানফ স্যার, আমার বাড়িতে টাকা পাঠাইতে হবে না। তো তখন উনি আমাকে স্যালারি ধরলেন 3000 টাকা। আমি এটা আপনাকে বলতেছি 2001 কি 2 এর ঘটনা, 3000 টাকা কাজ করি। যখন উনি যেই কাজটা দেয় আমাকে করি, আমার একজন বস ছিলেন আরিফ সাহেব নাম, উনি আমাকে আসলে ডিউটির চাইতেও বেশি কাজ করাতেন। আমার কথা হচ্ছে ঠিক আছে আমি কাজ করতে আসছি, কাজ করি, আমাকে ঢাকা শহরে কে চিনে? আমাকে ঢাকা শহরে তো কেউ চিনে না। একজন রিক্সা যিনি চালায় উনিও যেমন আমিও তেমন, উনি রিক্সা চালাচ্ছে, আমি একটা অফিসে চেয়ার টেবিলে বসে আছি। তো বেসিক্যালি আমাকে যে পোস্ট দেওয়া হলো, আসলে আমার যিনি আমাকে মানে ফলো আপ করেন কিংবা আমার বস, উনি আসলে আমাকে কাজটা করান অন্যভাবে, লাইক ওয়ান টাইপ অফ ডেলিভারি ম্যান। আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে নো প্রবলেম। তো আপনারা জানেন যে আসলে ঢাকা শহরে অনেক গার্মেন্টস আছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি, আমার বসের কোম্পানিটা ছিল গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি। উনি বেসিক্যালি চায়না বেসড ইম্পোর্ট কাজ করতেন। তো আমাকে একদিন 2 কার্টুন

0: বাটন দিয়ে পাঠালো আপনার তেজগাঁও একটি এতে, অফিস ছিল মোহাম্মদপুর থানা রোডে। তো আমি তখন বেবি ট্যাক্সি চলে ঢাকা শহরে, আমি দুইটা সিট নিয়ে কার্টুন এক পাশে রেখে আমি ঢাকার মানে মহাখালীর দিকে মুভ করলাম। তো আসার পরে যেটা চিন্তা করলাম যে এখানে যদি আমি কার্টুন রেখে রাস্তার ওই পারে আরেকটা নিয়ে যাই, আবার আরেকটা নিয়ে এসে আরেকটা চুরি নিয়ে যাবে, আবার লেবার নিব, লেবার কয় টাকা চাই, একজন লেবার ডেকেও নিয়ে আসলাম, সে আমার কাছে ওই সময় 50 টাকা চাইল, বাট আমার 50 টাকা দেওয়ার মতো আমার এবিলিটি ছিল না। তো আমি একজনকে বললাম ভাই একটা কার্টুন আমার মাথায় তুলে দেন। তো আমি যখন কার্টুন নিয়ে রাস্তা পার হই, এটা আল্লাহরই একটা অশেষ মেহরবানি, পলাশ স্যার মহাখালী দিয়ে যাচ্ছিলেন গাড়ি দিয়ে, তা উনি আসলে বিষয়টা দেখলেন, অফিসে যে উনি আরিফ সাহেবকে বললেন যে আপনি রাসেলের আজকের কনফারেন্স বিলটা নিয়ে আসেন, বললো অত ডেলিভারিতে গেছে। বলছে আর কি ডেলিভারির কাজ নাকি
1: উনি জানেনই
0: না, বলছে আর কি ডেলিভারির কাজ নাকি ওর অন্য কাজ, কয় না লুক ছিল না ওকে পাঠাইছি। তো আমি অফিসে লাঞ্চের পরে যখন ঢুকলাম, ক্ষুধার্ত ছিলাম প্রচন্ড, তো লাঞ্চের সময়টুকু উনি আমাকে দিতে রাজি না আমার বস। তা উনি বলতেছে যে তাড়াতাড়ি বিলটা করে দেন, স্যার তো বাইরে যাবে, বিলগুলো মনে হয় সব সাইন করে দিয়ে যাবেন, ঠিক আছে দিচ্ছি, লাঞ্চটা করে দেবেন এখন দেন। আমি অ্যাজ ইউজুয়াল যা বিল আমি তাই করে দিলাম। তারপর স্যার আমাকে ডাকলেন রুমের ভিতর, ডেকে বললেন রাসেল আমি হয়তো বা আপনাকে 3000 টাকা স্যালারি দিই, বাট আপনাকে তো আমি লেবার হিসেবে অফিসে নিয়ে নিই, ডেলিভারি করবে রহিম, আপনি যান কেন? আমি বললাম স্যার আসলে এখন রহিম নাই, বায়ের ফ্যাক্টরি মাল চাচ্ছে যার জন্য পাঠিয়েছে, আপনি সিএনজি নিয়ে বেবি ট্যাক্সি নিয়ে যেতেন। আমি বললাম স্যার আসলে আমার বেতনে 3000 টাকা, আমি 200 টাকা বেবি ট্যাক্সি ভাড়া কোথায় পাবো? পরে বলছে আপনাকে কি বলা হয়নি বেবি ট্যাক্সি নিয়ে যাওয়ার জন্য? আমি বললাম না। তো উনি বললো আপনি এরপর আর এই কাজগুলো করবেন না, আর যেহেতু আপনি বিয়ে করছেন প্রতি সপ্তাহে বাড়িতে যান, কাউকে বলবেন না, আমি আপনাকে এটা ডাবল ফিগার করে দিলাম। জাস্ট আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম,
1: অবাক না আসলে উই ডিজার্ভ ইট, আপনি যদি আড়াল করে সবকিছু নিজের ঘাড়ে নিয়ে নিয়ে আল্লাহ এটার ব্যবস্থা করে দিয়ে, স্যার ওই যে বলে না যে ঘরে বসলে আল্লাহ রিজিকের ব্যবস্থা তিনি করে দেন।
0: তারপর থেকে স্যারের একটা দৃষ্টি পড়লো আমার প্রতি, হঠাৎ করে অফিস থেকে বের হচ্ছে, রাসেল কোন দিকে যাবেন? স্যার মিরপুর, দেখেন তো এটা মিরপুর এক নম্বরে পাওয়া যায় কিনা, ঠিক আছে স্যার যাচ্ছি। আমাকে উনি লোকেশন বলে দিলেন, আমি বলতাম স্যার আমি ঢাকা শহর তো তেমন কিছুই চিনি না। তো আমাকে একদিন গাম টেপ কেনার জন্য পাঠালেন স্যার মিরপুর এক নম্বরে, প্রায় 6000 রোলের মতো। তো আমাকে স্যার বলে দিয়েছেন এটা মিনিমাম প্রাইস রাসেল 45 টাকা। এখন আমি দোকানে যারা এখানে পাই মানে গাম টেপের যে ফ্যাক্টরিগুলোর যে দোকান আছে জিজ্ঞেস করি কোথাও এই 45 টাকা নাই, 100 ইয়ার্স যেটা সেটাও 45 টাকা না, 90 ইয়ার্স যেটা সেটাও 45 টাকা না, 50 ইয়ার্সের দাম তো তারও অর্ধেক। আমি যেহেতু মোবাইল নাই আমি ওই দোকান থেকে স্যারকে ফোন দিই, স্যার এটা তো পাচ্ছি না স্যার, এত টাকা তো দাম না। কই কি বলেন? স্যার আমি সব প্রত্যেকটা দোকানে চেক করছি, দাম কত? বললাম স্যার দাম হচ্ছে 30 থেকে 32 টাকা। আমাকে বলছে তাহলে আপনি দাঁড়ান আমি আসতেছি। আমি বললাম স্যার আমি তো কোয়ালিটি ঠিক চিনি না, আপনি একটু আসলে ভালো হয়। তো স্যার আসলেন, তো স্যার কিনলেন আমার সামনেই, কিনলেন, কিনে বললেন যে এরকম ব্যাপার দেখছেন আরিফ কি করতেছে অফিসে এগুলা,
1: দাম ওইভাবে বাড়ায় ধরছে।
0: হ্যাঁ আমি বললাম স্যার আমি তো ঠিক
1: জানি। 6000 পিস
0: 6000 পিস ছিল
1: আপনার, 15 দিয়ে 6 দিয়ে 6 90 90 হাজার টাকা।
0: আপনার আপনি চিন্তা করতে পারেন মানে
1: ওই সময়
0: 2001-2002 90 হাজার টাকা। আমি জানি না পলাশ স্যার কখন এই প্রোগ্রামটা দেখবেন কিনা। সবচাইতে বড় মিরাকেল ঘটনাটা ঘটে,
1: উনি কি বললো এটা দেখ শুনে? এতটুকুই?
0: এতটুকুই না, আমাকে শুধু বলল যে আমি যেটা চিন্তা করছিলাম সেটা পারচেজটা এখন থেকে আপনি করবেন। তো আরিফ সাহেব ওনার বোনের একটা বিয়ের প্রোগ্রামে চলে গেলেন, কিছু ফেব্রিক কিনতে হবে, আমাকে স্যার সদরঘাট পাঠালেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি সদরঘাট
1: মানে পারচেজিং শুরু হলো,
0: আমার আপনার
1: মানে প্রোক্রিমেন্টে ঢুকে গেলেন।
0: তো আমাকে আরিফ সাহেব মানে ল্যান্ড ফোনে ফোন দিয়ে বললো এই দোকানে যাবেন, বলা আছে আপনি যাবেন, প্যাকিং মানে আপনাকে ফেব্রিক দিয়ে দিবে, ওখান থেকে ওরাই কভারমেন্ট ঠিক করে দিয়ে দিবে। তো আসলে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আমি ওই দোকানে না গিয়ে আরো 2-3টা দোকানে আমি সোর্স করা শুরু করলাম।
1: সেটা কারণ আরেকটাই কারণ যে আপনি তো বুঝে গেছেন
0: 9-6 করে আপনার। তো ওখান থেকে আমি স্যারকে আবার ফোন দিলাম যে স্যার এখানে তো স্যার আসলে এই দোকানে এই প্রাইসের কম দিবে না, বাট অন্য দোকানে সেম জিনিস আছে স্যার, বাট প্রাইস কিন্তু 30 টাকা পার ইয়ারসে কম বলছে নিয়ে নেন। তা আসার পরে নিয়ে দিলাম যে ফ্যাক্টরিতে যাওয়ার কথা, ফ্যাক্টরিতে পাঠালাম, প্রোডাকশন হলো, ডেলিভারি হলো আপনার। তো আরিফ সাহেব 6 দিন আসার পরে আমার জিজ্ঞেস করলো, আপনি ওই দোকান থেকে ফেব্রিক আনেন নাই কেন? আমি বলছি আমি কিচ্ছু জানি না, আপনি পলার স্যারের সঙ্গে কথা বলেন। আমি স্যার আমাকে পাঠিয়েছিল, আমি 2-3টা দোকানের কোটেশন দিলাম, স্যার নিজে সোর্স করেছে। তো একটা পর্যায়ে আসলে স্যার পলার

0: শুধুই মানে দিবে, কিন্তু আসলে ফাইনালি উনি কিছু দেন না। তো চলতেছে এরকম ভাবে। আর মিন টাইম আমার ভিতরে একটা মানে স্বপ্ন ছিল, যেটা মানে ছোট থেকেই মানে ফিল করতাম, যেহেতু বাবা মারা গিয়েছিলেন ওই সময়, তো টিভিতে সরাসরি হসটা আপনার দেখাতো, আপনার এখনো দেখায়, সাদা কালো টিভি ছিল বাসায়।
1: প্রতি মহাসমারোহে দেখতাম সেটা, হ্যাঁ মানুষ কেন জানে ওইভাবে দেখে না, কিন্তু আমরা তো
0: মহাসমারোহ দেখতাম। তো ওই দিন আপনার আরাফাতের আরাফাত দিবসে যখন আপনার হাজি সাহেবেনরা আরাফাতে যেতেন, আমার আম্মা ওই দিন রোজা রাখতেন, এবং যখনই হাজরে আসহাব পাথরটা দেখাতেন ওই টিভির উপর উনি চুমা দিতেন। তো আসলে আমার খুব খারাপ লাগতো। তা আমার একটা বোন ছিল রুমাপা, আমার বোন ভাই বোনদের ভিতর সবচেয়ে সুন্দরী আপা ছিলেন। আপা বলতো, আম্মা তুমি এখানে চুমা দেওয়া কি হবে, এটা তো টিভি, বলছে এইটাই আমার হাজরে আসহাব। তা আল্লাহর কাছে নিয়ত করেছিলাম যে আল্লাহ আপনি যদি কখনো আমাকে তৌফিক দেন আমার জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে আমি আমার আম্মাকে হজ করাবো।
1: বাই দ্য ওয়ে 80-90 ট্রেন্ড চলতেছে, 80-90 ছেলেরা কেমন ছিল, ওদের মন মানসিকতা কেমন, ওই মানুষগুলো মেজরিটি ক্ষেত্রে কেমন ছিল, এটা যদি ঝলক কেউ দেখতে চান এই প্রোগ্রামে মনোযোগ দিয়ে চোখ কান খোলা রাখেন। জি রাসেল ভাই, তারপর
0: আমার জীবনের টার্নিং পয়েন্ট, আমি যমুনা গ্রুপে অফার পেলাম জব চেঞ্জ করার। যমুনা গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান দাদা জিপার। তো ফরচুনে আমি ওই হজের পর্বটা শেষ করি। তা ফরচুনে থাকা অবস্থায় আমার এক বছরের যে সেলস কমিশন পেলাম সেটা নিয়ার অ্যাবাউট 2,50,000 টাকা। তো টাকাটা হাতে পেয়ে আমি ডিসিশন নিলাম আম্মা হজে যাবেন। মিন টাইম আমার একটা ছেলে হয়েছে, ছেলে সহকার আমরা রূপনগরে ছোট্ট একটা বাসায় থাকি, মা ছেলে বউ এই আমাদের সংসার। ফার্নিচার বলতে 2টা খাট, একটা ড্রেসিং টেবিল, সম্ভবত ডাইনিং টেবিল কিনতে পারিনি, আমরা ফ্লোরে বসে খাওয়া দাওয়া করি। তো বাসায় আসলাম, আমার আম্মাকে আমি টাকা দিলাম হাতে যে আল্লাহর অশেষ মেহরবানি, তুমি এবছর হজে যাবা। উনি কোনো অবস্থাতেই আমার টাকা রিসিভ করবেন না, আমি তোমার টাকা নিব না। কেন নিব না, এটা তো আমার টাকা, আমার আমার সেলস কমিশনের টাকা। বলছে আমার আম্মার উত্তর ছিল, তোমার বাবার অনেক কিছু রেখে গেছে, এটা তোমার টাকা, আমি তোমার সেই টাকা কেন খরচ করব, প্রয়োজন হইলে আমি টাকা নিব, তোমাকে আমার জমি লিখে নিতে হবে। বলছি সরি আম্মা, এটা পারবো না। তো উনি নিবেন না, আমি ওনার সঙ্গে কথা বলি না, মা ছেলের একটা সংগ্রাম চলতেছে। মিন টাইম আমি আমার এক মামার হেল্প চাইলাম, ওনার বাসায় গেলাম যে মামা আম্মা আমার সঙ্গে কথা বলেন না গত 4 দিন যাবত। বলল কি কারণে বলেন, এই ঘটনা। আম্মাকে উনি ফোন করে দাওয়াত করলেন বাসায় যাওয়ার জন্য, বলছেন যে আমার ছেলে আমাকে হজে পাঠাতে পারে নাই, এবিলিটি থাকা সত্ত্বেও তোমার ছেলে তোমাকে টাকা দিচ্ছে, এটা তোমার নেওয়া উচিত। তখন উনি কন্ডিশন দিলেন, আমি নিতে পারি, ওকে বলেন এই জমিটুকু আমার নিতে হবে। তখন আমি ওনার পা ধরে একটা কথা বললাম যে তাহলে তো তুমি মারা যাওয়ার পর আপারা সবাই বলবে যে মার জন্য তুমি করেছ শুধুমাত্র সম্পত্তির লোভে। আমার 4টা বোন, মিনটে আমার একটা আপা মারা গিয়েছেন, ওরা আমার 4টা ভাই, আমি ওদের সঙ্গে বেমানি করতে পারবো না। তো যথারীতি আম্মা হজে গেলেন, হজ করে আসার পরে খুব শর্ট টাইমে আম্মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তো আসলে ওই ধাক্কাটা আমার মানে কাটিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছিল, মানে যেটাকে বলা যায় যে আমি হসপিটালে ভর্তি করলাম সকালে এনজিওগ্রাম করার জন্য, রিং পরানোর জন্য। রিং পরানো হলো, কিন্তু ডাক্তারের ভুলের কারণে হয়তোবা আম্মার সার্ভাইভ করলেন না। 11 তারিখে ভর্তি করলাম, 12 তারিখে আম্মার এনজিওগ্রাম হলো, 13 তারিখ বিকাল 4:50 আম্মা আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে চলে গেলেন। আসলে ধাক্কাটা সামলানোটা আমার জন্য আসলে খুব ডিফিকাল্ট ছিল। এই ডিফিকাল্ট এরকমই ছিল যে আমি 6 মাস পর্যন্ত টাকায় ব্যাক করতে পারিনি, এবং ব্যাক না করতে পারার কারণে আমার যে সেট আপটা আমি করেছিলাম মার্কেটিংয়ের, এক পর্যায়ে আমি আসলে যেটাকে বলা যায় যে জিরো, আমার সোর্স অফ ইনকাম নাই, আমার বাচ্চার দুধ কেনার টাকা নাই।

0: আমার নিজের বাসার বাজার করার টাকা পর্যন্ত না। হোয়াটএভার, আমার বাবার কিন্তু প্রায় তখন 13 একর প্রপার্টি আছে, আমার জেদ আমি বাবার প্রপার্টিতে হাত দিব না, এটা আমার, এটা আমার না, এটা আমার বোনদের অংশ আছে। তো বসে থাকি, চুপ করে বসে থাকি। আমার মেয়েটা, আমার তখন একটা মেয়ে মেয়ে বাবু হলো, আমার আম্মা মারা যাওয়ার ঠিক 13 দিন পর, ওর মার দুধ দিয়ে ওকে কভার করতে পারে না। আমি যে দুধ কিনে দিব, বাহির থেকে দুধ কিনে দিব, আমার সেই টাকা নাই। তো আমার ছেলেটা ওই সময় বায়োমিল খেত, একটা বায়োমিলের দাম ছিল তখন খুব সম্ভবত 220 টাকা। আর তখন আমার আম্মার যে বাসাটা ছিল ওইটার সামনে 6টা দোকান ছিল, সেই 6টা দোকানের ভাড়া আসত 1800 টাকা। হয়রে যদি আমি 1800 টাকা দিয়ে ওর দুধ কিনে দিই, তাহলে আমি ওর সেরেলা কিনে দিতে পারি না। ওর আমি দুধটা মানে চেঞ্জ করে দিলাম, আমি রেড কাওয়ে নিয়ে আসলাম 80 টাকা দাম। আর মেয়ের জন্য আমি আমার গ্রামের এক চাচা সাহেব আলী চাচা মারা গেছেন, আল্লাহ বেহেশতবাসী করুক, ওনার কাছ থেকে আমি দুধ নিতাম। উনি আমাকে মানে টাকার জন্য কখনোই বলে নাই বাজারের দিন আইসা যে টাকা দিতে হবে, শুধু বলতো আজকে থাক আরেকদিন নেব নিন। অর্থাৎ উনি বুঝতে পারতো যে আমার কাছে টাকা নাই কিংবা আমার ভাড়ার টাকা শেষ হয়ে গেছে। আমি 6 মাস পর্যন্ত মাছ মাংস কি জিনিস আমি খেতে পারিনি, আমার আসলে কেনার মতো অ্যাবিলিটি ছিল না, কারণ আমার বাচ্চাদেরকে সাপোর্ট দিতে হবে। আমি আপাদের কাছে লজ্জা করে মানে মানে কাউকে ফোন করি না যে আমাকে কয়েকটা টাকা দাও। ওরা বাসায় বেড়াতে আসতো, বুঝতে আমি দেই নাই, হয়তো বা টুকটাক কিছু বিক্রি করে কারো কাছ থেকে ধার করে, আবার ধার করতে গেলেও টেনশন করতাম যে টাকাটা আমি পে করব কিভাবে। তো আল্লাহর আসলে অশেষ মেহরবানি, আমাকে একজনে ফোন দিয়ে বললো একটু ঢাকায় আসেন। আসলাম, বললো আমার এখানে জয়েন করেন, জাস্ট যমুনায় জয়েন করার 6 মাস আগে। আমার বললো বেতন কত চান? আমি বললাম স্যার বেতনের দরকার নাই, আমার বাচ্চার দুধ কেনার টাকাগুলো দিয়েন স্যার, আর ঢাকায় আমি যে কোনো জায়গায় থাকতে পারব। তখন উনি আমার বেতন ধরলেন সম্ভবত 15,000 টাকা, আচ্ছা মেবি। মেসে থাকি, না খাবার দাবার অন্যান্য টাকা পয়সা দিয়ে আপনার খুব একটা বেশি টাকা বাড়িতে দিতে পারি না, বৃহস্পতিবারে রেডি হয়ে বাড়িতে যাব, পকেট খুলে দেখি যে হয়তো বা 500 টাকা আছে, বন্ধ করে দিই যে না যাব না, গেলে তাহলে আগামী সপ্তাহে আমি কীভাবে মেনে চলব। তো টার্নিং পয়েন্টটা আসে আমার, আমি প্রচুর পত্রিকা পড়তাম ওই সময়ে, যুগান্তর পত্রিকা একটা অ্যাড দেখলাম, দাদা জিপারে ডেপুটি ম্যানেজার নিবে, ইন্টারভিউ দিতে গেলাম। আর কেন জানি ওনারা আসলে আমাকে মানে চুজ করে ফেললেন, নতুন ফ্যাক্টরি। আমাকে শুধু একটা কথা বললো যে ফ্যাক্টরি কি ফুল প্রজেক্ট রান করাই দিতে পারেন? আমি বললাম স্যার ইনশাল্লাহ চেষ্টা করব। বেসিক্যালি ওইটা ছিল জিপার ফ্যাক্টরি একটা, আপনার শুধু একটা আইটেম জিপারের। তো জয়েন করার পরে আমি স্টার্টিংয়ের 3 দিনের ভিতরে আমি ওনাদেরকে প্রায় $15,000 অর্ডার মার্কেট থেকে নিয়ে এসে দিলাম।
1: $15,000
0: গোলাম হোসেন স্যার, উনি আসলে ফ্যাক্টরির প্রোডাকশন স্টার্ট হওয়ার আগে জয়েন করেছিলেন, যার ফলে ওনার বায়ার গুলা ছুটে গেল, উনি আসলে অর্ডার ধরতে পারতেছিলেন না। তো একটা ব্যাপারে আপনি জানেন যে যমুনা গ্রুপের অনেক বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আছে, এখনো আছে আপনার, বাট আমাদের প্রোডাক্ট জিপারের প্রোডাক্ট যমুনাতে আমরা ইউজ করতে পারতেছিলাম না, ডিউ টু আপনার কিছুটা মার্চেন্ডাইজিং ব্যারিয়ার, কিছুটা প্রোডাকশনের লোকজনের ব্যারিয়ার। তো আমাকে স্যার বলল যে অদ্ভুত স্যার জিপারটা দেখতেন, আমাদের যমুনা গ্রুপের সোনিয়া ম্যাডাম মানে নুরুল ইসলাম বাবুল স্যারের বড় মেয়ের হাজবেন্ড ওয়াদুদ স্যার, উনি আমাকে বললেন তুমি একটু ফ্যাক্টরিতে যাও, দেখো তো আসলে প্রবলেমটা কি। তো আমি যাওয়ার পরে যেটা হলো যে আপনার বুঝতে পারলাম যে আসলে ওনাদের ব্যারিয়ারগুলো কোথায়, ওনারা কিছু টেস্ট রিপোর্ট চাচ্ছে। তো আমার বস টেস্ট রিপোর্ট করায় নিয়ে আসলেন, তো স্যারও বলতেছে রিপোর্টকে, উনিও বলতেন স্যার রিপোর্ট তো এটা পাস নাই, রিপোর্টে তো ফেল, এই যে স্যার দেখেন নিচে রিমার্ক দিয়ে সব মেডিকেশন দেওয়া আছে স্যার কোথায় কোথায় টেস্টে ফেল করেছে। তো এটা নিয়ে আসলে ফ্যাক্টরির সঙ্গে স্যারের একটা ঝগড়ার মতোই হলো। তো আমাকে বললো তুমি যে করে হোক এটা তুমি মানে টেস্ট পজিটিভ আনার চেষ্টা করো। আমি 7 দিনের ভিতরে ফ্যাক্টরির থেকে সেভাবে স্যাম্পল করে ITS থেকে আমি দেওয়ার পর যমুনা আমাদের জিপার ইউজ করা শুরু করলো। এটা ছিল আমার সেকেন্ড ট্রেনিং পয়েন্ট। মেন টাইম আপনার আমার যত পুরাতন ওই যে 6 মাস আগে যে আমার আম্মা মারা যাওয়ার আগে যে আমি কাজ করেছি আমি সবাইকে নক দেওয়া শুরু করলাম। তো একটা পর্যায়ে যেটা হলো যে আমার ম্যানেজার সাহেব চাকরি ছেড়ে দিলেন, আমাকে পারমানেন্ট করে নিল, আমাকে ম্যানেজার পদে পদায়ন করলো। এবং উনি আমাকে একটা কথা বলছিলেন, যেদিন তুমি $1,00,000 LC দিতে পারবা সেদিন তোমাকে আমি গাড়ি দিয়ে দিব। আমি বললাম স্যার যদি আপনার এই কথা ঠিক থাকে স্যার আমি কিন্তু দিয়েই গাড়ি যাব। তো আমার একজন সিও স্যার ছিলেন নাসির স্যার, মাইডিয়ার টাইপের মানুষ কিন্তু আসলে একটু জ্বালায়িত, যেটা হয় আর কি বসদের যেটা স্বভাব, ওনার জানানোটা কিছুটা মিষ্ট ছিল কিছুটা করা ছিল। তা আমি স্যারের সঙ্গে শেয়ার করলাম, স্যার আমার 2টা বড় বড় অর্ডার আছে, সেই ক্ষেত্রে স্যার MD স্যার তো বলছিল আমাকে গাড়ি দিবে, তো স্যার জিনিসটা গোপন রাখেন, আমি আগে PI ইস্যু করি। আর মার্কেটিং পিপুলদের মানে বিশেষ বেসিক্যালি আপনার যারা গার্মেন্টস অ্যাক্সেসরি যে কাজ করে তাদের আসলে উচিত ফ্যাক্টরির সঙ্গে একটা গুড রিলেশন মেনটেন করা, কারণ ফ্যাক্টরি যদি আপনাকে সাপোর্ট না দেয় আপনি আসলে অর্ডার সাথে ঢোকালেও কোনো লাভ হবে না, কারণ এটা তো আর কনজিউমার প্রোডাক্ট না যে আপনার স্টক রেডি থাকে আপনি দোকানে ডেলিভারি দিয়ে দিলেন। তো আমি ফ্যাক্টরির GM স্যারকে বললাম স্যার এই ব্যাপার অ্যাটলিস্ট 10% প্রোডাকশন কি করা যায়, বললো আসলে রিস্ক হয়ে যায় না, বললাম স্যার আমার জন্য না একটু রিস্ক নিলে নি। তো আমার 4টা মিলে আমার ওই মাসেই প্রায় $1,00,000 প্লাস LC মানে যেদিন ব্যাংকে ওপেন হলো আপনার, আমি মানে ওই দিন আর সকালে অফিসে যাই নাই, মতিঝিল থেকে LC কপিগুলো নিয়ে আমি অফিসে আসলাম, আমি ম্যাডামের সামনে স্যারকে দিলাম, দিয়ে বললাম স্যার গাড়ির চাবি দেন।
1: সোনিয়া
0: ম্যাডামের সামনে, ম্যাডাম জানতো বিষয়টা, আমি ম্যাডামকে বললাম ম্যাডাম স্যারের রুমে আসেন, আসলো, আমি স্যারের হাতে LC কপিগুলো দিয়ে বললাম স্যার চাবি দেন। তো স্যার করলেন কি ওনার প্রাডো গাড়ির চাবি আমাকে দিলেন, তুই চাবি তুই তখন আমাকে তুই করে বলে হ্যাঁ তুই চাবি চেয়েছিস আমি তোকে চাবি দিয়ে দেব, স্যার আমি এটার চাবি চাইনি আপনার কাছে, স্যার আমি বলেছিলাম যে স্যার আপনি বলেছিলেন যে $1,00,000 যেদিন তুমি পার্সোনাল ক্রস করবো সেদিন তোমাকে আমি গাড়ি দিব। ওয়েল তো ম্যাডাম বলছে এখন গাড়ি দেন স্যার, আপনি বলছেন না গাড়ি দিবেন, তো এতে ফোন দিল আপনার মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গাড়ি কোনটা রেডি আছে, বলছে স্যার গাড়ি তো এই মুহূর্তে রেডি নেই, বলছে গাড়ি ল্যাঙ্গুয়েজটা খারাপ করেই বলছে গাড়ি দিতে হবে, তো উনি আমাকে ড্রাইভার দিবেন না, আমি সে ড্রাইভার না দিলে স্যার আমি গাড়ি চালাবো কিভাবে। তো সিও স্যার বলতেছে স্যার ওরে যে আপনি গাড়ি দিতেছেন ও তো বিকেলবেলা হইলে ময়মনসিং যাবে, ওর ছেলে নিয়ে থাকে। তখন স্যার আমাকে বলল রাসেল ফ্যামিলি ঢাকায় শিফট করো, দরকার নেই ফ্যামিলি ঢাকায় শিফট করো, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না। তো ওইখানে ছিলাম আমি 2010 পর্যন্ত। আমার জীবনের ইউটার্নটা আসলে সেই যমুনা থেকে আপনার, আমি সর্দার সাথে স্মরণ করি ওয়াদুদ স্যারকে, নাসির স্যারকে, সোনিয়া ম্যাডাম,
1: গ্রুপ ডিরেক্টর আলমগীর সাহেব ছিলেন,
0: হ্যাঁ গ্রুপ ডিরেক্টর আলমগীর স্যার ছিলেন অন্য ডিপার্টমেন্টে, বাট আমরা আসলে রিলেটেড ছিলাম আপনার জিপার ইউনিটে, যার জন্য অন্যদিকে যাওয়া আমার খুব একটা বেশি প্রয়োজন হতো না, আর আমি সরাসরি সিও স্যার এবং ওয়াদুদ স্যারের কাছে দায়বদ্ধ ছিলাম, তো যার জন্য
1: ওয়ান টু ওয়ান
0: কমিউনিকেশন ছিল। এবং একটা পর্যায়ে আমার অবস্থাটি এরকম হয়েছিল যে আমাকে স্পেশালি আপনার স্যার বলে দিছিল তুমি ফেব্রিকও বিক্রি করো, ফেব্রিক বিক্রি করে যেটা পাবা এটা তোমার এক্সট্রা টাকা, এটা তোমার ইয়া করতে হবে না। তো এখানে রোদালিন ম্যাডাম ছিলেন, মনিকা ম্যাডাম ছিলেন, সবাই বলে ওনারা খুব রাগি, আসলে ওনারা কিন্তু রাগি না, আমি ওনাদের সঙ্গে কাজ করে বুঝেছি, আপনাকে কাজ দিয়েছে আপনি না পারলে প্রথমেই বলবেন যে পারবো না, আপনি কাজ নিয়েছেন কিন্তু ঘোরাবেন এই জিনিসটা ওনারা আসলে কখনোই মেনে নিতে পারেন না। তো গৌরীপুর আসা যাওয়ার ভিতরেই ছিলাম, তো এর ভিতরে আমি যখন যেটা হতো আপনার যে আমার অফিসে ইন টাইম ছিল 9টায়, বাট বের হওয়ার টাইমটা আসলে আমি কখনই আমার উপর ডিপেন্ড করতো না, অফিস শেষে স্যার ডাকতেন এই কাজটা ওই কাজটা কিংবা এটা করার জন্য। টার্নিং পয়েন্টটা ঠিক আমার জীবনের, যেমন বলি আমি আপনাকে, ওদেরকে আমি ঢাকায় নিয়ে আসবো, মোটামুটি ডিসাইড করা আমার, ঢাকায় নিয়ে আসবো ডিসেম্বরে, মানে জাস্ট মার্চ এপ্রিল কিংবা মে জুন এরকম একটা আমার টাইমটা মনে নেই, লিচু হয় ওই সময়ে। তো আমার ছেলেটা তখন যেহেতু কথা বলতে পারে, ও আমাকে সকালবেলা বলছে বৃহস্পতিবারে ফোন করে, বাবা লিচু নিয়ে এসো। আমি বলছি ঠিক আছে বাবা, আমি আসার সময় নিয়ে আসবো, আমি তো জানি যে 7টার ভিতর বের হয়ে যাবো। তো 7টার সময় এরকম একটা কাজ সামনে দাঁড়াইলো যে আসলে আমি ইচ্ছা করলো অফিস থেকে বের হইতে পারতেছি না। তো রাত্রে 11:30 যখন এমডি স্যারের সঙ্গে, মানে অদূর স্যারের সঙ্গে, সিও স্যারের সঙ্গে আমি যখন মানে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে আসতেছি, স্যাররা গুলশানে চলে যাবেন, আমাকে বাস স্ট্যান্ডে নামাই দিবেন। তো আমাকে বলল যে এরকম ব্যাপার, ছেলে ফোন দিল, বাবা লিচু কিনস? তা আমি বললাম না বাবা কিনতে পারি নাই, আমি কালকে এসে তোমাকে কিনে দিব। ওই দিক থেকে একটু কান্নাকাটি শুরু করছে। তো আসলে তখন তো নোকিয়া ফোন ছিল, মানে শোনাই যায়। তো স্যার আমাকে জিজ্ঞেস করলো, রাসেল কি হয়েছে? স্যার লিচু কিনার কথা বলছিল, আপনি তো আমার আর বের হইতে দিলেন না, বলছে আমার গাড়িতে লিচু আছে নিয়ে যা। আমি বললাম স্যার তাহলে আপনার বাসায়, পরে বলছে আমি কালকে কিনে নিব, ঢাকায় তো পাওয়া যায়। তো ওই দিন রাত্রে যখন আমি মানে ডিরেক্ট বাস যেহেতু নাই আপনার, আমি নামলাম ময়মনসিং, ময়মনসিং থেকে কিশোরগঞ্জ গামী একটা বাসে উঠলাম, কলতাপাড়া নামক আমাদের গৌরীপুর যাওয়ার আগে একটা স্টপেজ আছে, ওইখানে একটা রিক্সা চালক হেলাল নাম, ও আমাকে প্রতি বৃহস্পতিবারই ও আমার জন্য ওয়েট করতো, ও আমাকে বাসায় পৌঁছে দিত এবং রাত্রে আমার মিসেস ওকে মানে খাওয়া দাওয়া করাই দিত আর কি আপনার। তো ওই দিন যেহেতু দেরি হয়ে গেছে, ও আমাকে 10টার দিকে ফোন দিল দোকান থেকে, আমি বলছি আমার মনে হয় আস্তে আস্তে 2:30 বাজবে, তা তুমি অপেক্ষা করো। তো অপেক্ষা করার পরে সে নামলাম আমি ইয়াতে, ও আসলো। তো যাওয়ার পথে সে আমাকে একটা কথা বলল যে ভাই ঢাকা শহরে চাকরি করেন, কত কত মানুষের সঙ্গে চলেন, কাউরে নিয়ে সে দিকে যদি একটা ফ্যাক্টরি ট্যাক্টরি করতেন তাহলে তো আপনার আর এই কষ্ট করতে হতো না। দেখেন আসলে একটা মানে রিক্সা চালক তার থিঙ্কিং, চিন্তা চেতনা এবং তার যে প্যাশন, যেটা আগায় যাওয়ার জন্য, একজন মানুষকে ইন্সপায়ার করার জন্য, আমার জিনিসটা আসলে মাথায় ক্যাচ হল যে আসলে তো জিনিসটা তো খারাপ বলে নেই, কিন্তু আমার অদূর স্যার তো এইদিকে যাবেন না, উনি তো গাজীপুর বেল্টের বাহিরে যাবেন না। তো যমুনায় কাজ করা অবস্থাতেই আমার এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, আমি নামটা বলবো না, ভদ্রলোক মানুষ, যমুনাতেই কাজ করার সময় পরিচয়। ওনার একটা প্রবলেমের কারণে যমুনার গার্মেন্টসের প্রায় $14-15 লাখ ডলারের শিপমেন্ট ক্যান্সেল আর উপক্রম হয়েছিল। তো আসলে আমি কাজটা করেছিলাম, মানে শিপমেন্টটাকে সেভ করেছিলাম আমি আমার কোম্পানির স্বার্থে। যে প্রবলেমটা হয়েছিল, ফ্যাক্টরিও ম্যানেজ করতে পারতেছিল না কোনোভাবেই, এটা ম্যানেজেবল ছিল না, কারণ টোটাল জিনিসটাই চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জই করেছি কিন্তু ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে, তা না হলে ওনাকে একটা বিশাল অঙ্কের ড্যামারেজ ওই সময় দিতে হতো। তো তার কয়েকদিন পরে উনি ওনার অফিসের ম্যানেজারকে দিয়ে আমার জন্য একটা প্যাকেট পাঠালেন। ম্যানেজার আমাকে নিচে ফোন দিয়ে বললেন, স্যার আমি আপনার সঙ্গে একটু দেখা করতে আসছি। আসলাম, তো প্যাকেট দেওয়ার পর আমি খুললাম, খুলে দেখি একটা 500 টাকার বান্ডিল। তা আমি দিয়ে বললাম, এটা অনেক ভারী, দরকার নেই, নিয়ে যান, এটা আমি আপনাদের জন্য করিনি, কোম্পানির জন্য করছি। মিন টাইম তখন আমার যমুনাতে স্যালারি মানে 40 আপ, ট্রান্সপোর্ট ফেসিলিটি ফুল টাইম, মানে আপনার আদার্স বেনিফিট যেটা আছে আপনার, স্যারদের বিভিন্ন সময়ে ট্রিপস বেতন ছাড়া, আমার 3 ম্যাডামের বিভিন্ন সময়ে ট্রিপস, মানে আমার মানে এই টাকা আমার কাছে তখন আমার কাছে দূর যায়, অযথা হাত নষ্ট করে কি লাভ। তো ওই ভদ্রলোক আমাকে একদিন, তখন আপনি হয়তোবা জানবেন যে ঢাকাতে ওই সময় আর্টিস্টি নামের একটা শার্টের ব্র্যান্ড ছিল, নাম করা ব্র্যান্ড ছিল, এবং খুব টপ লেভেলের লোকজনই ওই আর্টিস্টি ব্র্যান্ডের শার্ট পরত। উনি আমার জন্য 6টা শার্ট, 2টা পাঞ্জাবি, 2 জোড়া স্লিপার, 2টা প্যান্ট গাড়ি নিয়ে আমার অফিসের সামনে হাজির। আমি নিব না, উনি আমাকে জোর করেই দিলেন যে ভাই হাদিয়া নেওয়া তো কোনো অপরাধ না, হাদিয়া তোমার নবীও নিতেন। বললাম না ঠিক আছে কোনো সমস্যা নেই। যাত্রাটা শুরু হইল তখন থেকে ওনার সঙ্গে। তো একটা পর্যায়ে আমার মনে হলো যে আমার যমুনা চেঞ্জ করা দরকার, আমাকে এখন আরো উপরে যাইতে হবে। মিন টাইম আমি মুভ করলাম উসমান গ্রুপে, ডিজিএম হিসেবে মুভ করলাম। ওনারা ছাড়বেন না, অনেক ঝামেলা করেছে আমার সঙ্গে, আবার ছেড়েও দিয়েছে পরবর্তীতে। তো উসমান গ্রুপে জয়েন করলাম। মিন টাইম উনি আমাকে একদিন বললেন, রাসেল ভাই, উনি না আমি মনে হয় বললাম যে ভাই ট্রেডিং বিজনেস আপনিও করেন, তার চাইতে ভালো হয় না একটা ফ্যাক্টরি ট্যাক্টরি করেন, আমি ল্যান্ড ব্যবস্থা করে দিই। কিভাবে? আমি বললাম যে আসলে প্ল্যানটা আমার একজন রিক্সা চালকের, বাট এক্সিকিউট আমি করতে পারবো। আমাকে বললে ঠিক আছে শুরু করে। তো সেই হিসাবে আমি 2011 সন থেকে 2016 সন পর্যন্ত আমি ওনাকে ল্যান্ড কিনে দিলাম উইদাউট এনি কাইন্ডস অফ বেনিফিট। যদি বলেন, আমি আমার আল্লাহর নামে শপথ নিয়ে বলতে পারি, নিশ্চয়ই এটা সবাই শুনবে। এবং ওনার সঙ্গে আমার সম্পর্কটা এরকম হয়েছিল যে শুক্রবারে হয় উনি আমার বাসায় আসতেন, আদারওয়াইজ আমি ওনার বাসায় যেতাম। একটা পর্যায়ে উনি ডিসিশন নিলেন ফ্যাক্টরি করবেন, আমাকে অনেক হোপ দিলেন, অনেক আশা দিলেন। আমি একজন মানুষ, আমি 22 ঘন্টা পর্যন্ত ডিউটি করছি, উসমান গ্রুপে চাকরি করছি 8-12 ঘন্টা, আর ওনার এখানে ডিউটি করছি ফ্যাক্টরি সেট আপ। নট অনলি দ্যাট, আপনার জমি তো গ্রামের লোকজন যেটা করে, জমি বিক্রি করে, জমি বিক্রি করার পর যেটা হয় আপনার, যখন দেখে যে জমি বাউন্ডারি হয়ে যাবে, জমিতে একটা কিছু হয়ে যাবে, লুপ জেগে যায়, তো ওই সময় যে সরকার ছিল তো ওদেরও একটা প্রবলেম ছিল, ওরা কাজ করতে দিবে না, টাকা দিতে হবে। আর আমার কথা হচ্ছে আমি লোকাল ছিল, আমি কোনো টাকা পয়সা কাউকে দিব না, বিকজ অফ আমার লটস অফ ফ্রেন্ড আছে গরিবপুরে, দুই ইয়াতি আপনার আওয়ামী লীগেরও ছিল, বিএনপিরও আছে, তো ওদের কথা হচ্ছে তুই টাকা দিয়ে কাজ করবি। তো একটা পর্যায়ে কেন জানি আমার মনে হলো যে আমার এটা করা ঠিক হবে না, কিন্তু উনি আমাকে এরকমভাবে বায়াসড করলেন কিংবা আমি বায়াসড হলাম, যে আমার কাছে তখন জ্ঞান জ্ঞান ছিল এটা যে আমাকে এটা সাকসেস করে দিতে হবে। আমি ওইখানে টোটাল নিয়ার অ্যাবাউট 7 একর প্রপার্টি কিনে দিলাম। তো প্রথম ধাক্কাটা খেলাম যে আপনার, উনি আমাকে বলল যে আপনি তো ডিরেক্টর, আসলে ঢাকা শহরে চাকরি করেছি, মানুষকে বিশ্বাস করেছি, মানুষ আমাকে ট্রাস্ট করেছে, বাট ডিরেক্টর মানে যে আপনার আরজিসিতে রেজিস্ট্রেশন করে করতে হয় এটা তো আমি জানতাম না। উনি আমাকে কার্ড করে দিলেন, আমি তো হেভি খুশি ছিলাম, ডিজিএম হয়ে গেছি ডিরেক্টর, আর আর আমার পাইকে। তো কাজ শুরু করলাম আপনার, ফ্যাক্টরির সেট আপ বাউন্ডারি শুরু করলাম। মিন টাইম লোকাল এমপি সাহেব আমাকে খবর দিলেন উনি কিছু স্ট্যাচু করতেছেন এটার জন্য, কিছু কন্ট্রিবিউশন করার জন্য। তাই আমি ভাবলাম কন্ট্রিবিউশন এটা কত, উনি তো চাঁদা চাবে সেটা আমি বুঝতে পারিনি। আমি ওনাকে 50,000 টাকা অফিস থেকে নিয়ে দিয়ে দিলাম, এটা ছিল আমার অপরাধ। উনি তার একদিন পরে মানে হুলিয়া জারি করলেন আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য।
1: ওভারনাইট সম্পর্ক বদলায় গেল এই টাকাটার জন্য?
0: এই টাকাটার জন্য উনি হুলিয়া জারি করলেন আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তো যার উপর দায়িত্ব ছিল, ওর নাম ছিল বিপ্লব, আমার জুনিয়র ভাই, মারা গেছে, আল্লাহ বেহেস্তদাসি করুক। ও বলল লিডার আসলে রাসেল ভাই এরকম টাইপের মানুষ না, আর ওনাকে আমি তুইলেও আনতে পারবো না, থাপ্পড়ও দিতে পারবো না। আপনি বলতেছেন কাজ বন্ধ করে দেওয়ার জন্য, আমি কাজ বন্ধ করে দিচ্ছি কিন্তু এটা পারবো না। তো ওই আমার বলল যে রাসেল ভাই আপনি বড় ভাই, কিছু করতেও পারবো না, একই স্কুলে পড়ালেখা করছি, আপনি অ্যাস্টোনিয়াস গরিবপুর ছাড়েন, আর এমপি সাহেবের সঙ্গে ঝামেলার নামিটা আপনি এখানে কাজ করেন না। তো আমি না আসলে অবাক হয়ে গেলাম যে লোকাল মানুষ, আমি লোকাল ছেলে, তার ভিতরেই অবস্থা। বললাম ঠিক আছে, ওকে বিপ্লব তুমি বলছো, ওকে ফাইন আমি চলে যাচ্ছি। তো পরবর্তীতে ওনাকে আমি ম্যানেজ করলাম, অ্যামাউন্টটা আমি বললাম না, একটা বড় অ্যামাউন্ট ওনাকে দিতে হয়েছিল, একবার না দুবার দিতে হয়েছিল। ধাপে ধাপে সেই ফ্যাক্টরি আজকে
1: এস্টাবলিশড,
0: এবং সেই ফ্যাক্টরি শেয়ার মার্কেটে আছে আপনার, সেকেন্ডারি মার্কেটে। এটা সম্ভবত আপনার ইএমএস না কি জানি বলে। তো আসলে যখনই ফ্যাক্টরির বাউন্ডারি হয়ে গেল, তখন আমি নতুন আরেকজন লোককে এখানে মানে দেখতে পেলাম, উনি আসলে সব করতে যাচ্ছেন। তা আমি একদিন ওনাকে বললাম যে আসলে ভাই উনি কে? বলছে আমার ফ্রেন্ড। আমি সে ফ্রেন্ড এতদিন কোথায় ছিল? আমি যে এই আপনার জন্য রাত দিন কাজ করলাম, উনি কোথায় ছিল? আসলে বিরোধের সূত্রপাতটা ওইখান থেকেই শুরু হয় আর কি। আপনার
1: আপনাকে ছেড়ে দেওয়ার সময় চলে আসছে,
0: ছেড়ে দেওয়ার মানে উনি আমাকে ছাড়বেন আর ওনাকে ধরবেন, কারণ এখন আপনার টোটাল প্রজেক্ট বাউন্ডারি হয়ে গেছে, মেশিনারি ঢুকে গেছে আপনার। তো আমি কাজ করে যাচ্ছি, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমি 8টা থেকে অফিসে ঢুকি, আমার অফিসে ওসমান গ্রুপে 4টা পর্যন্ত অফিস করি। অফিস করে আমি আমার পার্সোনাল একটা গাড়ি থাকতো, আমি ওই গাড়িটা টান দিয়ে আমি গরিপুর চলে যেতাম। সারাদিন রাত্র কাজ করাতাম ওখানে আপনার, করে আপনার যেহেতু আমার গরিপুর বাসা, অনেক সময় বাসায় থাকতাম, না হলে সকালবেলা আবার আমাদের যে উসমান গ্রুপের ভালুকা ফ্যাক্টরি আছে আমি সেই ফ্যাক্টরিতে চলে আসতাম। তো আসলে ধাপে ধাপে এই জিনিসটা আমার উপর মানে আসলে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে ফ্যাক্টরি ফুল হয়েতে আপনার সেট আপ, তখন আমি একটা গল্প লিখছিলাম আমার ফেসবুকে, আমি একটা পোস্ট দিছিলাম যে হেলাল নামে রিকশল আমাকে একটি চিত্রনাট্য দিয়েছিল, আমি পরিচালনা করেছিলাম, প্রযোজক কোটি টাকা তুলে নিল, আমি শূন্য হাতে বাড়ি ফিরিলাম। আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম সম্ভবত 2018। তো আসলে সত্য কখনোই চাপা থাকে না। একটা সময় আমার উসমান গ্রুপ বিষয়টা জেনে গেল যে আমি ওনার জন্য এই পরিমাণ পরিশ্রম করেছি, তো আনফর্চুনেটলি উসমান গ্রুপ আমাকে যেটাকে বলা যায় ভদ্রভাষায় না করে দিল। আমি যেদিন চলে আসলাম, আসলে রিজিকের মালিক আল্লাহ, আমি আল্লাহকে বললাম আল্লাহ যদি ভুল হয়ে থাকে হয়তো এটা ভুল, যদি ইয়ে হয়তো, রিজিকের মালিক তো আপনি। তো আসলে মিন টাইম
1: ওই লোকের খবর কি যে লোক আপনাকে নিয়ে এসে খাটায় নিল?
0: আমি আপনাকে বলতেছি, তো আমি আর যে জিনিসটা ওই যে আমি আপনাকে শুরুতে যে বললাম যে আমি আসলে জীবনে শুরুতে দুইটা ধাক্কা খেয়েছি টাকার, তো আমি আসলে ওই সময় উসমান গ্রুপে যা স্যালারি পেতাম তার 65% আমি ডিপিএস চালাতাম।
1: 65%
0: আমি ডিপিএস চালাতাম আপনার, প্লাস আমি কিছু কিছু ছোট ছোট বিনিয়োগের দিকে চলে গেলাম আপনার। তখন আমাদের গ্রামে আপনার জমি বিক্রি হয় ওই 2000 টাকা ডিসিমাল, ঠিক আছে, এরকম টুকটুক অল্প অল্প করে আমি আপনার প্লট কেনা শুরু করলাম যে এটা ভবিষ্যৎ দিবে, কারণ মাটির নিচে একদিন যেতে হবে আপনার, সে মাটি আপনার সঙ্গে আর যাই করুক বেমানি করবে না, মাটি আপনাকে রিটার্ন দিবেই, আজকে দেখ কালকে দেখ, এটা আমি আল্লাহর নামে শপথ নিয়ে বলতে পারি। তো আমি কিছু কিছু মানে এরকম অল্প বিনিয়োগ করলাম। তো আমার সঞ্চয়ের ইয়াটা ছিল এরকম যে আমার ডিপিএসটা যখন ম্যাচিউরড হতো তখন আমি এটা আবার ডাবল বেনিফিটে রাখতাম, আবার যখন ডাবল বেনিফিট হতো ম্যাচিউরড হতো এটাকে আমি আবার ডাবল বেনিফিটে রাখতাম। তো আসলে উসমান গ্রুপ যখন আমাকে নো বলল, আমার জন্য আসলে মনে হলো যে নো, এটা আমার জন্য কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ, মানে আমি আমার শ্রম দ্বারা যে টাকা পয়সা সেভ করতে পারছি ইনশাল্লাহ হয়ে যাবে আপনার, আর আমার হোপ তো এখানেও আছেই, উনি তো বলেই রাখছেন এনি টাইম এনি হোয়ার আপনার জন্য তো সব কিছু রেডি। জুনের 23 তারিখ 2019 আমি ওনাকে একটা ফোন দিলাম যে ভাই এই ব্যাপার, আমি তো আর ওইখানে ইয়ে করবো না, না করে দিছে, মানে বলার সঙ্গে সঙ্গে ওনার টোন চেঞ্জ, ভাই আপনি এটা এখানে কি করবেন এগুলা, আচ্ছা ঠিক আছে আমি দেখি ইয়ে করি। তো আসলে মানে আমিও একটু কিংকর্ত বিমুখ হয়ে গেলাম যে আসলে কি করলাম আর কি হইল। তখন আমাকে আমার আত্মীয় স্বজন বলেন কিংবা কাছের মানুষ যারা ছিল তারা বলছে তুমি যে টাকা দিয়ে জমি কিনছো সেই টাকা তো তোমারই ছিল, তুমি তো কিনতে পারতাম। আমি বলছি কিনি না, আমি তো সেই বেমানিটা করতে পারিনি। তো শুরু হয়ে গেল করোনা, করোনা শুরু হয়ে যাওয়ার পর সারা বাংলাদেশ মতো আমিও লকডাউন। সবসময় আল্লাহর কাছে একটা কথা বলতাম যে আল্লাহ আর যাই করো মানুষের কাছে বেয়জ্জতি করো না,
1: রাসেল ভাইয়ের সাথে আমরা ফ্লো করতেছি, তার জীবনের কথা, বিভিন্ন বাঘ ঘুরে ফিরে আসতেছে। যদিও সময় একদম শেষের দিকে চলে আসছে রাসেল ভাই, শুরু হয়েছিল আপনার মানে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, স্পেশালি আপনার বাবা মার গল্প দিয়ে, যেখানে খুব মারাত্মকভাবে আমাদেরকে আকৃষ্ট করেছিল, স্পেশালি আপনার বোনদের যে স্নেহপ্রবণ ভালোবাসা আপনার প্রশ্নে। আপনি এক এক বোনের কথা বলতে গিয়ে, বিশেষ করে আপনার সীমাপুষ কথা বলতে গিয়ে আপনার চোখ মুখ যেভাবে আমি আবেগ ঘন হতে দেখেছি, এবং আমি নিজের নিজেকে রিলেট করতে পারছি, 80s 90s এর কিডরা এরকমই ছিল। সেখানে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন অনেক সুতীব্র ছিল, যেটা ঝলক কাছ থেকে দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আপনার কর্পোরেট যে ট্রানজিশন, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার যে গল্প আমরা শুনতেছি, আমি খুব মনোযোগ দিয়ে বা আমাদের দর্শকরা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, এই কারণে যে এর মধ্যে সততা ছিল, এর মধ্যে নিষ্ঠা ছিল, এর মধ্যে পরিশ্রম ছিল, এবং এই জিনিসগুলো কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্নভাবে, স্পেশালি আপনার যে বেবি ট্যাক্সিতে করে মুভমেন্টের যে গল্প বলছিলেন, আপনার কার্টুন মাথায় নিয়ে যাওয়ার যে গল্প বলতেছিলেন, আপনার পলাশ স্যারের যে আপনাকে রিওয়ার্ড দেওয়ার বা আপনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা, এবং সেখান থেকে যে চেঞ্জিংগুলো আসতেছিল, সেটা সত্যি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। বাট কখনো গল্প কখনো পারফেক্ট হয় না, আর নেচারও কিন্তু অ্যাবসুলিউট বিউটিকে কখনো পছন্দ করে না, এজন্য বড় রকমের পতনের সামনে দিয়েও গেছেন। আপনার একটা বড় সময় এবং বড় কিছু যেখানে ইনভেস্ট করেছেন, সেখানে কোনো রকমের রিটার্ন তো আসেনি, একদম শূন্য হাতে বড় কষ্ট নিয়ে আপনাকে ওখানে ফিরতে হচ্ছে, এসব গল্পগুলো শুনতেছি। আমরা এখন একদম শেষের দিকে যাচ্ছি, আপনি যদি গল্পটাকে,
0: আমি শুধু একটা কথা বলি আপনাকে, আমাকে যদি আরো 2-4 মিনিট এক্সটেনশন করেন। ফ্যামিলি ট্রাস্ট আসলে হচ্ছে খুব বড় জিনিস। আমার যে রিমাপা, যিনি আমাকে 1800 টাকা দিয়েছিলেন,
1: 150 টাকা ফেরত দিয়েছিলেন,
0: 2850 টাকা, আমি জানি না আপার জন্য আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি আমার আপার 1850 টাকা আমি আজ পর্যন্ত এটা আমি ফেরত দিতে পারি নাই। এটা যেমন এখনো যেটা হয়, আপার একটা ছেলে আছে, আমি ওকে ঢাকায় মানে যেটাকে বলা যায় যে আমার হাতে দিয়েছিল আল্লাহর পরে, আমি ওকে ইউনিভার্সিটিতে ভর্তি, আপাই সব খরচ বিয়ার করেছেন, ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি, চাকরির একটা ব্যবস্থা করে দিয়েছি, বিয়েও আমার হাত দিয়ে করে দিয়েছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আসলে হয়তোবা রাস্তার ফকির হয়ে যেতাম, বাট আসলে আমার মিশনটা ছিল যে আমি সেভিংসে আমি আল্লাহর উপর ভরসা রেখে দেখি আমি কি করতে পারি। মিনটাইম আমি ওই চাকরিকালীন সময়ে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে। আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি একদিন বিকেলবেলা হাঁটতে বের হয়েছিলাম, সেটা হতে পারে আপনার অগ্রহায়ণ মাস, আমি বাংলা নামটাই বললাম, ঠান্ডার দিন, শীতের দিন, তো আসলে কিছুটা পরিচিত রুট ছেড়ে অপরিচিত রুটে ঢুকলাম। ঢোকার পরে মানে আমার ছোট থেকে পুকুরের প্রতি একটা মানে লোভ ছিল, মানে পুকুরে গোসল করার, মাছ ধরার। তো ওই পুকুর পাড়ে দাঁড়ানোর পরে আমি দেখলাম পানিটা স্বচ্ছ, নিচের মাটিটা দেখা যায়, তাই আমি বললাম চাচা, আমার যদিও ফ্রেন্ড, আমরা চাচা ভাতি যায় একজন আরেকজন, আমি বললাম চাচা এই জায়গাটা কার? ও আমাকে বললো কিনবা। মিছে কতটুকু? কয় এখানে আসছে 3 একর 10। মিছে দাম কত? কয় দাম কম আছে। মিছে ব্যবস্থা করে দাও। বলতে পারেন যে তাহলে আপনি টাকা কোথায় পেলেন? ওই যে আমি আপনার
1: ডিপিএস
0: ডাবল বেনিফিট, ট্রিপল বেনিফিট, আমার তখন এই মানে যা ছিল বেনিফিট 3 গুণ 4 গুণ আমার অলরেডি ব্যাংকে আছে আপনার। তো আমি ওই জায়গাটা মানে রিক্স নিয়ে কিনে ফেললাম আপনার। আমি জায়গাটা কিনেছিলাম হপ্পল্লি আপনার 90 লাখ টাকা দিয়ে, আর পরে আরও 1 একর 10 কিনলাম সম্ভবত 20 লাখ টাকা দিয়ে, বাট অ্যাট দ্য মোমেন্ট এটার সেল ভ্যালু আছে 4 কোটি টাকা। আর আমি ঢাকা শহরে এসেছিলাম আসলে শূন্য হাতে, ঢাকা শহরে আমার কেউ চিনত না। আল্লাহ আমাকে পরীক্ষাও দিয়েছেন, আল্লাহ দুহাত ভরে আমাকে দিয়েছেন। আমার ঢাকায় একটা নিজের ফ্ল্যাট আছে, আমার মিরপুরে বিরুলিয়াতে আমার ছোট্ট একটা জায়গা আছে, আপনার 3 কাঠার একটা জায়গা আছে। আর আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলিতে মানে আল্লাহর যে একটা বিধান সেটা চালু করার জন্য। আমার ছেলেটা ছোট থেকে কোরআন শরীফ পড়ে, আমার মেয়েটাও কোরআন শরীফ পড়ে, আমার ছেলেটা লাস্ট ইয়ার একমাত্র বুয়েট ছাড়া বাংলাদেশে এমন কোন ইউনিভার্সিটি নাই যে চান্স পায়নি।
1: বাহ,
0: সে শাইন ছিল তার ফার্স্ট স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে, বর্তমানে আইওটিতে ত্রিপুলি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছে, 100% গভর্নমেন্ট স্কলারশিপে।
1: বাহ,
0: সেকেন্ড হচ্ছে আমার মেয়েটা হলিক্রস কলেজ থেকে এবছর HSC পরীক্ষা দিয়েছে। যেটা ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট মেয়েদের স্কুল অ্যান্ড কলেজ। তো আমি আল্লাহর কাছে এইটুকুই দোয়া করি। মিন টাইম আমার জীবনে আরেকটা ধাক্কা এসেছিল আপনার, আমি আপনার সঙ্গে কথা বলারও সুযোগ পেতাম না, সেটা ছিল 2024 সন। ওই ফ্যাক্টরির সামনে যে আমি যাই না, আমি গৌরীপুর যাই কিন্তু মাঝে মাঝে ঢুকি প্রয়োজনে, এখনো ওনার সঙ্গে আমার কথা হয়। গত দুদিন আগে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। ওনার যখন দরকার পড়ে ফোন করে আমি ওনার কাজ করে দিই।
1: করে দেন?
0: হ্যাঁ আমি করে দিই। শুধু একটা কথা বলেছি ভাইজান, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। উনি আমাকে বললেন কথাটা কি আপনি আমাকে বললেন? আমি বলছি না, আপনি যে গল্পগুলা বললেন যাদের কথা বললেন আমি তাদের প্রেক্ষিতে বলছি, কিন্তু আমি কিন্তু ডিরেক্টলি বলছি ওনাকে আপনার, মানে আমি অ্যাবজর্ব করতে পারি এখন যে আসলে ধাক্কা আসবে বাট ভেঙে পড়া যাবে না, এখান থেকে আপনাকে দাঁড়াতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কাজ জানেন, আপনার সঙ্গে যদি মানুষের সম্পর্ক থাকে, আর মা বাবা এবং ফ্যামিলি মেম্বারদের যদি আপনার প্রতি দোয়া থাকে, আপনি যত বিপদেই পড়েন না কেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ব্যাক করে আনবেন। তো আমার ওই কাজ করার সময় আমার এমন কিছু সার্কেল গড়ে উঠেছিল যে আসলে 19 থেকে এটা 2026, 7 বছরের একটা লং জার্নি। আমি আসলে অভাব কি জিনিস ফিল করি নাই, আমি প্রতি মাসেই কাজ পাচ্ছি, প্রতি মাসে আমি বেনিফিট করতেছি, প্রতি মাসে আমি কাজের সঙ্গে জড়িত থাকি এবং আমি কাজ অনুসন্ধান করি এবং আমি চেষ্টা করি কাজ বের করার জন্য। এবং আমি কোথাও কাজের জন্য গিয়েছি, মানে অর্ডারের জন্য গিয়েছি, আমি শূন্য হাতে ফিরে এসেছি, এই রেকর্ডটা আমার খুব কমই আছে। আর আমি বেসিক্যালি আসলে আমার সঙ্গে তারাই কাজ করেন, তারাই আমাকে মানে কাজ দেন। ওনারা জানেন যে রাসেলকে কাজ দিলে সে কনফিডেন্টলি কাজটা তুলে দিতে পারবে, সে আর যাই হোক আমার শিপমেন্ট নিয়ে কোনো ঝামেলা করবে না। তো 2 বছর তো মোটামুটি সারা বাংলাদেশে মানে লকডাউন ছিল। ওই সময় আমার কিছু চাইনিজ, যেহেতু আমি এক্সপ্রেস লাইনে ছিলাম, আমার একজন চাইনিজ ভদ্রলোকের সঙ্গে পরিচয় ছিল। তো যেহেতু মানে লোকাল মার্কেটে কাজ করতে গেলে অনেক কম্পিটিশন হয়, আমার ওই সময় একটা বায়ার ছিল, যদিও এখন বন্ধ হয়ে গিয়েছে ফ্যাক্টরিটা, বেক্সিমকো। অনেকেই বলে যে বেক্সিমকো মানুষের টাকা পয়সা মেরে খেয়েছে, কিন্তু গার্মেন্টস সেকশনের বিষয়টা ছিল টোটালি ডিফারেন্ট। ওইখানে আসলে টাকা পয়সা মানে মাইট যাওয়ার কিংবা টাকা পয়সা ল্যাপস হওয়ার কোনো অপশন ছিল না। তো ওরা আমাকে আসলে প্রচুর কাজ দিত চাইনিজ, চায়না বেজ। এরকমও হয়েছে যে আমাকে মানে বললাম না যে ইমার্জেন্সি লাগবে রাসেলকে ডাকো, তো আমার চাইনিজ ইন্ডিয়া যে ভদ্রলোক ছিলেন ও আমাকে সেই সাপোর্টটা দিতেন, যে আমি যদি বলছি যে আমাকে মালটা তো এটা এয়ার শিপমেন্ট হওয়ার কথা বাট এয়ার শিপমেন্ট না, তুমি আমাকে এটা হ্যান্ড ডেলিভারি করে দাও, যদিও লটস অফ কোয়ান্টিটি বাট যত টাকাই লাগতো বেক্সিমকো বিয়ার করতো, বাট ও সেই অ্যারেঞ্জমেন্টটা করে দিত আপনার। তো এভাবে আসলে আমি কিছুটা ডিসকমফোর্ট ফিল করতাম, মাঝে মাঝে বুকে পেন আসত, তো পা ভেঙে গিয়েছিল একবার। বেসিক্যালি আমি কিছুটা খুঁড়িয়ে হাঁটতাম আপনার, মনটা খারাপ থাকতো আপনার, যে আসলে সবাই তো বলে ল্যাংড়া মানুষ লোলা মানুষ কি কাজ করবে, ঠিকমতো হাঁটতে পারে না, আসলে খারাপ লাগতো। তো মিন টাইম 2024-এর 23 জানুয়ারি কিংবা 23 ফেব্রুয়ারি, আমার অ্যাপ্রক্স ডেটটা ঠিক নেই, আমি ময়মনসিংহ গৌরীপুরে গিয়েছিলাম একটা কাজে। আমি রাত 3টায় হার্ট অ্যাটাক করি, পানি খেতে উঠলাম, পানি খেতে খাওয়ার পরে আমার প্রচন্ড পেইন,
1: একদম হঠাৎ করে,
0: হঠাৎ করি।
1: আগে টের পাইতেন
0: না? আগে হাঁটলে একটু ব্যথা হতো, বাট এটাও যে আমাকে যিনি ট্রিটমেন্ট করতেন উনি বলতেন এটা গ্যাস্ট্রিকের প্রবলেম,
1: সিগন্যাল ছিল আগে থেকে
0: বাট এইভাবে আমাকে অ্যাটাক করবে আমি আসলে বুঝতে পারি না। আর আমার যে হার্ট অ্যাটাক হয়েছে আমিও সেটা জানতাম না আমি, বাট চেষ্টা করেছি যতটুকু, মানে আমার শ্বাসকষ্ট হচ্ছিল, ঘাম হচ্ছিল, আমি সারা রাত 3টা থেকে ফজরের আজান পর্যন্ত আমি জাস্ট মুখটুকু বের করে এরকম বসে থেকে আমি চেষ্টা করেছিলাম নিঃশ্বাস নেওয়ার জন্য আপনার। তো আলহামদুলিল্লাহ সকালবেলা আমার এক কাজিনকে ফোন দিলাম, ও এসে প্রেশার মাপলো, ওর একটা ফার্মেসি ছিল, ও আর্মি মেডিকেল করেছিল বাট MBBS ডাক্তার না, ও আসলে বলল যে এরকম প্রেশারটা তো ঠিক ইয়া হচ্ছে না, ও আমাকে কিছু ওষুধ দিল, আর 10টার দিকে এসে বলল ভাইয়া তুমি থাইকো না, ঢাকায় চলে যাও। তো আমি ঢাকায় আসবো, গাড়ি ড্রাইভ করে ঢাকায় আসবো, গাজীপুর চৌরাস্তায় যে জ্যাম। তো আমার ছেলেকে ফোন করে বললাম, বাবা তুমি আমাকে একটা রাত্রির টিকিট করে দাও, আমি ঢাকায় আসি। তো আসলে আমি সারা দিন ঘুমাতে পারিনি, সারা রাত্র আমি ট্রেনে ঘুমাতে পারিনি, প্রচণ্ড পেন। তো সকালবেলা যখন আমি এয়ারপোর্ট স্টেশনে নামলাম, রেলওয়ে স্টেশনে, আমার ওয়াইফের বড় ভাইকে ফোন দিলাম, উনি ডাক্তার, উনি আসলে জিনিসটা ধরে ফেললেন, সিমটম শুনে উনি আমাকে ট্রিটমেন্ট তখন থেকেই স্টার্ট করলেন। তো সংক্ষেপে বলি, জার্নিটা অনেক লম্বা ছিল, বাট সংক্ষেপেই বলতেছি আপনার যে এক পর্যায়ে ধরা পড়ল আমার সিভিয়ার হার্ট অ্যাটাক। ফ্যামিলির ভিতর শুরু হলো আমাকে কোথায় ট্রিটমেন্ট করানো হবে, ইন্ডিয়া অর ল্যাভেড অথবা ইউনাইটেড। আর আমার ওয়াইফের বড় ভাই ছিলাম যে উনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এনজিওগ্রাম করাবেন। তো এখানেই করলাম, আমার ছয়টা ব্লক ছিল,
1: ছয়টা
0: ব্লক, একটা 100, একটা 95, আর দুইটা ছিল 90, আর দুইটা ছিল 85। বাঁচার কথা না, মিন টাইম আমার ছেলের এডমিশন টেস্ট চলতেছে, আমার মেয়ের এসএসসি পরীক্ষা চলতেছে, ওরা একা যায়, আমরা বাসায় একা, যেহেতু আমাকে রেখে একা কোথাও যাওয়া যাবে না। তো একদিন বাসায় সেন্সলেস হয়ে গেলাম, নাই মোটামুটি বলা চলে। আমি তাকায় দেখি আশেপাশের লোকজন সব পানি দিতেছে মুখের ভিতর। তো তাৎক্ষণিকভাবে ভাইয়া ডিসিশন দিলেন, আর দেরি করা যাবে না, হসপিটালে এডমিট করো। তো হসপিটালে এডমিট হওয়ার পরে এনজিওগ্রামে ধরা পড়লো আমার ব্লক ছয়টা। তো ওনারা অ্যাডভাইস করলেন যে এখানে অপারেশনটা করাটা না করাটাই ভালো, আর যদি অপারেশন করতেই হবে তবে ফারুক স্যারকে দিয়ে করান হার্ট ফাউন্ডেশনে। আমি হার্ট ফাউন্ডেশনে আসলে ফারুক স্যারকে ওয়ান অব দ্য বেস্ট বাংলাদেশের কার্ডিয়াক সার্জন, অনেকে দেবী সেটির কথা বলতে পারে, বাট আমি আসলে ওনার সম্পর্কে জানি না, কিন্তু আমার দেখা এবং আমার জীবন শায়স নিয়ে ফারুক স্যার তার টিম নিয়ে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আল্লাহ রহমতে বাঁচিয়ে রেখেছিলেন, এটা আসলে মানে মানে এই যাত্রায় কেউ না গেলে আসলে কেউ বুঝতে পারবে না। তো আমি মারা যাব, আমাকে গোসল করাবে, এটা স্বাভাবিক, বাট একজন কার্ডিয়াক পেশেন্টকে যখন মানে সার্জারি করা হয় তাকে আসলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সেই এটা দেওয়া হয়। এবং আমাকে যখন ওটিতে নিয়ে যায়, শুধু এইটুকু আমার মনে আছে, আমরা চেষ্টা করব, বাঁচানোর মালিক আল্লাহ। এবং আমার সার্জারির পরে দিন আমার সিচুয়েশন খুবই খারাপের দিকে চলে গিয়েছিল, আমার বাঁচার সম্ভাবনা ছিল 20%, চলে যাওয়ার সম্ভাবনা ছিল 80%। আল্লাহ ওখান থেকে আমাকে ফিরে নিয়ে আসছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার কোনো কিছু নিয়ে কষ্ট নেই, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো বিরোধ নেই, কারণ আমার সম্বল তো 1850 টাকা। একটা মানুষের চলার জন্য কত টাকার দরকার পড়ে? আমার ছেলেটা আল্লাহ রহমতে একটা ভালো জায়গায় পড়ালেখা করতে, সে মেয়েটাও যদি আল্লাহ রহমত করেন একটা ভালো জায়গায় ইনশাল্লাহ চান্স পাবে, কত টাকার দরকার একটা মানুষের জীবনে চলার? কিন্তু যারা আমাদের এই শ্রমকে এক মিনিটের নোটিশে আপনি কাউকে না করে দিচ্ছেন, ইউ আর নট, তুমি আমার সঙ্গে আর কন্টিনিউ করবে না, আপনি কি একবার ভেবে দেখেছেন তার পরিবার, তার ফ্যামিলি, সে যে ইফোর্ট আপনার কোম্পানিতে দিয়েছে, সে যে শ্রম আপনার কোম্পানিতে দিয়েছে, বললেই কি সে এই যা আরেকটা চাকরি একদিনের ভিতরে ম্যানেজ করতে পারবে? আমার কষ্ট লাগে, আমার পরপরেই আমাদের টিমের অনেককে না করে দেওয়া হলো, তাদের ভিতর 4-6 জনকে না করলো, 2 জন আর দুনিয়াতে নাই। ফোন করে বলতো বস কোথাও ঢুকাইয়া দেন, বস কোথাও ঢুকাইয়া দেন। ছোট ছোট দুটা বাচ্চা, আমি ফিরুজের কথা মনে করি আপনার, আমি ওকে নিয়ে আসছিলাম, ওকে জিপার ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করেছিলাম আমি, তার দুইটা বাচ্চা রেখে সে মারা গেল। আপনি কি করেছেন? চাকরিচ্যুত করেছেন, শেষে খবর পেয়ে 2 লাখ টাকা তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এতে কি হলো? আপনার দায়বদ্ধতা কি আপনার এড়ানো হলো? আপনার প্রতিষ্ঠানকে যে দাঁড় করিয়ে দিচ্ছে, আপনার প্রতিষ্ঠানকে যে আপনার মার্কেটে পরিচিত করিয়ে দিচ্ছে, তাকে অন্তত পক্ষে সময় দিয়ে বিদায় দিন, সম্মানের সহিত বিদায় দিন। জীবনে কি আছে আপনার?
1: একদমই তাই,
0: বাংলাদেশে আপনি দেখবেন অনেক মানুষ বলতে পারে না, অনেক মানুষ সহ্য করতে পারে না। আপনি যদি ঢাকার ম্যাক্সিমাম ফুড কোর্টগুলো দেখেন, একবার পিছন দিক থেকে দাঁড়িয়ে থেকে ওদের গল্প শুনবেন। ওনারাও কোনো না কোনো কোম্পানির খুব ভালো পজিশনে ছিল। আপনার গুলশানে যিনি ফুড কোর্ট চালাচ্ছেন, দেখেন তার বাসা উত্তরায়, কি করবে? কারণ তার যে এইজে সে পৌঁছেছে, সেই যে তাকে কোথাও অপরচুনিটি দিবে না। আপনারা তো না করে দেন, সরি, কি নিয়ম? আপনি এখানে 12 বছর চাকরি করলো, আপনি 1 মাসের স্যালারি দিলেন, এটাই কি নিয়ম? প্রভিডেন্ট ফান্ড কিচ্ছু নাই, কোনো ল নাই। কোম্পানির কোনো ফল্ট হইলে আপনার ঘাড়ে সব দোষ, আপনাকে সব টাকা মেন তুলে দিতে হবে মার্কেট থেকে। বাট না করার সময় কিন্তু একবারও চিন্তা করবেন যে আপনি কোম্পানির জন্য কি দিয়েছেন। আমার এই অনুষ্ঠানটি যারা আমার কাছ থেকে শুনছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সব বিনিয়োগ এক জুড়িতে রাখবেন না। নাম্বার ওয়ান, চাকরির পাশাপাশি সঞ্চয়ের পরি অভ্যাস গড়ে তুলুন এবং বিনিয়োগ করুন। সেটা কোথায়? কোনো মানুষের কাছে না, মাটিতে। মাটি আপনার সঙ্গে কখনো বেমানি করবে না, কারণ মাটি আপনাকে একদিন তার অন্তরে নিয়ে নিবে, তার বুকে ধারণ করবে, সেই মাটি আপনাকে কখনোই ফিরিয়ে দিবে না। আর মানুষকে ভালোবাসুন। এই যে রিক্সাওয়ালা হেলাল, রিক্সা চালক হেলাল, আমি হেলালের সঙ্গে এখনো যোগাযোগ রাখি, প্রতি ঈদে ওর সঙ্গে আমার দেখা হয়, ও আসবে আমার বাসায়। আমি গৌরীপুর গেলে ওকে ফোন করে ওর সঙ্গে আমি দেখা করি, ওদের কাছে আপনার থিম পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায়। ওদের আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনি অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ।
1: অনেক ধন্যবাদ রাসেল ভাই, যে 1890s এর কথা বলছিলাম, কত চমৎকার ভাবে ট্রাভেল করে নিয়ে আসলেন ওই সময়টাতে, ওই সময়ের মানুষ, ওই সময়ের পারিপার্শ্বিকতা, ওই সময়ের জীবনটাকে কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন। খুব যৌক্তিকভাবে একটা কথা উনি নিয়ে আসছে, আমি একজন কর্পোরেট, প্রায় 20-21 বছর গ্রামীণফোনের মতো কোম্পানিতে আমি জব করেছি। আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, দেশের শীর্ষস্থানীয় কোম্পানি থেকে শুরু করে মিড লেভেল, এন্ট্রি লেভেল কোম্পানি, সবাই বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এরা কোনোভাবেই চাকরি বান্ধব না, এরা কোনোভাবেই তার এমপ্লয়ি বান্ধব না। একটা প্রতিষ্ঠানকে যখন রেইজ করা হয়, রেইজিং ইউনিট, এটাকে আর্মিতেই কথাটা চলে যে হি ইজ রেইজিং ইউনিট সিও, হি ইজ রেইজিং এন ইউনিট সোলজার, তার মানে একটা ইউনিটকে রেইজ করার সময় যারা ভূমিকা রাখে তাদেরকে সম্মানের সাথে সারা জীবন মনে করা হয়। আর একটা কোম্পানির, যে কোম্পানির অক্সিজেন সাপ্লায়ার, যে কোম্পানির ব্লাড ফ্লো হিসেবে কাজ করে যে এমপ্লয়িগুলো এই কোম্পানিটাকে একসময় মহিরুহ বানিয়ে তোলে, এই কোম্পানিতে সোকল্ড কিছু টিপিক্যাল ম্যানেজার বা টিপিক্যাল সিও, এরা দায়িত্ব গ্রহণ করার পরপরই এরা কোনোদিনই লিডার হতে পারে না। আজকের তারিখে পরীক্ষিতভাবে এটা সত্য, বড় বড় মার্কেটিয়াররা বলতেছে, যাকে যেমন সিও বা ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিসকে কাজে লাগানো হতো, তার আজকে বলতেছে লিডারশিপের কথা। লিডারশিপ দুয়ে দুয়ে চার করে না, দুয়ে দুয়ে 4000 বানায় ফেলে। কারণ আপনি যখন মানে একটা একটা থিওরিজ আছে লিডারদেরকে, লেটস গ্রো টুগেদার, যখন আপনি আপনার এমপ্লয়িজ আপনার কোম্পানি মিলে একসাথে গ্রো করবেন এবং সেই প্রফিটের ভাগ সবাই মিলে একসাথে নিবেন, তখন দেখবেন এই পথ চলা, এই এই এই গ্রো কখনো থেমে যাবে না, কখনো রুদ্ধ হবে না। যেমন অফকোর্স আল্লাহ সুবহানাহু তাআলার অসম্ভব ব্লেসিং থাকে এসবের ক্ষেত্রে। আর যাদের টিপিক্যাল ব্রেন, যারা কনজারভেটিভ মন, যারা কর্পোরেট পলিটিক্সের ভেতর দিয়ে আস্তে আস্তে করে পা চেটে পা চাটায়, যারা এই তেলাচোরার মতো জীবনযাপন করে একটা পর্যায়ে মিড লেভেল বা টপ লেভেল ম্যানেজমেন্টে আসে, এই ফকিন্নির বাচ্চারা, ক্যাটাগরিক্যালি আরেকবার বলতেছে, সম্মানিত লোকের সামনে এই গালিটা যায় না, কিন্তু হাদি যাওয়ার সময় একটা কথা বুঝায় দিয়ে গেছে, গালি টালি না দিলে বাংলাদেশকে আবার বোঝানো যায় না। এই ফকিন্নির বাচ্চারা, এরা এরা এরা অসম্ভব রকমের ভীতু, যারা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড কর্পোরেট লাইফে, যেমন রাসেল ভাই বা এরকম ধরনের মানুষজন, এদের সামনে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, কারণ এরা পরিশ্রম দিয়ে সামনে আগানোর ক্যাপাবিলিটিস রাখে না। এরা কর্পোরেট পলিটিক্স করে, এরা মদ সাপ্লাই দেয়, মেয়ে সাপ্লাই দেয়, দিয়ে তার অথরিটিসকে কনভিন্স করে আস্তে আস্তে বড় পথে যায়। এই ফকিনির বাচ্চারা যখন সিইও হয় বা চেয়ারম্যান হয় বা এমডি হয়, তখন নিজের পথকে সিকিউর করার জন্য কিছু চামচাগুলোকে আশপাশে রাখে, যার লিডারশিপ কোয়ালিটি আছে, যার কোনো কিছু করার বড় ক্ষমতা রাখে, তাকে তখন জোর করে দূরে সরিয়ে রাখে। এরকম কিছু গল্প তার জীবনেও আসছিল, যে যাতে বোঝা যায় যে কি কারণে এসব মানুষগুলো চাইলেও কাছাকাছি কোনো মানুষের আসতে পারে না বা আসতে দেয় না, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওদেরকে দূরে সরিয়ে রাখা হয়। এবং এদের দ্বারা এটাই সম্ভব, এরা প্রফিটকে ম্যানেজ করার জন্য, প্রফিট ম্যানেজমেন্টের প্রসঙ্গ আসলে একটা কোম্পানির পার্সপেক্টিভ থেকে এসব এসব সিইও এসব চেয়ারম্যান বা এমডি প্রথমে কস্ট কাটলে যায়, আর কস্ট কাটলের প্রথম খড়গ গিয়ে নামে সেই এমপ্লয়ের ঘাড়ের উপরে, যে এমপ্লয়ের রক্ত এবং ঘামে ভেজা ওই কোম্পানি, যে রক্ত এবং ঘামের বিনিময়ে কেনা এই কোম্পানির প্রত্যেকটা রেভিনিউ, তার ঘাড়ের উপরে যে তরোয়ালটা পড়ে এবং তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। বাট ও যদি লিডারশিপ নিয়ে আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে যদি ও ব্লেসড হতো, যে লিডারশিপ রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় না, কারণ ওই ফকিরের বাচ্চারা ডিজার্ভ করে না অত বড় বড় পোস্ট, ডিজার্ভ করে লিডাররা, নট ম্যানেজার, লিডার। এরা লিডার হলে অনেককে নিয়ে একসাথে বড় হতো, বড় হওয়াটা এত বড় যাতে আকাশ পাতাল ফুড়ে উপরের দিকে যাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংও থাকতো, তখন সবাই মিলে একসাথে ভালো থাকা যেত। এরকম এমপ্লয়ি বান্ধব, এরকম কোম্পানি দেশে দেখার অভাব খুব বেশি। তো আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা আছে, যারা এই জিনিসগুলোকে মনিটরিং করে, যে মন্ত্রণালয়ের আন্ডারে এইসব বিষয়গুলো পড়ে, বাংলাদেশের খুবই আনফর্চুনেট যে লেবার ল এবং লেবার যে মিনিস্ট্রি সেগুলো খুব বেশি ফাংশন করে না, বছরের পর বছর একটা স্টে অর্ডার দিয়ে বা স্টেকো দিয়ে একটা কোম্পানির ডিসিশনকে তারা রুদ্ধ করে রাখতে পারে এবং কোম্পানির পক্ষে তারা কাজ করে। এই জিনিসগুলো যখন এমপ্লয় বান্ধব হবে, মানুষ বান্ধব হবে, আখেরে সমাজ বান্ধব হবে, আখেরে দেশ বান্ধব হবে, তখন এই দেশ বেঁচে যাবে। এবং হাজারো মানুষ এভাবে, যে কথাটা উনি বলতেছিলেন, একটা সার্টেন এজের পর 45-50 জন হাত ছেড়ে দেয় একটা কোম্পানি, ওই বেচারা কোনো কিছু করার থাকে না, সার্ভাইভ করার মিনিমাম কোন নহবত থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এইসব এমপ্লয় কাটের পর এরা খুব অল্প সময়ের মধ্যে হয় স্ট্রোক করছে, হার্টের বেমারি হয়েছে, অন্য কোনো সমস্যা হয়েছে, অথবা পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে তাদেরকে বাধ্য করা হয়েছে। এ ধরনের গাদ্দারি, এটাকে ভান্ডামি বলে, এটাকে গাদ্দারি বলে, এটাকে চিটারি বলে, এটাকে এটা স্ট্রেট ওয়েতে এটাকে প্রতারণা বলে। কোনো কোম্পানি যেন এ ধরনের প্রতারণা করার ধৃষ্টতা না দেখাতে পারে, এটা দেখার দায়িত্ব এই রাষ্ট্রে। বিদায় নিচ্ছে আর সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। তার সফলতায় বা তার আজকের যে আল্লাহ সুবহানাহু তাআলা ব্লেসিং নিয়ে 20% চান্সেস ফর সার্ভাইভ, 80% মৃত্যুর দুয়ারের কাছাকাছি, সেখান থেকে ফিরে আসা, অথবা বারবার হোঁচট খাওয়া, বারবার বহু মানুষের ভালোবাসায় ঘুরে দাঁড়ানো, অথবা তাদের ঔরসে জন্ম নেওয়া সন্তান সফলভাবে এগিয়ে যাচ্ছে, এটাতে আমি এতটুকু অবাক হইনি। আমি সেদিনই বুঝে গেছি এই মানুষটাকে ঠেকানো যাবে, সারা জীবনের জন্য ঠকানো যাবে না। যেদিন তার ঘাম পানি করা টাকা দিয়ে তার মাকে গিয়ে বলেছিল, মা তোমারা টেলিভিশনের ওই হাজরা সওয়াদের পাথরে চুমু দেওয়ার দরকার নাই, তুমি সরাসরি আরাফার ময়দানে যাবে, তখন আমি বুঝে গেছিলাম এই মানুষকে থামিয়ে রাখা যায় না। বিদায় নিচ্ছি আজ সবার সাথে 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: siya banner gun shuro. Burn with them.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: শুনছেন, ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় ভোর ৫টা।
1: সবার সাথে 90.4।